बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम बांग्लादेश बेतार खुलदा सकाल 6:07:58 आज शुक्रवार 16 श्रावण 1433 बंगाब्द 16 सफर 1448 ईस्वी 31 जुलाई 2026 ख्रीष्टाब्द शुरू हलो आजकल प्रथम अधिवेशन अनुष्ठान प्रचारित होच्छे मीडियम वेव 537.63 मीटारे अर्थात 558 किलोहर्ट्ज़ একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি নওয়াজ হাসান। অধিবেশন তত্ত্বাবধানে নুসরাত শায়লা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান ও অভিজিৎ মণ্ডল। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: operation. The United Arab Emirates UAE President Sheikh Mohammed bin Zayed Al Nahyan has thanked Bangladesh for its solidarity following Iranian attack and expressed his interest in visiting Dhaka soon. The UAE embassy in Dhaka said in a letter sent to Prime Minister Tariq Rahman yesterday, the UAE President expressed his sincere gratitude for Bangladesh's support during its difficult time. Expressing grief of the death of two Bangladeshi citizens living in the UAE in the attack, Sheikh Mohammed Zayed Al Nahyan expressed his deep condolences to the bereaved families and the people of Bangladesh. In the letter, he reiterated his commitment to further strengthen the long-standing partnership with Bangladesh through expanding cooperation in the economic development and humanitarian sectors. Expressing his interest in visiting Bangladesh soon, at a convenient time, the UAE president said, "This visit will play a role in deepening the existing strong relations between the two friendly countries." U.S. Special Envoy for South and Central Asian Affairs, Ambassador Sergio Goh, has expressed optimism about the future of Bangladesh-U.S. relations. In a post on social media X after his meeting with Foreign Minister Dr. Khalilur Rahman yesterday, Sergio Goh expressed positive views about his first visit to Bangladesh and said, "The meeting discussed working together to further strengthen the partnership between the two countries in areas of mutual interest." Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir said, "Active cooperation of physicians is essential to building stronger and more people-friendly healthcare services." He said this at a program organized by the BCS Health Cadre Association in the capital yesterday, stating that the shortages of manpower and infrastructure in the government hospitals have made it difficult to ensure desired standard of healthcare services. The minister said, "The government and the medical professionals must work together to make the health sector effective." Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has said, "Prime Minister Tariq Rahman is instilling the hope for real change in society through his efforts in the post-July country building." He said this at a photo exhibition and discussion meeting marking July Martyrs' Day at the DFP Auditorium in the capital yesterday. Mirza Fakhrul Islam Alamgir said, "The Prime Minister is also trying to change the behavioral culture in politics to build a new discrimination-free and non-communal Bangladesh." At the event, Information and Broadcasting Minister Zahiruddin Shopon urged all not to exploit the spirit of July sacrifice, saying, "The enduring spirit of liberation war is embodied in the spirit of the July's sacrifice." The Prime Minister's Gold Cup National Football Competition 2026, the largest football tournament in the nation's sports history, is expected to commence in September. Announcing this at a press conference in Chattogram yesterday, Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milon expressed his determination to build Bangladesh's identity on the world stage by strengthening the foundation of sports from the grassroots. This is Bangladesh Betar giving you the news. Saudi Arabia and 13 other countries have announced the creation of a maritime military coalition to safeguard freedom of navigation through Bab al-Mandab Strait, the Red Sea, and the Gulf of Aden. In a statement published yesterday, Saudi Arabia said, "The Multinational Maritime Defense Alliance was established as a framework to strengthen collective maritime defense cooperation. Turkey, Kuwait, Bahrain, Qatar, Jordan, Egypt, Pakistan, Djibouti, Somalia, Bangladesh, Yemen, Sudan, and Comoros are the other signatories to the alliance. Saudi Arabia is recognized as a founding member of the alliance and home to its headquarters." President Trump has said that his Board of Peace has reached an agreement to disarm the Palestinian group Hamas and all other armed groups in Gaza. Trump wrote on the Truth Social yesterday, "The agreement is a critical step towards Gaza finally being governed by a new Palestinian government that will work closely with the Board of Peace to help the Palestinian people." Hamas has not yet officially commented on the statement. Trump framed the disarmament as a part of the ceasefire deal he brokered in October to end Israel's genocidal war on Gaza. Sports news and cricket. Leighton Das has been appointed as Bangladesh's new One-Day International ODI captain, replacing Mehdi Hasan Miraj. Leighton was already leading the national T20 side and will now captain Bangladesh in both white ball formats. Tauhid Ridhoi has been named the vice-captain of the ODI team. Nazmul Hasan Shantu will continue as the test captain. UEFA and its 55 European member nations voted unanimously to boycott the World Cup and all FIFA tournaments. This was in protest at the World Football's governing body's plan to sell a stake to external investors. Members of UEFA voted 55-0 in favour of the boycott at an emergency meeting yesterday. And finally, weather forecast. Falutil 1 this afternoon says there is no inland river port warning and no signals to be hoisted. Now to end the news, here again the main points. Prime Minister Tariq Rahman orders completion of reopening long-shut state-run factories by this year. UAE President thanks Bangladesh for showing solidarity after Iranian attack, express interest to visit Dhaka soon. U.S. Special Envoy for South and Central Asian Affairs, Sergio Goh, hopes Bangladesh-U.S. will work together to strengthen partnership. LGRD Minister seeks active cooperation from medical personalities to make healthcare services stronger and people-oriented. Information and Broadcasting Minister urges all not to misuse July spirit. Saudi Arabia announces maritime defense alliance to secure vital waterways. And Leighton Das was announced as the captain of One Day International Cricket. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শারুন ইসলাম। বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এবং সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, প্রতিটি ইঞ্চি আবাদযোগ্য জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সরকার, কৃষিবিদ ও কৃষকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। তিনি গতকাল খুলনার তেরোখাদা উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের মাঝে বৃক্ষের চারা, জৈব সার, বাঁশ এবং উপসি ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। আজিজুল বারী হেলাল বলেন, আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাত, কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। এতে কৃষক যেমন লাভবান হবে, তেমনি দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেবল কংক্রিটের ভবন, চওড়া রাস্তা বা বড় বড় ভৌত অবকাঠামো নির্মাণের কাজই করছে না, বরং খুলনাকে একটি পরিবেশ বান্ধব, বাসযোগ্য এবং সবুজ শহর বা গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। তাই শুধু গাছ লাগানোর মতো আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের আগামীর প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ রেখে যাওয়ার অঙ্গীকার। তিনি গতকাল খুলনা মহানগরীর দৌলতপুর কল্পতরু মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। শফিকুল আলম মনা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর যে স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন, আসুন সবাই যার যার বাড়ি, আঙিনা ও ফাঁকা স্থানে অন্তত একটি করে হলেও গাছ রোপণ করি। সরকারের পাশাপাশি নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া বাংলাদেশকে পুরোপুরি সবুজ ও পরিবেশ বান্ধব করা সম্ভব নয়। কেডিআর প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ সাবিরুল আলম, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মতলুবুর রহমান মিতুল এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার দেভাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের এক মত বিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব আশরাফুল আলম এতে প্রধান অতিথি ছিলেন। এই উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আর উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। এরই ধারাবাহিকতায় দেশের চলমান উন্নয়নের সাথে দেভাটাতেও উন্নয়নের কাজ চলবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা ইঞ্জিনিয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। এবারে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের উপর শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: ২০২৪ সালের উত্তাল জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছিল তরুণ শিক্ষার্থীরা। তবে দমনপীড়নের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের মুখে সেই আন্দোলন দ্রুতই রূপ নেয় দেশব্যাপী গণঅভ্যুত্থানে। দাবানলের মতো এই আগুন ছড়িয়ে পড়ে খুলনাতেও। নগরীর শিববাড়ি মোড়, গল্লামারি, রয়্যাল মোড় ও ডাকবাংলা এলাকা পরিণত হয় ছাত্রতার অদম্য প্রতিরোধের কেন্দ্র। এই সময় আন্দোলনকারীরা বলেন,
3: আটক করার পরে আমরা দেখলাম যে আটককৃত সহযোদ্ধাদের মা বাবা আমাদেরকে উৎসাহ দিচ্ছে যে আমার ছেলে জেলে থাক, কোনো সমস্যা নেই, আমরা আগামীকালকে থেকে রাজপথে আসবো। যারা আহত হয়েছে তারা বলতেছে যে আমাকে একটু আর কি কোনোভাবে একটু সুস্থ করেন, আগামীকালকে আমাকে আবার নামতে হবে। তো এইগুলাই আসলে আমাদেরকে উৎসাহ দিয়েছে, মানে এইগুলার জন্যই এই শেখ হাসিনার মতন একটা ফ্যাসিস্ট একটা দানবীয় সরকারের পতন ঘটেছে।
4: গায়ে লাঠিচার্জ করছে এবং ফুটপাত থেকে আমি যখন বললাম যে আমি গাড়ির পাশ থেকে ছুটে পালিয়ে গিয়েছিলাম, ওখান থেকে আবার আমাকে পেছন থেকে বাড়ি মারতে মারতে, ওটা তো আমি মেয়ে মানুষ হওয়া সত্ত্বেও ছেলে পুলিশরা আমাকে লাঠিচার্জ করে এবং ১০-১৫ জন পুলিশ আমাকে টানতে টানতে নিয়ে চলে আসে।
2: রাজপথে যখন টিয়ারশেলার গুলির শব্দে রক্তে রঞ্জিত হচ্ছিল তরুণদের বুক, তখন আর ঘরে বসে থাকতে পারেননি শ্রমজীবী মানুষও। দিনমজুর, রিক্সাচালক থেকে শুরু করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ একে রূপ দেয় গণমানুষের সংগ্রামে, যা পরিণত হয় বাঙালি জাতির দ্বিতীয় মুক্তির লড়াইয়ে। জুলাই প্রসঙ্গে মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি বলেন,
5: বৈষম্য যেমনভাবে ছিল এবং দমনপীড়ন, নিপীড়ন, গণতান্ত্রিক অধিকার হরণ, বিচারহীনতা, এইটা মানে পরিবর্তন চাই আমরা, টোটাল পরিবর্তনই চাইছিলাম। এখন নতুন করে বৈশ্বিক যে পরিবর্তন হচ্ছে বা বৈশ্বিক যে চাহিদা তৈরি হয়েছে সেই চাহিদার সাথে আমাদেরকে মিলতে হবে। এবং
2: আসছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ, শহীদদের স্মরণে আজও ভারাকেন্দ্র রূপসাপারের আকাশ বাতাস। তবে স্বজন হারানোর বেদনার পাশাপাশি খুলনার মানুষের মনে আজও বেঁচে আছে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার মূল স্বপ্ন ও প্রত্যাশা। মোহাম্মদ নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খুলনা বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ আজ সকালে বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি থাকবেন। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, সাবেক সচিব ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন খান ও গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মোসাম্মদ মরিয়াম বেগম অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরির তৃতীয় সংশোধিত প্রকল্প এই অনুষ্ঠানের আয়োজন করছে। খেলার খবর, ফুটবল। ঝিনাইদহের কালীগঞ্জে নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় কালীগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ 1-0 গোলে রায়গ্রাম ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
6: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থানুবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36।
7: আজ শুনি সেই জুলাইয়ের ডাক, রক্তমাখা রাজপথের বুক চিরে উঠে আসে হাজারো কণ্ঠের বজ্রধ্বনি, অন্যায়ের কাছে মাথা নত নয়। জুলাই আমাদের কাছে শুধুমাত্র একটি মাসের স্মৃতি নয়, এটি সাহসের নাম, সংগ্রামের নাম, পরিবর্তনের এক প্রত্যয়ের নাম। আজ আমরা এখানে একত্রিত হয়েছি জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ, সাহস এবং ন্যায়ের সংগ্রামকে স্মরণ করার জন্য। ইতিহাসের প্রতিটি গণ আন্দোলন আমাদেরকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ কণ্ঠই পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। প্রিয় শ্রোতা বন্ধুরা, ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতারের প্রযোজনায় আমাদের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে আজ আমরা শুরু করছি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাইয়ের শপথ। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি নিশাত ফাতেমা। কবিতার ভাষায় আমরা আজ তুলে ধরব সংগ্রাম, প্রতিবাদ এবং এক নতুন বাংলাদেশের প্রত্যাশাকে। আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন আবৃত্তি শিল্পীকে। আমাদের সাথে রয়েছেন জান্নাতুল ফেরদৌস মিম এবং আরও রয়েছেন ডাক্তার আহসানুল্লাহ।

প্রথমেই জান্নাতুল ফেরদৌস মিম জুলাই বাংলাদেশ এই কবিতাটি আবৃত্তি করবেন। কবিতাটি লিখেছে আব্দুল হাই সিকদার।

বাংলাই তুমি স্বাধীন সকাল, তুমি বাংলাদেশ। তুমি আমার কালবৈশাখী টর্নেডো টাইফুন, তুমি আমার জ্যোৎস্নাও রোদ ভাতের থালায় নুন। তুমি আমার দীপ্ত বিজয় ধান কাউনের গান, তুমি অসীম অন্ধকারে আলোর অভিযান। হাজার নদী রক্ত ঢেলে দুয়ার খোলে ভোরে, দানব বংশ ধ্বংস করে বিনাশ করে চোরে। গুমপুরিতে আনল জুলাই দোয়েল পাখির শীষ, জুলাই তুমি আবু সাইদ তোমাকে করিনিস। জুলাই ছিল থাকবে জুলাই, আসবে জুলাই আরো, মুগ্ধতাময় এমন জুলাই হয়নি দেখা কারো। আনল জুলাই মুক্ত স্বদেশ, ফিরল স্বাধীনতা, করল দাফন দাসত্ব আর সকল অধীনতা। নিজের চোখে আকাশ দেখার অহংকারের দিন, জুলাই আমার স্বপ্ন আঁকা সাত রঙে রঙিন। আমার মায়ের বক্ষ ফাটা জায়নামাজের দোয়া, জুলাই তুমি আমার বোনের অশ্রু দিয়ে ধোয়া। আমার শিশুর রক্তে নাওয়া জুলাই অনিঃশেষ, জুলাই তুমি থাকলে জেগে বাঁচবে বাংলাদেশ।

0: কবিতা শুধু শব্দের বিন্যাস নয়, এটি সময়ের কথা বলে, মানুষের অনুভূতির ভাষা হয়ে ওঠে। এবারে আমরা আমন্ত্রণ জানাব ডাক্তার আহসানুল্লাহকে। তিনি আবৃত্তি করবেন রেজাউদ্দিন স্টালিনের লেখা এই রক্তস্রোত এই কবিতাটি।
1: রক্ত তরবারি চুয়ে মাটিতে পড়ছে, চিবুক চুয়ে পদতলে, বুক থেকে ব্রহ্মপুত্রে, মাটি থেকে নক্ষত্রে, লাল কালো নীরব নিষ্ঠুর এই রক্তস্রোত পদ্মা মেঘনা যমুনা পেরিয়ে বঙ্গোপসাগরে কত কাল কত যুগ বহমান রক্তস্রোত প্লাবন পলিতে সমৃদ্ধ করবে সংগ্রাম, ঢেউয়ের চূড়ায় রক্ত ফেনায় ফেনায় এই রক্তস্রোত হৃদয়োত্থিত, দিন ও রাত্রির আবর্তন ভেঙে পদক্ষেপের পেছনে পেছনে ধাবমান দৃশ্যমান সবুজের করটিতে রক্ত, সূর্যের আলোয় শিরস্ত্রাণীর চোখে প্রাণী ও প্রকৃতির রক্তাঞ্জলি, প্রতিরোধ স্বপ্নের পায়ে, কেউ তা জানে না রক্তস্রোত থিতু হয়ে কোথায় দাঁড়াবে, কোন দেশে কোন কালে কার কান্না দগ্ধ করতলে, বর্ণমালায় বর্ণমালায় বর্ণমালায়।

প্রিয় শ্রোতা বন্ধু, আজকের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আমরা শুধুমাত্র কিছু কবিতা শুনিনি, আমরা শুনেছি একটি সময়ের কথা, একটি সংগ্রামের কথা, মানুষের অধিকার ও মর্যাদার কথা। জুলাই আন্দোলন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সাহস, ঐক্য এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান সমাজ পরিবর্তনের শক্তি হতে পারে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে এক সুখী, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, খুব ভালো, আল্লাহ হাফেজ।

এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36। তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

0: কাজী ফারুক বাবুলের কথায় রবি চৌধুরী কণ্ঠে এই গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর। পরিচালনায় কারি আব্দুর রহমান।
1: ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ছোট বন্ধুরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছেন। পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের কোরআন শিক্ষার আসরের প্রোগ্রাম অন্য দিনের মতো আজকেও শুরু হতে যাচ্ছে। তো আমরা শুরুতেই ছোট্ট বন্ধুদের পরিচয় জুড়িয়ে নেব।
2: আলহামদুলিল্লাহ, আমি শেখ আবরার।
3: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ আব্দুল্লাহ।
4: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাজ্জুল ইসলাম।
5: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাদুল হাসান।
6: আলহামদুলিল্লাহ, আমি আব্দুর রহমান বিন মুনির।
7: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সালমান।
1: সকলকে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শুরুতেই ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে নিচ্ছিলাম। প্রিয় শ্রোতা, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়রাত্তিলিল কোরআনা তারতীলা, অর্থাৎ তোমরা কোরআনুল কারিমকে তাজবীদ এবং তারতীলের সাথে তেলাওয়াত করো। প্রত্যেক নরনারীর উপর কোরআনে কারিম এতটুকু সহি শুদ্ধ করে পড়া ফরজে আইন, যার দ্বারা অর্থ পরিবর্তন হয় না। অর্থ পরিবর্তন হয় এমন ভুল পড়লে সেই ভুলের দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। অতএব আমাদের দৈনন্দিন জীবনে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যে সুন্নাত সূরাগুলোর প্রয়োজন রয়েছে, সেগুলোকে শুদ্ধ করে নেওয়া প্রত্যেক মুমিনেরই আবশ্যক। যদি এটা কেউ পালন না করে তাহলে সে গুনাহগার হবে। এ সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নির্দেশ দিয়েছেন, তোমরা প্রত্যেকে এমন ভাবে কোরআনে কারীম তেলাওয়াত করো যেভাবেই তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। সুতরাং কোরআনুল কারিম সাহাবায়ে কেরাম থেকে যেভাবে বর্ণনা হয়ে আসছে, ঠিক সেভাবেই কোরআনুল কারিম সহি শুদ্ধ করে প্রত্যেক মুমিনের তেলাওয়াত করতে হবে। অর্থাৎ রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে কোরআনে কারিম শিক্ষা দিয়েছেন এবং পরবর্তী উম্মতকে সাহাবারা যেভাবে শিক্ষা দিয়েছেন, এইভাবেই যে একটা পরস্পরা সিলসিলা চালু আছে, সেভাবেই কোরআনুল কারিমকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। তাই প্রতিটি হরফকে স্বীয় মাখরাজ থেকে সিফাতুল আজমা সহ উচ্চারণ সহ মদ গুণা আদায় করেই কোরআনুল কারিম তেলাওয়াত করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনুল কারিম নিজে শিক্ষা গ্রহণ করে এবং কোরআনুল কারিমকে শিক্ষা দেয়। আবু দাউদ শরীফ, হাদিস নং 1452। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই আসুন আমরা সকলেই কোরআনুল কারিম শিক্ষা করি এবং নামাজ যেভাবে মানুষের জন্য ফরজে আইন, তো ঠিক কোরআনুল কারিম যিনি তেলাওয়াত করতে চায় তার জন্য শুদ্ধ করে পড়া ফরজে আইন। এজন্য কোরআনুল কারিমের শুদ্ধ তেলাওয়াত শিখি এবং কোরআনে কারিমের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন,
8: আমিন।
1: প্রিয় শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে বিগত প্রোগ্রামগুলোতে আমরা শুরুতেই তাজবীদ সম্পর্কে কিছু আলোচনা করে থাকি। এরপরে আমাদের আজকের একটি বিশেষ সূরা আমরা তেলাওয়াতের মাধ্যমে শুদ্ধভাবে তেলাওয়াত কিভাবে শেখা যায় সে সম্পর্কে আমরা মশগুল করে থাকি। তো আমরা শুরুতেই আজকে অল্প সময় তাজবীদ নিয়ে আলোচনা করব। আমরা বিগত অনুষ্ঠানে মাখরাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম যে সাধারণত মাখরাজ দুই প্রকার। প্রথম মাখরাজ হলো সাধারণ মাখরাজ, দ্বিতীয়টি হলো বিশেষ মাখরাজ। সাধারণ মাখরাজ হলো প্রাথমিক অবস্থায় পাঁচটি, যেটা আমরা বিগত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম। এক নম্বরে হলো কণ্ঠনালী, এক নম্বরে কি
8: কণ্ঠনালী,
1: দুই নম্বরে হলো জিহ্বা, তিন নম্বরে হলো দুই ঠোঁট, চার নম্বরে হলো নাকের বাঁশি এবং পাঁচ নম্বরে হলো মুখের খালি জায়গা। তো এই পাঁচটা প্রাথমিক যেই অবস্থা, এখান থেকেই আরবি 29টি হরফ 17টি মাখরাজ থেকে সঠিকভাবে উচ্চারিত হয়ে থাকে। এজন্য আমাদের তেলাওয়াত শুদ্ধ করতে গেলে মাখরাজ জানার বিকল্প নেই। আমরা গত সপ্তাহে এই পাঁচটি সাধারণ মাখরাজ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে দ্বিতীয় যে প্রকার ছিল বিশেষ মাখরাজ, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি আরবি 29টি হরফ 17টি মাখরাজ থেকে শুদ্ধভাবে আদায় করতে হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা কণ্ঠনালী থেকে তিনটি মাখরাজ জেনে থাকি, যেখানে হরফ হলো ছয়টি। মাখরাজগুলো হলো এক নম্বর হলকের শুরু হইতে, দুই নম্বর হলকের মধ্যখান হইতে, তৃতীয় নম্বর হলকের শেষ হইতে। ছয়টা হরফ মোট উচ্চারিত হয়। হরফগুলির নাম হলো হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। এক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে হলকের শেষ হইতে যে দুইটি হরফ উচ্চারিত হয় ওয়াইন এবং খ, এটা তেলাওয়াতের সময় অনেকেই ঠোঁট গোল করে থাকে, যেটা একান্তই ভুল। এভাবে ঠোঁট গোল করে ওয়াইন এবং খ উচ্চারিত করা যাবে না। এদিকে আমরা অবশ্যই খেয়াল রাখব যে মাখরাজ থেকেই যে হরফ উচ্চারিত হয় সেই হরফকে সেই মাখরাজ থেকেই উচ্চারিত করতে হবে। তো আমরা এখন ছোট্ট বন্ধুদের কাছে একটু জিজ্ঞেস করব, আবরার শেখ তুমি বলো তো কণ্ঠনালী থেকে কয়টি মাখরাজ?
2: তিনটি।
1: হরফ কয়টি?
2: ছয়টি।
1: ছয়টি হরফ, অর্থাৎ এক এক মাখরাজে দুটি করে হরফ, একই জায়গায় মাখরাজ কিন্তু দুইটি হরফ উচ্চারণ হবে। মোহাম্মদ আব্দুল্লাহ তুমি একটু সুন্দর করে বলো তো হরফগুলির নাম কি কি?
3: হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ।
1: হামজা হয়ে গেছে, এখানে ঝা দিয়ে উচ্চারিত হবে, হামজা, হা, আইন, হা হবে, এটা তোমার মাখরাজ থেকে উচ্চারিত হয়নি। আবার একটু সুন্দর করে তুমি বলো।
3: হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ।
1: মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আরো সুন্দর করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলো আমিন।
8: আমিন।
1: ছোট্ট বন্ধু, আমি সাদ আল হাসানের কাছ থেকে মাখরাজগুলির নাম শুনব। আমাদের যে কণ্ঠনালীতে তিনটি মাখরাজ রয়েছে, এই মাখরাজগুলির নাম বলো।
5: এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে, দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, তিন নম্বর মাখরাজ হলকের শেষ হতে।
1: মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আমাদেরকে সাদ আল হাসান মাখরাজগুলির নাম বলতেছিল। আমরা আরেক বন্ধু আব্দুর রহমান বিন মুনিরের কাছ থেকে আমরা হরফগুলির নাম শুনতে চাই।
6: হামজা, হা, আইন, হা, গাইন, খ।
1: মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাসানাল জাযা, আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলার তৌফিক দান করুন,
8: আমিন।
1: তো আমরা আজকে মাখরাজ নিয়ে আলোচনা করতেছিলাম যে কণ্ঠনালীর হলো তিনটি মাখরাজ, ছয়টি হরফ উচ্চারিত হয়। এই হরফগুলি আমরা একটু মাস্কের মাধ্যমে তার মাখরাজ থেকে তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
8: ইনশাআল্লাহ।
1: তাহলে এক নম্বর মাখরাজ হলকে শুরু হইতে কয়টি হরফ উচ্চারিত হয়?
8: দুইটি।
1: হরফ দুটির নাম কি?
8: হামজা,
1: হা। হামজা হরফটি তার মাখরাজ থেকে যখন উচ্চারিত হবে তখন শক্তভাবে উচ্চারিত হবে। ছোট বন্ধুরা, কিভাবে উচ্চারিত হবে?
8: শক্তভাবে,
1: অর্থাৎ মাখরাজে ধাক্কা লাগলে হরফটা শক্ত হয় এবং শক্তভাবে উচ্চারিত হয়। আমরা অবশ্যই কোরআনুল কারিমের মধ্যে যত হামজা আছে এই হামজাগুলি তেলাওয়াত করার সময় খুব শক্তভাবে মাখরাজে ধাক্কা দিয়েই উচ্চারণ করব ইনশাআল্লাহ।
8: ইনশাআল্লাহ।
1: আমরা এই হরফগুলিকে প্রথমেই কিছু হরকত দিয়ে আমরা মাস করব এবং পরবর্তীতে কোরআনুল কারিমের কিছু শব্দ দিয়ে আমরা মাস করব ইনশাআল্লাহ।
8: ইনশাআল্লাহ।

0: الموءودة سئلت
1: وإذا الموءودة سئلت
0: بأي ذنب قتلت
1: بأي ذنب قتلت
0: الحمد لله امرأة হামজা হরফটি বিভিন্ন কোরআনুল কারিমের শব্দ দিয়ে আমরা মাস করতেছিলাম। আমরা হামজা হরফের সাথে যে আরেকটি হরফ রয়েছে সেই হরফটির নাম হলো ছোট্ট বন্ধু কি
2: হা।
0: হরফটির নাম কি
2: হা।
0: আমরা হামজা হরফটি শক্তভাবে উচ্চারণ করেছি, ঠিক তার বিপরীতে হা হরফ উচ্চারিত হবে। অর্থাৎ হা হরফ উচ্চারণের সময় বাতাস এবং আওয়াজ জারি থাকবে এবং সাথে সাথে হরফটি খুব নরমভাবেই উচ্চারিত হবে। আমরা অনেকেই তেলাওয়াতের সময় হা হরফটা ধাক্কা দিয়ে উচ্চারণ করে থাকি, যেমন ইহদিনা, এইভাবে আসলে শুদ্ধভাবে আদায় হবে না। ইহদিনা এইভাবে আওয়াজ এবং বাতাস জারি রেখে নরমভাবেই উচ্চারণ করতে হবে। তাহলে হরফটির নাম আমরা বলবো এবং এর সাথে আমরা কিছু শব্দ দিয়ে আমরা হরফটি মশগুল করবো ইনশাল্লাহ।

আলহামদুলিল্লাহ, আমরা হা হরফটিও কোরআনুল করিমের বিভিন্ন শব্দ দিয়ে আমরা এত সময় মাস করতেছিলাম। আমরা এখন শ্রোতামণ্ডলী, আমাদের আজকের যেই সূরাটি মাস ছিল সূরা আল গাশিয়া, মাক্কিয়া, মাক্কি সূরা, আজকে আমরা এই সূরার তেলাওয়াত শিখব। এবং এই সূরার তেলাওয়াতের সময় আমরা যে ধরনের ভুল করে থাকি এটা নিয়েও আমরা আলোচনা করব, এবং সেটাকে আমাদেরকে শুদ্ধ করে কিভাবে তেলাওয়াত করা যায় সেই চেষ্টা করব ইনশাআল্লাহ।

0: خاشعة
1: وجوه يومئذ خاشعة
0: خاشعة
1: خاشعة
0: وجوه يومئذ خاشعة.

ছোট্ট বন্ধুরা, আমরা আজকে যে দুটি হরফ তেলাওয়াত করতেছিলাম মাস্কের মাধ্যমে, মাখরাজ থেকে, এক নম্বর মাখরাজ থেকে যে দুটি হরফ, সেই দুটি হরফ কিন্তু আমাদের আজকে তেলাওয়াতের মধ্যে চলে আসতেছে। তো আমরা আজকের সূরাটি তেলাওয়াতের মধ্যে আমরা ওই হরফগুলো কিভাবে সঠিকভাবে উচ্চারণ করা যায় সে চেষ্টা করবো ইনশাআল্লাহ।

لا يسمن ولا يغني من جوع.

আমরা এখানে আইন হরফের উপরে অনেক সময় কলকলা করে থাকি, লিসা আইহা, তেলাত সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই আইন হরফটি কলকলা না হয়। ছোট বন্ধু আবরার এই আয়াতটি তেলাওয়াত করো তো, আমরা ছোট বন্ধু সালমানের কাছ থেকে শুনবো। সালমান তুমি আয়াতটি তেলাওয়াত করো।

আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা সূরাতুল গাশিয়া মাসকের মাধ্যমে তেলাওয়াত করছিলাম, এখন আমরা পূর্ণ সূরাটি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদীসুল গাশিয়া, وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة

0: প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কোরআনুল করিম জানতে হবে এবং কোরআনুল করিমের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াবি দান করুন। সকলে বলি আমিন। প্রিয় শ্রোতা, প্রশ্ন ও মতামত থাকলে চিঠি যোগে আমাদের জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক পবিত্র কোরআন শিক্ষার আসর, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার, খুলনা 9000। আজ এ পর্যন্ত, সকলেই ভালো থাকবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: পবিত্র কোরআন শিক্ষার আসর শেষ হলো। পরিচালনা করলেন কাজী আব্দুর রহমান, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।
3: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, পরবর্তী অনুষ্ঠান সকাল 9:00 বাংলায় খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো চালু করার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্প কারখানা পুনরায় চালু, বেসরকারীকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্প কারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়। এছাড়াও বৈঠকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাত ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এবং শিগগিরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংকটকালে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। হামলায় ইউএইতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে ইউএই প্রেসিডেন্ট নিহতের শোক সন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। চিঠিতে তিনি অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে ইউএই প্রেসিডেন্ট বলেন, এই সফর দুই বন্ধু প্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করতে ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গড় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গড় বাংলাদেশে তার প্রথম সফর সম্পর্কে ইতিবাচক মতামত তুলে ধরে বলেন, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী ও জনমুখী করতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। তিনি গতকাল রাজধানীতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দ্য ফার্স্ট হেলথ ক্যাডার ডে 2026 অনুষ্ঠানে একথা বলেন। জনবল অবকাঠামোগত সংকটের কারণে সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতকে কার্যকর করতে সরকার ও চিকিৎসকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সৌদি আরব এবং আরও 13টি দেশ বাব আল মান্দের প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরব জানায়, বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে সম্মিলিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটকে একটি কাঠামো হিসেবে গঠন করা হয়েছে। জোটটির অন্যান্য স্বাক্ষরকারী সদস্য দেশগুলোর মধ্যে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন এবং সুদান ও কমোরোস রয়েছে। সৌদি আরবকে এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং জোটটির সদর দপ্তরও সৌদি আরবে স্থাপিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করতে তার বোর্ড অব পিস একটি চুক্তিতে পৌঁছেছে। ট্রাম্প গতকাল তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, অবশেষে গাজার শাসনভার একটি নতুন ফিলিস্তিনি সরকারের হাতে তুলে দিতে নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য তাদের সঙ্গে বোর্ড অব পিস ঘনিষ্ঠভাবে কাজ করবে। হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা গাজায় সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য বোর্ড অব পিসের পরিকল্পনায় সম্মত হয়েছেন। গাজা যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্প গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি চুক্তি করেন। ওই চুক্তির আওতায় হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। লিটন দাসকে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে এ দায়িত্ব দেওয়া হয়। লিটন দাস এরই মধ্যে বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি ওয়ানডে ও টি টোয়েন্টি উভয় প্ল্যাটফর্মেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। ওয়ানডে দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: সকাল ৯টা বেজে ৫ মিনিট
2: বাংলাদেশ বেতার খুলনা।

0: শ্রাবণের এই মিষ্টি সুন্দর সকালে যে যেখান থেকে আমাদের আজকের রূপালীর আয়োজনটি শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান আছেন সকলকে, আজকের রূপালীর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আমরা দুজন। আমি নুসরাত শায়লা,
1: আমি নেওয়াজ হাসান।
0: আর সকলকে কিন্তু শুভ সকাল জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে ঠিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে যে মেলবন্ধনটি যিনি করছেন সেই দায়িত্বে আছেন ঠিক এই মুহূর্তে অভিজিৎ মণ্ডল। তো আসুন আমরা আজকের আয়োজনটি শুরু করতে চাই। আজকের আয়োজনে কিন্তু অনেক কথা হবে, গান থাকবে, আর আপনাদের সাথে কিন্তু ফোন ইন প্রোগ্রামেও কথা হবে। ফোনের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দ করা গানের অনুরোধ আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন নিশ্চিন্তে। আর ফোন নাম্বারটি নিশ্চয়ই জানেন, তারপরেও আরো একবার জানিয়ে রাখতে চাই,
1: 01974-1219-700
0: এই নম্বরটিতে কল করতে পারেন। আমরা কিন্তু আছি দুজনেই আপনাদের সাথে কথা বলবার জন্য, আর সবকিছুই হবে, তার আগে
1: গান।
0: গান কি গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব?
1: গান শোনাবো প্রহেলিকা ছায়াছবি থেকে,
0: ইমরান ও কোনালের কণ্ঠে। আর চলুন বন্ধুরা সকলে মিলে শুনে নিই প্রহেলিকা ছায়াছবির এই গানটি।

0: নওয়াজ, শ্রাবণের এই সময়ে কিন্তু মেঘের নৌকা আমরা দেখতেই পাচ্ছি, সব সময়ই আকাশে মেঘ থাকছে আর বৃষ্টি হচ্ছে, দারুণ বৃষ্টি, ঝুমঝুম বৃষ্টি, ভালোই লাগছে তাই না? আর আজকে যেহেতু ছুটির দিন, এই সময়ে যদি একটু খিচুড়ি আর সাথে মাছ ভাজা, যে কোনো মাছ ভাজা আর একটুখানি ডিম ভাজা হয়, হ্যাঁ গাওয়া ঘি, তাহলে ব্যাপারটা আসলে জমে যায়। ভালোই লাগছিল কথাবার্তা বলতে, খাওয়া দাওয়ার কথাবার্তা, কিন্তু আমরা কিন্তু গান শুনব। গানের এবারে আমরা কোন গান শুনব?
1: এবারে আমরা শুনব রাজকুমার ছায়াছবি থেকে বালাম ও কোনালের কণ্ঠে গান।
0: আশা করছি এই গানটিও আপনাদের সকলের খুব ভালো লাগবে। চলুন শুনে নিই এই গানটি।

0: বন্ধুরা, আপনারা আছেন আপনাদের প্রিয় রূপালীর সাথে, শুনছেন আপনাদের প্রিয় গানগুলো। এবারে কোন গান শোনাবো আমরা?
1: এবারে রূপালীর আয়োজনে থাকছে ইনসাফ ছায়াছবি থেকে নিয়ে একটি গান, আর এই গানটি শুনবেন মিলার কণ্ঠে। চলুন বন্ধুরা, আমরা শুনে নিই সকলে মিলে মিলার কণ্ঠে দারুণ একটি গান।

0: বন্ধুরা, আপনাদের সাথে সরাসরি যুক্ত হব ফোন ইনে। ফোন নম্বরটা আরেকবার জানিয়ে দিচ্ছি, 01974-121970।
1: হ্যাঁ, নেওয়া যার দেখতে দেখতে কিন্তু ফোন চলে এসেছে আমাদের কাছে, আমরা দেখে নিতে চাই কে আছেন ফোনের ও প্রান্তে।
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
2: খালিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
0: হ্যাঁ রুবেল ভাই বলুন।
2: আমাকে শোনাবেন ঘেরাও ছবি থেকে গান, এন্ড্রু কিশোর এবং ডলি শান্তনের কণ্ঠে। গানের শিরোনাম তুমি এই চোখে স্বপ্ন দিলে, দিলে বদলে ভাগ্য রেখা, এই গানটি শোনাবেন।
0: আচ্ছা ঠিক আছে বন্ধু।
1: আর রুবেল ছিলেন খালিশপুরের বন্ধু, আমরা চেষ্টা করব আপনার পছন্দ করা গান শুনিয়ে দেবার জন্য। এবারে আরো একটি ফোন কল চলে এসেছে, দেখে নিতে চাই কে আছেন ও প্রান্তে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে?
3: আমার প্রাণপ্রিয় ভাইয়া, আপু ভালো আছেন?
1: জি, আমরা দুজনে খুব ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
3: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে।
0: আচ্ছা বুলবুল ভাই,
3: ছবির নাম সাথী তুমি কার, সাথী তুমি কার ছবি থেকে মনির খানের কণ্ঠে গানের কথা, তুমি সাথী আমার জীবন মরণে, তুমি ছাড়া বাঁচব কি করে, অবশ্যই শোনাবেন ভাই আপু।
0: ঠিক আছে,
1: আচ্ছা আমরা চেষ্টা করব, তবে আজকে হয়তো সম্ভব হবে না, যে কোনো সময় আপনার পছন্দ করা গান আমরা কিন্তু শুনিয়ে দিতেই পারি। আরো একটি ফোন কল চলে এসেছে, কে আছেন? জি আদাব, কে বলছেন? জি জি, কোন গান শুনতে চান? জি আমরা দুজনেই খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাদা দিদি দুজনেই খুব ভালো আছেন এবং আপনাদের ফোন কল আসলে কিন্তু সবসময় আমরা ভালো থাকি। তো আরো একটি ফোন কল চলে এসেছে, কে আছেন নিয়ে নিতে চাই।
0: হ্যালো,
4: মরিয়া থেকে কাশেম সর্দার কথা বলছি।
0: জি কাশেম ভাই বলুন, কি গান শোনাতে পারি আপনাকে?
4: আমাদের নতুন ফোন মধ্যে কল ডুকটিস হয় না, তার উপরে অনেক কষ্ট লাইন পাইছি, যাই হোক একটা গান শুনতে চাই। ওই যে আজকে যে পহেলিকা ছবির গান শোনালেন না, ওই ছবির আরো একটা গান আছে, হৃদয় দিয়ে ভালোবাসে যারা ফ্যাক বাসন, ওই গানটা শোনাবেন।
1: আচ্ছা ঠিক আছে। কাশেম সর্দার ছিলেন আমাদের সাথে, আমাদের নিয়মিত শ্রোতা, আমাদেরকে যারাই কল করেন সবাই কিন্তু আমাদের নিয়মিত শ্রোতা, বিধায় আমাদের সাথে কল করতে পারেন। আর আরো একটি ফোন কল চলে এসেছে, দেখে নিতে চাই।
5: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
5: কথা বলছি ইসমাইল হোসেন, বাগবাড়া শিবদোষ, বগুড়া থেকে।
0: আচ্ছা বেশ দূর থেকে।
5: জি ভাই আপু কেমন আছেন?
0: জি আমরা,
1: জি আমরা ভালো আছি দুজনেই।
5: ওকে, গান শোনাবেন প্রিয়া আমার, প্রিয়া ছবি থেকে
0: অবশ্যই।
1: ফোন কল কিন্তু আর একটি চলে এসেছে, কে আছেন? হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে? জি আপু ভাইয়া আমরা দুজনেই ভালো আছি।
0: হ্যাঁ ভালো আছি, সবাই শুধু আপুর খবর নেয়, ভাইয়ের খবর তো নেয় না।
1: কোন গান? হ্যাঁ শুনতে পেয়েছি, আপনি কোন গান শুনতে চান?
3: মায়ের আদর,
0: মায়ের আদর। হ্যাঁ
3: মায়ের আদর, এই ছবিটাকে
1: যে কোনো গান। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য, সাথে থাকুন, আমরা চেষ্টা করব আপনার পছন্দ করা গান আমরা টুকে নিয়েছি, আমরা চেষ্টা করব পরবর্তীতে যে কোনো সময় শুনিয়ে দেবার জন্য। আপনারা আছেন 01974-121970 এই নম্বরটিতে। আমরা কি আবার গানে ফিরে যাই? পরে না হয় আবার কথা বলবো, তাই না? ঠিক আছে, আমরা তাহলে গানে ফিরে যাই। রূপালীর আয়োজনে এবারে থাকছে
0: ভালোবাসার ঘর ছায়াছবি থেকে কনক চাপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে একটি গান থাকছে।
1: তো চলুন বন্ধুরা আমরা সকলে শুনে নিই ভালোবাসার ঘর ছায়াছবি থেকে নিয়ে এই গানটি।

0: বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশির সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিম ভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: বন্ধুরা, আপনারা আছেন আপনাদের প্রিয় রূপালীর সাথে। শোনাবো আপনাদের প্রিয় আরেকটি গান। কি গান শোনাবো আমরা?
2: এবারে আমরা শোনাবো বেবি নাজনিনের কণ্ঠে একটি গান, আর এই গানটি নেওয়া হয়েছে তুমি শুধু তুমি এই ছায়াছবি থেকে। আশা করছি বন্ধুরা আপনাদের সকলের কাছে এই গানটিও খুব ভালো লাগবে। আর আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, এই গানের পরে কিন্তু আবারও আমরা ফোন ইন প্রোগ্রামে ফিরছি, আর তখন কিন্তু যারা একটু আগে কথা বলতে পারেননি, সুযোগ পাননি, তাদের সাথেও কিন্তু কথা বলার সুযোগটি আরও একবার হতে পারে। তো আমরা অপেক্ষা করছি আপনাদের ফোনের, আর শুনে নিন গান।

0: হ্যাঁ বন্ধুরা, যেমনটি কথা দিয়েছিলাম, আমরা গানের ওপারে কিন্তু ফিরব ফোন ইন প্রোগ্রামে। আমরা কিন্তু আছি ফোনে আপনাদেরই অপেক্ষা, এবং দেখতে পাচ্ছি ইতোমধ্যে ফোনও চলে এসেছে, কে আছেন ও প্রান্তে। জি ভাই, শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে? জি দীপঙ্কর দাদা, আজকে কোন গান শুনতে চান? নাওয়াজ আছেন। হুম আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর আপনাকে ফোন করবার জন্য, থাকুন আমাদের
1: সাথে। দীপঙ্করের সাথে আমার মিলে গেল, এই গানটা আমারও খুব পছন্দ।
0: তাই এই গানটা কিন্তু আসলে সুন্দর, খুবই সুন্দর গান। 90 দশকের বেশিরভাগ গানই কিন্তু খুবই চমৎকার, এটা বলতেই হবে, মানতেই হবে। আর একটি ফোন কল চলে এসেছে, কে আছেন নিয়ে নিতে চাই।
1: জি ভালো আছে, কে বলছিলেন বন্ধু?
2: সমাদ
1: ভাই, হ্যাঁ বলুন।
0: আচ্ছা, উনি কিন্তু শুধু নেওয়াজ ভাইকেই ভালো থাকতে বলেছেন, আমাদেরকে কিন্তু বলেননি, তো তারপরেও আমরা ভালো আছি, ভালোই থাকবো। তো আরো একটি ফোন কল চলে এসেছে, আমরা নিয়ে নিতে চাই, কে আছেন? আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। শ্রাবণ মেঘের দিন ছায়াছবির থেকে গান শুনতে চেয়েছেন, এবং চমৎকার একটি গান, কিন্তু খুবই চমৎকার একটি গান, আমার ভীষণ পছন্দের একটি গান। আর এই সময়ের কথাই বলে, তাই না, শ্রাবণের মাস চলছে যেহেতু। বাহ, চমৎকার একটি গানের অনুরোধ করেছেন আমাদেরকে। আরো একটি ফোন কল চলে এসেছে, দেখে নিতে চাই, কে আছেন?
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
3: কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম হালদার, থানা মোরগঞ্জ জেলা বাগেরহাট থেকে। ভাই ভালো আছেন?
1: জি ভালো আছি।
3: আমি গান শুনতে চাই ছবি ওয়াদা, শিল্পী খুরশিদ আলম ও রুনা লায়লা। যদি পৌঁছা যোগ আরো সুন্দর লাগবে এই গানটি শোনাবেন ভাই।
1: ঠিক আছে বন্ধু, অবশ্যই চেষ্টা করবো আপনার পছন্দের গানটি শোনানোর, ভালো থাকবেন।
0: হ্যাঁ, আমরা আছি আপনাদের সাথে, আর একটি ফোন কল চলে এসেছে, নিয়ে নিতে চাই, ফোন কলের উপরান্তে কি আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
4: আব্দুর রহমান, কামসারাজ ভাই।
0: জি, কোন গান শুনতে চান রহমান ভাই?
4: ওয়াদা, ওয়াদা ছবি থেকে যে কোনো একটি।
0: যে কোনো একটি গান, আচ্ছা।

0: আদা ছায়াছবি থেকে যে কোনো একটি গান শুনে নিতে চাচ্ছেন, আমরা চেষ্টা করব আপনার পছন্দ করা গান শুনিয়ে দেবার জন্য। আর একটি ফোন কল চলে এসেছে, যেহেতু আমরা এই ফোন কলটি নিয়ে আবারও গানে ফিরতে চাই। কে আছেন?
1: হ্যালো
2: দিদি, শুভ সকাল।
0: জি দিদি, দাদা দুজনেই আমরা আছি এবং আপনাকেও শুভ সকাল।
2: দিদি, আমি নিখিল বিশ্বাস, উত্তর বিলবাংলা আরঙ্গাটা খুলনা।
0: জি
2: দিদি, গান শোনাবেন? ছবির নাম শান্ত কেন মস্তান।
0: আচ্ছা, আপনিও ভালো থাকবেন। শান্ত কেন মাস্তান ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, আমরা চেষ্টা করব। আর আরেকটি ফোন কল কিন্তু চলে এসেছে, নেওয়াত আমার মনে হয় নিয়ে নিই, তাই না?
1: আচ্ছা, হ্যালো। হ্যাঁ, কে বলছিলেন বন্ধু? দাদাও আছে, দিদি একা আছে। হুম হুম, জি আমরা ভালো আছি।
0: ভালো আছি, আপনিও ভালো আছেন নিশ্চয়ই? আচ্ছা
2: দিদি, আমাকে গানটা ভালো লাগছে, ওই স্বপ্নের পৃথিবী ছবি থেকে, স্বামী আসছেন ও আগুনের কাটে, বৃষ্টির বৃষ্টি আয়না ধরে, শ্রাবণা ফিরে আসি পরে, এই গানটি শোনাবেন।
0: বাহ, আজকে বোধহয় সকলেই মানে শ্রাবণ মাস বিধায় একটু বৃষ্টি বৃষ্টি গান হ্যাঁ শুনতে চাচ্ছেন, তাই না? আচ্ছা, আমাদের শ্রোতা বন্ধুরাও কিন্তু আসলে একটা মানে কি বলে এই যে প্রাকৃতিক যে একটা আবহ, সেই আবহের সঙ্গে মিশে যেতে ভালোবাসেন, যেমনটি আমরা চাই সব সময়। তো আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ করা গানগুলো, যেহেতু আমাদের কাছে এসছে, আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ করা গান শুনিয়ে দিতে। আজকে হয়তো সম্ভব হবে না, যে কোনো সময় আমরা শোনানোর চেষ্টা করব। তবে এবারে আমরা আবারও গানে ফিরতে চাই, এবারে শুনবো
1: টপ রংবাজ ছায়াছবি থেকে ইন্দ্রকিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান।
0: ঠিক আছে, তো আমরা চলুন বন্ধুরা শুনে নিই গানটি।

0: বন্ধুরা, এবারে শোনাবো ভালোবাসার যুদ্ধ ছায়াছবি থেকে গান।
1: আর গানটি শুনবেন কনক চাপা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে কিন্তু শেষ করতে হচ্ছে আমাদের আজকের রূপালীর আয়োজন। আর এই রূপালীর আয়োজনে আমরা সাথে ছিলাম দুজন, আমি নুসরাত শায়লা এবং
1: আমি নওয়াজ হাসান।
0: আচ্ছা, আমরা আবারও আপনাদের সাথে কথা বলবো। আর আজকের এই রূপালীর আয়োজনের সংকলন করেছেন মর্জিনা আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মামুন আক্তার। আবারও আপনাদের সাথে কথা হবে রূপালীর অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।
1: শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নেওয়াজ হাসান, অধিবেশন তত্ত্বাবধানে নুসরাত শায়লা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান ও অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নেওয়াজ হাসান, অধিবেশন তত্ত্বাবধানে নুসরাত শায়লা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান ও অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নেওয়াজ হাসান, অধিবেশন তত্ত্বাবধানে নুসরাত শায়লা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান ও অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নেওয়াজ হাসান, অধিবেশন তত্ত্বাবধানে নুসরাত শায়লা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান ও অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আদনিনা মৌরিন। প্রধানমন্ত্রী তারিক রহমান চলতি বছরের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো চালু করার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্প কারখানা পুনরায় চালু, বেসরকারীকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এই নির্দেশ দেন। বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্প কারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়। এছাড়াও বৈঠকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাত ইউএর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এবং শিগগিরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারিক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংকটকালে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। হামলায় ইউএইতে বসবাসরত দুই বাংলাদেশী নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে ইউএই প্রেসিডেন্ট নিহতের শোক সংতপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। চীনে তিনি অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে ইউএই প্রেসিডেন্ট বলেন, এই সফর দুই বন্ধু প্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করতে ভূমিকা রাখবে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গড় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সার্জিও গড় বাংলাদেশে তার প্রথম সফর সম্পর্কে ইতিবাচক মতামত তুলে ধরে বলেন, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এদিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গড় ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের মধ্যকার বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য তাদের ভ্রমণ সতর্কতা তুলনামূলক নমনীয় করেছে। এতে আরও বলা হয়, এই পদক্ষেপ বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থারও প্রতিফলন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দর সেবায় নতুনত্ব, আধুনিকায়ন এবং অবকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশ সংবাদ সংস্থার এক সাক্ষাৎকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিমানবন্দরে অব্যবস্থাপনাসহ বিদ্যমান সংকট নিরসনের নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আচরণবিধি চালু করার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে তদারকি করছেন। আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার কাজ চলছে। দেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের বিকাশ ও উন্নয়নে সহায়তা করার জন্য ২০০০ কোটি টাকার একটি প্রাক অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এই স্কিমের মাধ্যমে চামড়া শিল্পকে টেকসই, পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে পরিণত করতে সহায়তা দেওয়া হবে। এই স্কিমের আওতায় কারখানা নির্মাণ ও সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয় এবং পরিবেশ বান্ধব অবকাঠামো স্থাপনে অর্থায়ন করা হবে। স্কিমের আওতায় ঋণ গ্রহীতারা সর্বোচ্চ 7% সুদে ঋণ পাবেন। সৌদি আরব এবং আরও ১৩টি দেশ বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি সামুদ্রিক সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরব জানায়, বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে সম্মিলিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটকে একটি কাঠামো হিসেবে গঠন করা হয়েছে। জোটটির অন্যান্য স্বাক্ষরকারী সদস্য দেশগুলোর মধ্যে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কোমরস রয়েছে। খেলার খবর ক্রিকেট। লিটন দাসকে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে এ দায়িত্ব দেওয়া হয়। লিটন দাসের এরই মধ্যে বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি ওয়ানডে ও টি টোয়েন্টি উভয় প্ল্যাটফর্মেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। নাটক বিষাদিনী জাহ্নবী, বেলা দুটো বেজে ত্রিশ মিনিটে। কাহিনী মোহাম্মদ শফি, বেতার নাট্যরূপ বিশ্বজিৎ ঘোষ, প্রযোজনা এস এম গোলাম ফারুক। বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান, বেলা একটা বেজে পাঁচ মিনিটে। সিরাতুল মুস্তাকিম, সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান, বিকেল তিনটে বেজে ত্রিশ মিনিটে। পরিক্রমা, সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী, সন্ধে ছটা বেজে দশ মিনিটে। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে, রাত আটটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং রাত নটা বেজে কুড়ি মিনিটে। ছায়াছবির গান শুনবেন বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে। হামদ ও নাচ শুনবেন দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে, দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটে, বিকেল তিনটে বেজে পাঁচ মিনিটে এবং সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিটে। এছাড়া এফএম আটাশি দশমিক আট মেঘার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত নটায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ফিলোমিনা নুপুর ব্যারেল। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ আর কখনও দেশের রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়েছে। তিনি গতকাল ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। রাশেদ খান বলেন, এনসিপি বাংলাদেশের নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে আসলে নতুন ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে। এনসিপির রাজনীতি এখন জামায়াতের পরামর্শে ও মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। তিনি এনসিপি নেতৃবৃন্দকে রাজনীতির পরিবেশ নষ্ট না করে গঠনমূলক রাজনীতি করার পরামর্শ দেন। জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার 49টি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে 23,42,500 টাকার চেক হস্তান্তর করেন। জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে জেলা প্রশাসক সচিব সেলিম রেজা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের পঞ্চম সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক কাউন্সিলের পঞ্চম সভায় বিগত 2021-22, 2022-23 ও 2023-24 শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পেশাগত পরীক্ষার ফলাফল এবং বিএসসি ইন নার্সিং এর 2021-22, 2022-23, 2023-24 ও 2024-25 শিক্ষাবর্ষের 4টি কোর্সের প্রকাশিত ফলাফল একাডেমিক কাউন্সিলে অনুমোদন দেওয়া হয়। এছাড়া এমএসসি ইন নার্সিং কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে পুনর্গঠিত পাঠ্যক্রম কমিটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিচালনা নীতিমালা 2025 অনুসারে পুনর্গঠিত পরীক্ষা কমিটি এবং পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কমিটি অনুমোদন লাভ করে। একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অর্গানোগ্রাম কমিটিতে একাডেমিক কাউন্সিল থেকে একজন সদস্য মনোনয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল প্রতিষ্ঠানসমূহের পরীক্ষার হল ও উত্তরপত্র সংরক্ষণাগারে অনলাইন সংযোগ বা আইপি সংযোগ যুক্ত সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি বাস্তবায়িত হয়েছে বলে সভায় অভিহিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডাক্তার রফিকুস সালেহিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, কোষাধ্যক্ষ, পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঢাকা, রেজিস্ট্রার অধিভুক্ত মেডিকেল কলেজের অধ্যক্ষবৃন্দ ও উপপরীক্ষা নিয়ন্ত্রক সহ অনলাইনে সংযুক্ত একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সোনাডাঙ্গা বি কে রায় রোড, মিস্ত্রিপাড়া, খালপাড়া রোড ও টিবি ক্রস রোড সংলগ্ন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, মশক নিধন, পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফ শামিউল ইসলাম, কনজারভেন্সি অফিসার মোহাম্মদ ওহিদুজ্জামান খান ও সাবেক কাউন্সিলর গিয়াসউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। যশোর শহরে জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ক এক গোলটেবিল বৈঠক গতকাল পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বৈঠকে ভৈরব নদ ও মুক্তেশ্বরী নদীর সাথে শহরের প্রধান ড্রেনগুলোর সংযোগ পুনরুজ্জীবিত করা, ড্রেনের সংযোগস্থল বা কালভার্টের মুখ প্রশস্ত করা এবং পলিথিন ও প্লাস্টিক বোতল ড্রেনে ফেলা বন্ধে ওয়ার্ডভিত্তিক বর্জ্য সংগ্রহ ব্যবস্থা আরও জোরদারির উপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান এতে প্রধান অতিথি ছিলেন। দৈনিক গ্রামের কাগজের সম্পাদকের সভাপতিত্বে পৌরসভার নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মাদক বিরোধী এক সচেতনতামূলক সভা গতকাল সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজারে অনুষ্ঠিত হয়। সভায় মাদক নির্মূলে পরিবার, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উপলক্ষে মাগুরার মোহাম্মদপুর উপজেলার দুই শহীদ পরিবারের মধ্যে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আনোয়ার পারভেজ প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। এ সময় প্রত্যেক পরিবারকে নগদ 20,000 টাকা দেওয়া হয়। এদিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের 172টি পরিবারের মধ্যে গতকাল 30 কেজি করে চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের সচিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা সার্কিট হাউসের মাঠে চলছে মাসব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। সুন্দরবন পশ্চিম বন বিভাগের স্টল সহ মেলায় মোট 62টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে ফলদ, বনজ, ঔষধি ও শোভা বর্ধনকারী বিভিন্ন ধরনের গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। বৃক্ষমেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বে থাকা মোহাম্মদ জাকির হোসেন জানান, 29 জুলাই পর্যন্ত 42,697টি চারা বিক্রি হয়েছে, যার মূল্য 61,23,950 টাকা। জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন হামদ শুনবেন শিল্পী মোহাম্মদ শফিউল ইসলাম, গীতিকার কাজী নজরুল ইসলাম।

پارپار تو کنی هم دشون نه. الله تعالی خاص بنده تارا جرا جومی رو پر بینار شم که چاله. القرآن سوره فرقان آیت 63. হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া। দুঃখিত, এখন শুনবেন জুম্মার নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস।
3: আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নাতি রাসুল, শিল্পী এস কে শাহিদুর রহমান।

নাতি রাসুলটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনবেন।

পরে পীর পয়গম্বর গলায় পরে ওই নামেরই মালা ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জালা দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জালা।

হরে, একটি নামের হৃদয় ভরে, তমাম জাহান দরুদ পড়ে।

0: শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান।
1: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

শ্রাবণের মেঘ জড়ো হয় মিষ্টি বৃষ্টিতে, যে যেখানে বসে আমাদেরকে শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তাই তো শ্রোতা বন্ধু, চলে এলাম ছায়াছবির গান নিয়ে বিজ্ঞাপন তরঙ্গ আয়োজনে। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি শারমিন আক্তার, অধিবেশন তত্ত্বাবধানে জিএম মাকসুদুল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় অভিজিৎ মণ্ডল ও মোহাম্মদ সাইফুজ্জামান। শ্রোতা বন্ধু, আপনাদের পছন্দের গান তো শোনানো হবেই, সাথে সাথে গানের ফাঁকে ফাঁকে কথা হবে। তার জন্য কি করতে হবে? 01974121970 এই নম্বরে আপনাদের ফোন করতে হবে। তাহলে শ্রোতা বন্ধু, কথা নয়, চলে যাব ছায়াছবির গান নিয়ে। প্রথমে শোনাব নসিমন ছায়াছবি থেকে শিল্পী কুমার শানু ও অলকা ইয়াগনিক। চলুন তাহলে গানটা শুনে আসি।

0: সুন্দর তুমি কত এই মন শুধু জানে, তারই বন্দনা রইবে এমন গানে গানে। এবারে শোনাব টকঝাল মিষ্টি ছায়াছবি থেকে, এবারে শিল্পী কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী।
1: তুমি বললে আকাশ হব, হাওয়ায় হব তুলো, তুমি

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটন বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠানে বিজ্ঞাপন তরঙ্গ আয়োজনে। এবারে শোনাব মেঘের পরে মেঘ ছায়াছবি থেকে শিল্পী সুবিন নন্দী।

ভালোবাসার মানুষকে সারাক্ষণই ভালোবাসতে ইচ্ছে করে, সকালে দুপুরে বিকেলে, তেমন একটি অনুভূতির গান আমরা শুনলাম। সুপ্রিয় শ্রোতা, এবারে শোনাব শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছায়াছবি থেকে শিল্পী উদিত নারায়ণ ও অনুরাধা পাড়োয়াল।

একার জীবনে যখন ভালোবাসার মানুষটি আসে তখন স্বপ্নগুলো কিন্তু রং পায়। সুপ্রিয় শ্রোতা, এবারে শোনাব শাস্তি ছায়াছবি থেকে। যুগলে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও ইন্দ্রকিশোর।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম। খরা মৌসুমে

0: প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়, কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতি বৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের সাথে এবং খুলনা বেতারের সাথে। সুপ্রিয় শ্রোতা, যেমনটি কথা দিয়েছিলাম, আপনাদের পছন্দের গানের পাশাপাশিও আপনাদের সাথে ফোন ইনে আমরা যুক্ত হব। তার জন্য 01974121970 এই নম্বরে ফোন করতে হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের একজন বন্ধু রয়েছেন। হ্যালো জি, আদাব, কে বলছেন বন্ধু? জি, আপনার পছন্দের গানটি বলুন। জি, অবশ্যই আপনার পছন্দের গানটি শোনানো হবে, সাথেই থাকুন। কাশেম মালার প্রেম গানটি অবশ্যই শোনানো হবে বন্ধু। আপনাদের পছন্দের গান নিয়ে কিন্তু আমাদের সবসময় সাজানো হয় বিজ্ঞাপন তরঙ্গ। আরেকজন বন্ধু রয়েছেন ফোনের অন্য প্রান্তে। হ্যালো,
1: আপনার
0: পছন্দের গানটি বলুন।
1: জি আপু, আমি গান শুনতে চাচ্ছি ছবি স্নেহ। স্নেহ ছবি থেকে খালেদ স্যার মিলুর কন্ঠে শোনাবেন, চিঠি লিখলাম তোমাকে পড়ে দিও তুমি জবাব দিও।
0: চমৎকার একটি গান তিনি অনুরোধ করেছেন স্নেহ ছায়াছবি থেকে। অবশ্যই বন্ধু, আপনার পছন্দের গানটি শোনানো হবে। রয়েছেন আরো একজন বন্ধু। হ্যালো,
2: নমস্কার।
0: জি আদাব,
2: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি ফতেপুর থেকে।
0: জি বলুন।
2: দিদি আপনার সবাই ভালো আছেন তো?
0: জি আমরা ভালো আছি, আপনি কেমন আছেন?
2: ভালো থাকুন, দোয়া করি। আর যাই হোক, ছায়াছবির নাম হলো নূর তারাজ। এই নূর তারাজ ওই ছবি থেকে।

0: একটি গান শোনাবেন, আর আপনারা ভালো থাকুন দিদি।
1: জি, আপনারাও সকলে ভালো থাকুন, বাংলাদেশ বেতারের খুলনার সাথে থাকুন। অবশ্যই আপনাদের পছন্দের গান শোনানো হবে। আরেকজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো, হ্যালো,
2: শুভদীপুর,
1: শুভদীপুর,
2: প্রকাশ বিশ্বাস, টাঙ্গাখালি বাজার, মাগুরা থেকে বলছি।
1: জি বন্ধু, আপনার পছন্দের গানটি বলুন। দুর্ঘটনা ছায়াছবি থেকে অবশ্যই গান শোনানো হবে, কিন্তু কারো জীবনে যেন দুর্ঘটনা বয়ে না আনুক সেই প্রত্যাশা করি আমরা। কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
3: ভালো আছেন?
1: জি আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? অবশ্যই শোনানো হবে, সাথে থাকুন বাংলাদেশ বেতার খুলনার সাথে থাকুন। আরেকটি ফোন কল রয়েছে, কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার পছন্দের গান? জি বলুন বন্ধু।
2: ছবির নাম হলো ফুল নেবো না অসুর নেবো, এই ছবিটাকে আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি খেলা কিছু দেখা যায় না।
1: জি অবশ্যই শোনানো হবে, আমার হৃদয় একটি আয়না, খুব জনপ্রিয় একটি গান তিনি শুনতে চেয়েছেন, অবশ্যই আপনার পছন্দের গানটি শোনানো হবে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো,
4: হ্যালো,
1: জি আপনার পছন্দের গানটি বলুন।
4: আমি দিগলার পাঁচ থেকে কবিতা বলছি।
1: জি বন্ধু, আর একটু জোরে যদি বলতেন আমার শুনতে সুবিধা হতো। কাশেম মালার প্রেম থেকে ছায়াছবি থেকে যে কোনো একটি গান অবশ্যই শোনানো হবে, সাথে থাকুন। আরেকটি ফোন কল রয়েছে, কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছে, আপনি কেমন আছেন? জি অবশ্যই শোনানো হবে, সাথে থাকুন। আসলে আপনাদের পছন্দের গানগুলো কিন্তু আমরা সবসময় শোনানোর চেষ্টা করি। আরেকজন বন্ধু রয়েছেন আমাদের সাথে, হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি না বন্ধু, আপনি দয়া করে আরেকবার চেষ্টা করুন। আরেকজন রয়েছেন, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম বন্ধু।
5: মানিক বলছি, মানিক শৈলকুপা থেকে, কবিরপুর শৈলকুপা থেকে মানিক বলছি।
1: জি বলুন আপনার পছন্দের গানটি।
5: ছায়াছবি দীপা দাস।
1: জি
5: দীপা দাস ছবিটি খোরশেদ আলমের কণ্ঠে, গানের শিরোনাম আমি কি গাইব গান, চারিদিকে ফ্যান গান, এই শিরোনাম, ছায়াছবি দীপা দাস।
1: জি জি সাথে থাকুন, আপনার পছন্দের গানটি শোনানো হবে। কে রয়েছেন আমাদের কোন বন্ধু? হ্যালো,
6: সাক্ষী থাইকো বর্ষা রাগনি আন্দার রজনী ধরা দিল সজনী, এই গানটি শোনাবেন।
1: জি লাইলা আমার লাইলা ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন আমাদের বন্ধু। কে রয়েছেন আমাদের আরেক বন্ধু আমাদের সাথে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধু, আপনি আরেকবার চেষ্টা করুন। সাথে রয়েছেন কে? হ্যালো,
7: নমস্কার।
1: জি আদাব,
7: কথা বলছি বিজন কমস্তা কাকতিয়া বরগুন থেকে।
1: জি আপনার পছন্দের গানটির কথা বলুন।
7: রবীন্দ্র নাম খিয়াঘাটের মাঝি, এটি মিতালী মুখার্জি।
1: জি খেয়াঘাটের মাঝি ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, অবশ্যই আপনাদের সকলের পছন্দের গান শোনানোর জন্যই কিন্তু আমরা আসলে বসে থাকি যে আপনাদের গানগুলো কখন শোনানো হবে। সাথে কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি একটু জোরে বলুন। জি মিলন বন্ধু বলুন আপনার পছন্দের গানটি। আমার মনে হচ্ছে যে আমাদের আসলে নেটওয়ার্ক একটু ঝামেলা করছে, সেক্ষেত্রে আপনারা আরেকবার চেষ্টা করুন। হ্যালো,
8: হ্যালো।
1: আদাব।
8: আপুরা ভালো আছেন সবাই?
1: জি আমরা সকলে ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার পছন্দের গানটির কথা বলুন।
8: আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। খুলনা রায়ের মহল বাজার থেকে মকরন্দ মন্ডল দোকানদার।
1: জি
8: ছবির নাম হচ্ছে সারেংবু ছবি থেকে আব্দুল জব্বারের কণ্ঠে ওই একটি পুরনো গান শোনাবেন, ওর নীল ধরিয়া জাহারেরা ছাড়িয়া এই গানটি শোনাবেন। ভালো থাকেন, ধন্যবাদ।
1: জি আপনারাও সকলে ভালো থাকুন। খুব চমৎকার চমৎকার গান কিন্তু বন্ধুরা, খুব জনপ্রিয় গানগুলো অনুরোধ করছেন। কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধু, আপনি আরেকবার চেষ্টা করুন। কে রয়েছেন আরেকজন বন্ধু আমাদেরকে কল করেছেন? হ্যালো,
9: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
9: সারবিনাবু ভালো আছেন?
1: জি ভালো আছি, আপনি কেমন আছেন?
9: এই আলহামদুলিল্লাহ আপু, খুবই ভালো আছি। তো সময় তো দেওয়াতেন, এবেলা দুটোর বাংলা সংবাদে যাবেন।
1: জি আবার আবার নেওয়া হবে।
9: উপস্থাপনা খুব ভালো হচ্ছে, বেতার কর্তৃপক্ষকে বলবো যেন শারমিনাপুকে নিয়মিত বিজ্ঞাপন তরঙ্গে দেয়।
1: আচ্ছা ধন্যবাদ, এত সুন্দর
9: সুন্দর উপস্থাপনা, অনেক সুন্দর হচ্ছে আপু, ধন্যবাদ। অনেক পুরনো যারা উপস্থাপনা করতো তাদের মতো উপস্থাপনা হচ্ছে, ধন্যবাদ আপু।
1: জি জি ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা আপনাদের পছন্দের গানগুলোর কথা আমাদেরকে বলবেন, আপনারা আপনাদের পছন্দের গানগুলো নিয়ে কিন্তু আমরা বসে আছি। কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো,
10: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
10: আপা মনে ভালো আছেন?
1: জি ভালো আছি, আপনি কেমন আছেন?
10: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
1: জি
10: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধানামারা থেকে আপু।
1: জি
10: ছায়াছবির নাম ওপিয়া তুমি কোথায়, ওপিয়া তুমি কোথায় ছায়াছবি থেকে আসিবের কণ্ঠে, ওপিয়া ওপিয়া তুমি কোথায়, আর আমার সাথে আছে জ্ঞানান্দ দাদা।
1: জি
10: শুভেচ্ছা দিয়ান।
1: ঠিক আছে, আপনারা সকলে থাকুন, সকলে একসাথে থেকে চমৎকার চমৎকার গানগুলো উপভোগ করুন, সাথে থাকুন বাংলাদেশ বেতার খুলনার সাথে। কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো
11: দিদি, শুভ দুপুর।
1: জি শুভ দুপুর আপনাকেও, আপনার পছন্দের গানটির কথা বলুন।
11: নিখিল বিশ্বাস,
1: জি
11: উত্তর বিল পাবলা আরঙ্গাটা খুলনা।
1: জি বন্ধু বলুন।
11: গান শোনা গান শোনাবেন, মেয়েরাও মানুষ, এই ছবির থেকে যেকোনো একটি গান শোনাবেন দিদি।
1: জি অবশ্যই শোনানো হবে আপনার পছন্দের গানটি। আমার খুব ভালো লাগে যখন দেখি সকলে একসাথে মিলে গানগুলো উপভোগ করেন। আমরা শেষ একটি কল নিব, এবার আবার খবরের পর আবার ফিরে আসবো। হ্যালো কে বলছেন?
12: শারমিন আপু আপনি ভালো আছেন?
1: জি ভালো আছি, আপনারা কেমন আছেন?
12: খুব ভালো আছি। আফজাল মোল্লা দেওয়াতলা বটিয়াঘাটা থেকে বলতেছি আপু।
1: জি বন্ধু বলুন আপনার পছন্দের গানটির কথা।
12: গান শোনাবেন একটা পুরাতন ছবির গান, গানটা লিপিবদ্ধ করবেন আলিবাবা চল্লিশ চোর ছায়াছবির থেকে যেকোনো একটা গান,
1: আলিবাবা চল্লিশ চোর। জি আমি ভালো থাকবো, আপনার সকলে ভালো থাকবেন। এর সাথে শেষ হলো আমাদের ফোন ইন পর্ব, আমরা আবারও সংযুক্ত হব আপনাদের সাথে। আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনার সাথে, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার খুলনা। এখন বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো চালু করার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্প কারখানা পুনরায় চালু, বেসরকারীকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এই নির্দেশ দেন। বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্প কারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়। এছাড়াও বৈঠকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দর সেবায় নতুনত্ব, আধুনিকায়ন এবং অবকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা সহ বিদ্যমান সংকট নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আচরণবিধি চালু করার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে তদারকি করছে। আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার কাজ চলছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী 16 ডিসেম্বরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের বিকাশ ও উন্নয়নে সহায়তা করার জন্য 2,000 কোটি টাকার একটি প্রাক অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এই স্কিমের মাধ্যমে চামড়া শিল্পকে টেকসই, পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে পরিণত করতে সহায়তা দেওয়া হবে। এই স্কিমের আওতায় কারখানা নির্মাণ ও সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয় এবং পরিবেশ বান্ধব অবকাঠামো স্থাপনে অর্থায়ন করা হবে। স্কিমের আওতায় ঋণ গ্রহীতারা সর্বোচ্চ 7% সুদে ঋণ পাবেন। নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে 2030 সালের মধ্যে 375 বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যানমেড ফাইবার MMF পোশাক বাজারের 12% দখল করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট BFTI এর এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে তৈরি পোশাক রপ্তানিতে তুলার মতো নির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানানো হয়। এই গবেষণা প্রতিবেদনে বাংলাদেশকে MMF পোশাক উৎপাদনের একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার রোডম্যাপও তুলে ধরা হয়েছে। এতে ধাপে ধাপে নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যাকওয়ার্ড লিকেজ শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। টাঙ্গাইল জেলার মধুপুরে গতকাল রাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 17 জন। আজ সকাল পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী ক্রাউন ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের এক কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে 32 জন শ্রমিক নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরাঞ্জ এলাকার এক কয়লা খনিতে গতকাল এই প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। খনির অভ্যন্তরে মিথেন গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণকালে খনিতে 36 জন শ্রমিক অবস্থান করছিলেন। এছাড়া শক্তিশালী এই বিস্ফোরণে কাছাকাছি আরও 2টি কয়লা খনি ক্ষতিগ্রস্ত হয়। খেলার খবর আটচারি। উৎসবমুখর পরিবেশে টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে গতকাল থেকে শুরু হয়েছে 4-দিনব্যাপী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। এই আয়োজনে মোট 26টি দেশের খেলোয়াড়, কোচ ও টেকনিক্যাল কর্মকর্তারা অংশ নিচ্ছেন। তবে মূল প্রতিযোগিতায় লড়ছে 17টি দেশ। প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকছে কেবল রিকার্ভ, ইন্ডিভিজুয়াল ও মিক্সড ইভেন্টে। ক্রিকেট। লিটন দাসকে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে এই দায়িত্ব দেওয়া হয়। লিটন দাস এরই মধ্যে বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি ওয়ানডে ও টি টোয়েন্টি উভয় প্ল্যাটফর্মেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা তিনটায়।
1: সুপ্রিয় শ্রোতা, বাংলা খবরের পর আমরা আবারও ফিরে এলাম বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ ছায়াছবির গানী অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 536.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন শোনাব রজনীকান্থ ছায়াছবি থেকে গান। কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন তরঙ্গে, আপনাদের পছন্দ করা জনপ্রিয় জনপ্রিয় সব ছায়াছবির গানগুলি। আশা করছি এই মুহূর্তটা তো আপনারা আমাদের সাথে রয়েছেন, আর আমরা শোনাচ্ছি আপনাদের পছন্দ করা ছায়াছবির গান। এবারে আপনাদের জন্য রয়েছে বন্ধু ছাড়া প্রেম হয় না ছায়াছবি থেকে, যুগলে কণ্ঠ দিয়েছে রুনা লায়লা ও ইন্দ্র কিশোর।

শ্রোতা বন্ধুরা, বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন তরঙ্গে এবারে আপনাদেরকে শোনাবো কে অপরাধী ছায়াছবি থেকে গান। কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলু।

0: সুখ, তাই না? সুখটাকে আলিঙ্গন করতে হলে অবশ্যই নিজেকে উজাড় করে দিতে হবে। আচ্ছা শারমিন, ভালোবাসার মানুষের কাছে প্রত্যাশা কি থাকে?
1: ভালোবাসার মানুষের কাছ থেকে তো প্রত্যাশা থাকে অনেক, কিন্তু সময়টা মনে হয় খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই না?
0: আমারও ঠিক তাই মনে হয়, কারণ ভালোবাসার মানুষের কাছে মানুষ টাকা চায় না, পয়সা চায় না, দামি দামি জিনিসও চায় না, শুধু চায় ভালোবাসার মানুষটা তার পাশে এসে একটুখানি বসুক, তার মাথায় একটু হাত দিয়ে জিজ্ঞাসা করুক, তুমি কেমন আছো,
1: কেমন আছো।
0: ঠিক তাই শ্রোতা বন্ধুরা, আমরা এবারে আপনাদেরকে এমন একটি গান শোনাবো সুতরাং ছায়াছবি থেকে, যেগুলো কণ্ঠ দিয়েছেন আঞ্জুমান আরা বেগম ও মুস্তফা জামান। শুনতে থাকুন, ভালোই লাগবে।

ভালোবাসার এই চমৎকার গানটির সাথে সাথে শেষ হল বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শারমিন আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন জিএম মাকসুদুল হাসান। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল ও মোহাম্মদ সাইফুজ্জামান।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক বিষাদিনী জাহ্নবী, কাহিনী মোহাম্মদ শফি, বেতার নাট্যরূপ বিশ্বজিৎ ঘোষ, প্রযোজনা এস এম গোলাম ফারুক, নাট্য অনুষ্ঠান বিষাদিনী জাহ্নবী।

0: আমার মধু ছাড়া সাগর দাঁড়িয়ে জমিদার বাড়ি বিষণ্ন, সেই যে ছেলে আমার গেল। আচ্ছা আচ্ছা, তোর কি মায়ের কথা একটি বারও মনে পড়ে না? কেবলমাত্র ইংরেজিকে ভালোবাসলে চলবে, মার মাটিকে মনে রাখতে হবে না।
1: মা, মা, মা গো, মা, আমি এসেছি মা।
0: মধু, মধু, মা, মধু, তুই এসেছিস বাবা, তুই এসেছিস। আমি জানতাম, আমি জানতাম তুই আসবি
1: মা।
0: কতদিন যে তোকে দেখিনি বাবা। আয় আয়, তুই আমার বুকে আয় বাবা, বুকে আয়।
1: মা, মা গো,
0: দেখি দেখি কিরে, তুই যেন কেমন হয়ে গেছিস, শরীর স্বাস্থ্য তোর একদম ভেঙে গেছে, নিশ্চয় ঠিক মতো কিছু খাওয়া দাওয়া হয় না তোর।
1: না মা, আমার কিছুই হয়নি, আমি খুব ভালো আছি মা।
0: বললেই হলো, মার চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না মধু।
1: আচ্ছা মা, আমি তো ভ্রষ্ট ধর্মত্যাগী, জাত কুল মান সবই খুইয়েছি, তুমি আমাকে ঘৃণা করবে না মা?
0: পাগলের কথা শোনো, মার কাছে ছেলের কোনো অভিযোগ থাকতে নেই রে বাবা, তুই কিচ্ছু ভাবিস নে, সব ঠিক হয়ে যাবে। তুই এসেছিস, আমি যে কত খুশি হয়েছি
1: মা।
0: তুই আমার অন্ধের জ্যোষ্ঠি, আমার সাত রাজার ধন, একমাত্র মানিক তুই
1: মা।
0: শোন,
1: বল মা,
0: ধর্ম ত্যাগ করেছিস তাতে হয়েছে কি? না বুঝে মানুষ কত কিছুই তো করে, জানাজানি হয়েছে এই তো, তুই কিচ্ছু ভাবিস নে, আমি কালই ঠাকুর ডেকে তোকে প্রায়শ্চিত্ত করিয়ে নেব।
1: মা, মা, তুমি এসব কি বলছো? আমি সজ্ঞানেই তো ধর্ম ত্যাগ করেছি, আমাকে আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে কেন?
0: এই দেখো আবার পাগলামি শুরু করলি।
1: হে পাগলামি নয় মা, এ পাগলামি নয়, আমি যা ভালো বুঝেছি তা করেছি। অতৃপ্ত আত্মা নিয়ে মানুষ বাঁচতে পারে না। আমি বিলেত যাব মা, বড় কবি হব।
0: বেশ তো যাবি, আমি তোর বাবাকে বলে বিলেত যাওয়ার সব ব্যবস্থা করে দেব, তুই শুধু আমার এই অনুরোধটা রাখ বাবা।
1: মা, মা, তুমি কেন বুঝতে চাইছো না? আমি যা করেছি তা আমি জেনে শুনেই করেছি, মনে করতে পারো এটাই আমার বিলেত যাবার পূর্ব প্রস্তুতি।
0: আমি তো তোর মা, মার অনুরোধ তুই রাখবি না বাবা? আমি তোকে বিয়ে দেব, তোর পছন্দের মেয়েকে বউ করে ঘরে তুলব, তুই বল যা চাস আমি তোকে তাই দেব, শুধু তুই আমার এই অনুরোধটা রাখ বাবা, আমার এই অনুরোধটা রাখ।
1: আমাকে তুমি অমন করে বুঝাতে চেয়েও না মা, আমি কিছুতেই তোমার অনুরোধ রক্ষা করতে পারবো না, যা আমি সত্য বলে গ্রহণ করেছি তা আমি কিছুতেই মিথ্যে প্রতিপন্ন করতে পারি না মা।
0: মধু, বাবা আমার,
1: আমি এক্ষুনি আবার কলকাতায় চলে যাচ্ছি মা, যাবার বেলায় আমি শুধু বলে যাচ্ছি যখনই তোমাকে আমার মনে পড়বে তখনই আমি তোমার কাছে ছুটে আসব, আমার শুধু অনুরোধ কাছে থেকে আমাকে না দেখতে দাও, দূর থেকে একটিবার, শুধু একটিবার আমাকে দেখতে দিও মা।
0: মধু, মধু, এ কি বলছিস তুই মধু, এ কি বলছিস তুই?
1: যাবার বেলায় তোমাকে তোমাকে প্রণাম করে গেলাম মা, এখন তুমি তোমার অবাধ্য সন্তানকে আশীর্বাদ করবে না মা?
0: মধু, মধু, আমি তোকে আশীর্বাদ করছি বাবা, জীবনে জীবনে তুই অনেক বড় হ বাবা।
1: মা,
0: ঈশ্বর তোর সব মনোবাসনা পূর্ণ করুন।
1: আসি, আসি মা।
0: মধু, মধু, মধু, তুই যাস নে বাবা, তুই যাস নে, কথা শোন, কথা শোন মধু, মধু।

0: না না না, সে আমার ছেলে নয়, সে আমার বংশমর্যাদা, আমার আভিজাত্য, আমার মান সম্মান ধুলোয় লুটিয়ে দিয়েছে। আমি তাকে ঘৃণা করি, মনে প্রাণে ঘৃণা করি।
1: না গো না, অমন করে তুমি বলো না, মধুকে ছাড়া আমি বাঁচব না। তাকে তুমি ফিরিয়ে আনো, তাকে তুমি ফিরিয়ে আনো।
0: জাহ্নবী, তুমি ভুলে যাচ্ছ আমি জমিদার রাজনারায়ণ দত্ত। আমি জীবনে কখনো কোথাও কারো কাছে মাথা নোয়াইনি, অথচ আমার সন্তান হয়ে আমার উঁচু মাথাকে হাসি নিচু করে দিয়েছে। আমি তাকে চিনি না, জানি না।
1: ও কথা তুমি বলো না গো, আমার এই ভাঙা বুকে আর তুমি আঘাত দিও না।
0: একদিন একদিন তার প্রতিষ্ঠার জন্য আমি সব কিছু করেছি, কোনো স্বাদই তার অপূর্ণ রাখিনি, অথচ সে আমার সকল আশা সকল ভরসা নষ্ট করে আজ বংশের মুখে চুনকালি লেপে দিয়েছে।
1: হোগো হোগো, এ কি বলছো তুমি, এ কি বলছো?
0: হ্যাঁ হ্যাঁ, এর জন্য তুমিই দায়ী। তুমি তাকে আস্কারা দিয়ে দিয়ে আজ এ পর্যন্ত নিয়ে এসেছ। অমন ছেলের মা হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই তোমার জন্য শ্রেয়।
1: হোগো তুমি অমন করে বলো না, আমি আর সইতে পারছি না।
0: রাজনারায়ণ দত্তের অভিধান শক্ত, ভীষণ শক্ত। সে কখনো অবাধ্য সন্তানের মুখ দেখবে না, দেখতে পারে না। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না।
1: আমি তোমার পায়ে পড়ি, ও কথা তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। আমি আর সইতে পারছি না, সইতে পারছি না। মধু মধু, আমার মধু মধু, তুই কোথায়?
0: আমি এক কথা কখনো দুবার বলি না জাহ্নবী। ছাড়ো, কই ছাড়ো, আমার পা ছাড়ো বলছি। আমার এক কথা, সম্পর্ক নেই, থাকতে পারে না। পা ছাড়ো, আমাকে এক্ষুনি খিদিরপুর যেতে হবে।
1: তুমি চলে গেলে ঈশ্বর, এই হতভাগিনীর কান্না শুনতে পাও না তুমি, তুমি আমার কান্না শুনতে পাও না ঈশ্বর।

0: 나란다. 나란다.
1: 게? 호, 비두부션. 에쇼. 아, 보쇼 에카네. 다 오닉딘 포르 키 모네 코레.
0: 에, 나란다. 아마데르 오디게 자와제 에케바리 본도 코레 디레. জাত নয় তোমার ছেলের গেছে, তাই বলে তোমার তো আর জাত যায়নি।
1: তুমিও বলছো মিত্তির, কোনো কাজেই আর এখন মন বসে না,
0: তাই বলে সব সময় ঘরে বসে থাকবে।
1: ঘরে আর বসে কই, কোর্টে যাচ্ছি, কাজকর্ম দেখছি, কিন্তু আগের মতো সেই উত্তেজনা আর নেই। এই যা,
0: তবুও তোমাকে শক্ত হতে হবে নারায়ণদা, সামনে এগোতে হবে, বুকে সাহস নিয়ে সকল পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তুমি শিক্ষিত মানুষ, তোমাকে অবশ্যই এসব কথা বলা আমার আদৌ উচিত হচ্ছে না।
1: তুমি যা বলতে চাচ্ছ পরিষ্কার করে বলো।
0: বলছিলাম, ধর্মের বাইরে এসে যদি চিন্তা করি, মধুর চলে যাওয়ার পিছনে যে সত্য লুকিয়েছিল, সে সত্য যদি সত্যই হয়, তাহলে আমি তার মধ্যে দোষের কিছুই দেখি না।
1: দোষ গুণের কথা রাখো মিত্তির, সে যা ভালো বুঝেছে তাই করেছে, চোখের আড়ালে আছে সেই ভালো, সামনে আসলে হয়তো আমি তাকে সহ্য করতে পারবো না, কিন্তু হাজার হলেও আমি তো তার বাবা।
0: খ্রিস্টান হওয়ার পর তোমার সাথে তার কথা হয়নি?
1: না, একবার সাগরদাড়িতে গেলেও আমার সাথে তার দেখা হয়নি।
0: আশ্চর্য,
1: চরম জেদি ছেলে সে, বুঝলে, প্রচণ্ড অভিমান আর চরম আত্মসম্মান বোধ ছিল তার। দত্তবাড়ির সবার মধ্যে সে এক অভিনব মানসিক চেতনা নিয়ে করে উঠেছিল মিত্তির। কিন্তু
0: বৌদি কোথায়?
1: জাহ্নবী সাগরদাড়িতে। তার কথা আর বলো না ভাই, ছেলের চিন্তায় চিন্তায় শরীর স্বাস্থ্য সব নষ্ট করে ফেলেছে।
0: এখানে আছে কে কে?
1: খুড়িমা, দয়াল আর আমার ওই কোর্টের মহড়ার বিনোদ বিহারী। প্রসন্নময়ও এখানে ছিল, কিন্তু কদিন হলো সেও সাগরদাড়িতে চলে গেল।
0: ওই মধুর ইংরেজিতে কাব্য বেরিয়েছে শুনেছি, এ তুমি নিশ্চয় দেখেছ?
1: না মিত্তির, আমার ভাগ্যে তা জোটেনি। লোক পাঠিয়ে অপরিচিত মহলে অনেক যোগাযোগ করেছি, কিন্তু পাওয়ার সম্ভব হয়ে ওঠেনি।
0: অপরিচিত মহলে কেন? মধুর বন্ধুরা তো ছিল।
1: পরিচিত মহলে যাবার লজ্জা যে আমি আজও কাটিয়ে উঠতে পারিনি মিত্তির।
0: কি বলছো নারায়ণদা, তুমি
1: যাই বলো না কেন মিত্তির, ও কথা বলে আমাকে আর কষ্ট দিও না, আমার জগতে আমাকে ভাসতে দাও।
0: বিহারীকে পাঠিয়েছ কোথায়?
1: হ্যাঁ, অনেকদিন পর সেদিন ওকে নাকি লোয়ার সার্কুলারের কোন বইয়ের দোকানি বলেছে এক কপি ম্যানেজ করে দেবে, বেশি দাম দিয়ে নিতে হবে, তাই সে বেরিয়েছে সেই ভর দুপুরে।
0: আচ্ছা, জোগাড় হোক তো, তারপর অন্য একদিন এসে দেখে যাব। আমি আবার ইংরেজি আবার তেমন একটা ভালো বুঝিনি।
1: সে কি উঠছ যে, খাওয়া দাওয়া না করে কোথায় যাবে?
0: না না, সে অন্যদিন হবে, তোমার সাথে অনেকদিন দেখা হয় না তাই আসা। তুমি একবার আমাদের ওখানে এসো, আমি সন্ধ্যায় আবার ওই বসাকদের ওখানে একটু যাব।
1: তুমি ওখানে গিয়ে আমার সম্পর্কে আবার তেমন কিছু বলো না যেন।
0: আচ্ছা ঠিক আছে, সে বলতে হবে না। আচ্ছা নারায়ণদা, আমি আসি।
1: হ্যাঁ এসো
2: বাবু।
1: কি বিহারি, বই জোগাড় করতে পারলি?
2: হ্যাঁ বাবু, শেষ মেশে এক কপি মিলেছে, কিন্তু দোকানিটার দামটা বড্ড বেশি রেখেছে, একেবারে দু টাকা দু আনা।
1: আরে রাখ তোর দু টাকা দু আনা, দে দে এদিকে দে, দেখি আগে দেখি আমার মধু কেমন লিখেছে।
2: কেমন লিখেছে বাবু?
1: বাহ চমৎকার, খুবই চমৎকার, ফাইন, সুপার ফাইন, অপূর্ব বর্ণনা, অনবদ্য উপস্থাপন। বিহারি বিহারি, তুই বইখানা সোনা দিয়ে মুড়ে আনতে পারলি না? বাজারে কি তুই এতটুকু সোনা পাসনি? মুন্সী রাজনারায়ণ দত্তের টাকা কি এতই অভাব ছিল, তুই বইখানা সোনা দিয়ে বাধাই করে নিয়ে আসতে পারলি নে?
2: বাবু বাবু, তাই বুঝি, তাকে আর পারা যেত না। আপনি সোনা দিয়ে মুড়ে আনার কথা বলছেন, সোনার কাগজ তৈরি করে তাতে ছাপলেও যে আপনার টাকার কিছু কমতি হতো না, কিন্তু কিন্তু বাবু।
1: কিন্তু কি কি বল, চুপ করে রইলি কেন বল?
2: সব যে শেষ হতে বসেছে বাবু, সব যে শেষ হতে বসেছে।
1: কি বলছিস তুই বিহারি, কি বলছিস?
2: হ্যাঁ বাবু হ্যাঁ,
1: আমি আজ খিদিরপুর হতে সাগরদাড়িতে যাব, তুমি যাওয়ার সব ব্যবস্থা করে ফেলো বিহারি।
2: ঠিক আছে বাবু, তাই করছি, তাই করছি।

0: তুমি তুমি এসেছো দাদাবাবু, তুমি এসেছো?
1: সাগর দাড়ি বলে কথা না এসে পারি রামলাল?
0: সেই তো এলে, কিন্তু কিন্তু কতদিন পরে এলে?
1: জন্মভূমি মাতৃভূমি, মা মাটিকে না দেখে কি থাকতে পারি?
0: তা দাদাবাবু, তোমার সব খবর ভালো তো?
1: হ্যাঁ রে, সব ভালো। তা এখন বল, আমার মা কেমন আছে? মার শরীর ভালো তো?
0: কর্তামা কেমন দিন দিন হয়ে যাচ্ছেন, তোমার কথা ভাবতে ভাবতে কর্তামা কেমন যেন হয়ে যাচ্ছেন। কর্তাবাবু তেমনি দিনে দিনে কেমন যেন হয়ে যাচ্ছেন। কর্তাবাবু সারা রাত জেগে থাকেন, একটু ঘুমোন না।
1: তুই যা, মাকে গিয়ে বল আমি এসেছি।
0: তুমি তুমি আমার সাথে চলো, তোমাকে নিয়ে যাই।
1: না রে রামলাল, তার চেয়ে আমি বরং ওইখানটা গিয়ে দাঁড়াই। তুই যা, মাকে গিয়ে বলগে আমি এসেছি।
0: হ্যাঁ যাচ্ছি, এক্ষুনি যাই। ভিতরে গিয়ে কর্তামাকে বলছি, কর্তামা কর্তামা, দাদাবাবু এসেছে, কর্তামা দাদাবাবু।
2: সত্যি সত্যি বলছিস তুই? আমার আমার মধু এসেছে? কোথায় কোথায় আমার মধু, কোথায়?
0: ওই তো ওই তো বারবাড়ির আমতলায় দাঁড়িয়ে আছে, আমি সাথে করে নিয়ে আসতে চাইলাম, এলো না। দাদাবাবু বললো আপনাকে খবর দিতে।
2: চল রামলাল, আমাকে নিয়ে চল। কোথায় কোথায় আমার মধু, কোথায়? চল।
3: দাঁড়াও, কোথায় যাচ্ছ?
2: তুমি শুনেছ, আমার মধু এসেছে, আমার মধু।
3: মধু? উইস মধু? কে মধু? তাকে আমি চিনি না।
2: হবো হবো, তুমি এখন আর অমন করে বলো না। আমার মধু এসেছে, কতদিন পরে আমার মধু এসেছে, তাকে আসতে দাও, তার কাছে আমাকে যেতে দাও, শুধু একটি বার তাকে আমাকে দেখতে দাও। রামলাল রামলাল তুই যা, তাকে নিয়ে আয়। আমার মধু যে আমতলাটিতে অপেক্ষা করছে, আমি যাব।
3: রামলাল যাবে না, আমার আদেশ। রামলাল, আমি জমিদার রাজনারায়ণ দত্ত বলছি, তুই যা, বাড়ির সদর দরজা বন্ধ করে দে।
2: না না না গো, তুমি রামলালকে পাঠিও না সদর দরজা বন্ধ করতে। আমি ওর মা বলছি, মধুর এই বাড়িতে ঢোকার অধিকার এখনো শেষ হয়ে যায়নি।
3: আমি জমিদার রাজনারায়ণ দত্ত বলছি, তার আর কোনো অধিকার নেই। কে হলো রামলাল, তুই গেলি?
0: যাই কত বাবু, যাই।
2: আমি ওর মা বলছি, এ বাড়িতে ঢোকার অধিকার এখনো ওর আছে।
3: আমি বলছি নেই।
2: আমি বলছি আছে।
3: নেই নেই নেই।
2: রক্তের সম্পর্ককে তুমি কেমন করে অস্বীকার করবে? তোমার আমার রক্তের ধারা যে তার সকল সত্তায় প্রবাহমান, সেই রক্তের ধারাকে তুমি।
1: রক্তের সম্বন্ধের পূর্ব শর্ত সামাজিক স্বীকৃতি।

0: দিয়ে সে কুঠারাঘাত করেছে। যাক, সেসব অন্য কথা, শুধু এটুকুই জানো, অধিকার সে হারিয়ে ফেলেছে, হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজন নেই। রামলাল, সদর দরজা বন্ধ করে এসেছিস তো, কি হলো, চুপ করে রইলি কেন?
1: তার দরকার হবে না কর্তাবাবু, দাদাবাবু চলে গেছে।
0: মধু চলে গেছে?
1: হ্যাঁ হ্যাঁ, দাদাবাবু চলে গেছে, পাশ থেকে আপনাদের কথাবার্তা শুনে হয়তো।
0: মধু চলে গেছে? মধু তাহলে নেই?
2: মধু,
0: মধু, তোমার মধু নেই জানবি, তোমার মধু চলে গেছে।
2: আমি বলছিলাম, কখনো তো তোমার কাছে মুখ ফুটে কোনো অনুরোধ করিনি, তাই যদি আমার একটা অনুরোধ রাখতে।
0: তুমি বলো, কি অনুরোধ?
2: আমার মন বলছে মধুর খুব অর্থ কষ্ট যাচ্ছে, খোঁজ নিয়ে জানতে পেরেছি বৌমার সাথেও তার বনিবনা হয়নি, খরচের হাত তার বিদেশ বিভূয়ে না খেয়ে দেয়।
0: তা আমাকে কি করতে হবে বলো?
2: তোমার জানতে তো বাকি নেই, কতদিন কত সময় তোমাকে গোপন করে আমি মধুকে টাকা পাঠিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নেই। বংশীধর আসবে বলেছিল, সেও তো এলো না। তোমার তো অনেক টাকা পয়সা আছে, কতজন কত ভাবে তোমার বাড়িতে পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে।
0: তাহলে
2: জীবনে কখনো তো তেমন জোর করে কিছুই তোমার কাছে যায়নি, ভালো কোনো সোনার অলংকারও তো কখনো মনের ইচ্ছে নিয়ে পড়িনি, যখন যা দিয়েছ তাই খুশি মনে গ্রহণ করেছি। আমার মধুর মধ্যেই তো জীবনের সকল স্বপ্ন সাদ খুঁজেছি আমি।
0: জানবি, তুমি কাঁদছ, থামলে কেন বলো, বলো জানবি।
2: মধু চলে যাওয়ার পর আমি একটা দিনও স্বস্তিতে কাটাইনি। আমি তোমাকে শেষ অনুরোধ করে বলছি, মধুর জন্য তুমি কিছু টাকা পাঠাবে।
0: তুমি বলছো জানবি?
2: যদি তোমার দয়া হয়।
0: তুমি বলো জানবি, তোমার মধুকে কত টাকা পাঠালে তুমি খুশি হবে, তুমি বলো 1,000, 2,000, 5,000, 10,000, 20,000, আমার যা আছে সব।

0: বাবু, একজন মক্কেল আপনার সাথে দেখা করতে চায়।
1: বলে দে আজ দেখা হবে না, কাল সকালে আসবে। মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল রে বিহারি, কে জানি নানান দুশ্চিন্তা হয়তো।
0: রাতে ভালো ঘুম হয়নি আপনার, দয়ালকে ডেকে খাবার দিতে বলি।
1: না না, কোনো কিছু খেতে রুচি নেই। ঠিক আছে তুই যা, খিদিরপুর এলে আমার শরীরটা। আচ্ছা শোন, মক্কেলকে ও ঘরে বসতে বল, আমি আসছি।
0: বাবু, ছোটবাবু আপনার পাঠানো টাকা গ্রহণ করেনি, বোধহয় ফেরত পাঠিয়েছে, পোস্টম্যান এসেছে বাইরে দাঁড়িয়ে।
1: কি বললি, কি বললি তুই? মধু আমার টাকা ফেরত পাঠিয়েছে, আমার পাঠানো টাকা সে গ্রহণ করেনি?
0: হ্যাঁ বাবু, আপনার টাকা ছোটবাবু ফেরত পাঠিয়েছে তো দেখছি।
1: কিরে পেয়ারি, হঠাৎ তুই কোথার থেকে?
2: সাগরদাড়ি থেকে।
1: তা বাড়ির সবাই ভালো তো? তোর বড় কাকিমার শরীর এখন কেমন? বললাম এখান থেকে ডাক্তার দেখিয়ে সুস্থ হতে, তা ওনার সহ্য হল না, সাগরদাঁড়ি না গেলেই নয়। আমিও নানান ঝামেলায় দুদিন আর যাওয়ার সময় পাইনি। তা ভালোই হয়েছে তুই এসেছিস। থাক, কাল সকালে একসাথে সাগরদাঁড়িতে রওনা হওয়া যাবে। কি হলো, তুই যে চুপচাপ রইলি, এ কি তোর চোখে জল?
2: বড় বড় কাকি।

0: মনি।
1: হ্যাঁ হ্যাঁ বড় কাকিমণি, বল বল কি হয়েছে তার?
0: বড় কাকিমণি নেই কাকা বাবু।
1: নেই মানে?
0: বড় কাকিমণি গতকালাতে মারা গেছেন।
1: হ্যাঁ কি বললি তুই? আমার জানবি নেই, জানবি মারা গেছে। প্যারি প্যারি আমার জানবি নেই। এই দেখ এই দেখ আমার মধু, আমার মধুর টাকা ফেরত পাঠিয়েছে। আমার জাহ্নবী নেই, মধুর টাকা ফেরত পাঠিয়েছে। আমি আমি এখন কি করব প্যারি প্যারি, আমি এখন কি করব।

0: আজ সবই স্মৃতি। স্মৃতি মানুষকে এত যন্ত্রণা দেয় আগে কখনো বুঝিনি। আমার মধু চলে গেছে, জাহ্নবীও সকল কিছু থেকে মুক্তি নিয়েছে। ভালোই হলো, ভালোই হলো, এখন আমার পালা। মানুষ বাঁচতে চায় সুখ নিয়ে, স্বপ্ন সার দিয়ে, কিন্তু আমার সব কিছু শেষ হতে চলেছে। সবই মনে আছে, মধুর জন্মের সময় সে কি শীত, হাড় কাঁপানো শীত। আমি তখন খিদিরপুর বাড়িতেই, সংবাদ পেলাম রাতে, সেই রাতেই ট্রেনে পৌঁছলাম চিকর কাছা, সেখান থেকে বজ্রায় সোজা সাগরদারি। কিছুই ভুলিনি, এই যে ছবিটা, মধুর বয়স যখন 40 দিন, সেই তখনকার, আজ সবই স্মৃতি। কদিন ধরে কত শোরগোল, কত আনন্দ, কত উৎসব, কত খানা পিনা।
1: বাবু, ছবিটার দিকে তাকিয়ে কি ভাবছেন? এ কি চোখে জল?
0: কই, তেমন কিছু না তো। বিহারি
1: আগে,
0: পিয়ারি কোথায়?
1: বাইরের ঘরে বসে আছেন দেখলাম।
0: তাই পিয়ারি, পিয়ারি
2: আগে যায় কাকা বাবু, আমায় কিছু বলছেন?
0: হ্যাঁ, তোকে বলেছি ছবিটা টানাতে, কিন্তু এখানে কে টানাতে বলেছে? খোল, এখান থেকে খুলে আমার শোবার ঘরে টানিয়ে দিয়ে যা, তাড়াতাড়ি কর।
2: ঠিক আছে, টানিয়ে রাখছি।
0: মৃত্যু, মৃত্যুই কি মানুষের শেষ পরিণতি? মৃত্যু আছে বলেই জীবন এত সুন্দর, পৃথিবী এত সুন্দর। মৃত্যু সম্পর্কে কবি জালালউদ্দিন রুমির কি অপূর্ব উপলব্ধি। খৈয়াম, হাফিজ সবখানি এক, কেন জানি আজ কদিন যাবত মৃত্যুর স্বপ্ন দেখছি। মানুষ বেঁচে থেকে কি করে যে মৃত্যুর স্বপ্ন দেখে কিছুই বুঝতে পারি না।
2: কাকামণি, দাদাবাবু এসেছেন।
0: কি কি বললি? আমার মধু এসেছে। দয়াল, যা, দরজা বন্ধ করে দে, আমি তার মুখ দেখতে চাই না। কি হলো, তোকে দরজা বন্ধ করতে বলেছি?
3: হাজারবার দরজা বন্ধ করতে চাইলেও আচ্ছা, আমাকে এ বাড়িতে আসতেই হবে বাবা।
0: কোন অধিকারে বলি, কোন অধিকারে?
3: অধিকার কি, কিছুই নেই বাবা। তুমি তো জানো মাকে আমি কত ভালোবাসতাম। মা মারা যাওয়ার পর আমাকে অন্তত একটা খবর দিতে পারতে।
0: খবর দেওয়ার প্রয়োজন শেষ হয়ে গেছে।
3: কেমন করে তুমি বলো না বাবা, আমি তো তোমার একমাত্র সন্তান। আজ মা নেই, আমি তো আছি।
0: তা আমাকে এখন কি করতে হবে?
3: অমন করে তুমি বলো না বাবা, শত অপরাধ করলেও মাকে দেখার অধিকার আমার যে ছিল না এমন তো নয়।
0: কি আমার আদিক্ষেতে ধর্ম ত্যাগ করে বাহাদুরি দেখিয়েছ? তোমাকে দত্ত বংশের সন্তান ভাবতেও আমার ঘৃণা হয়। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে।
3: বাবা?
0: কে বাবা? তোমার বাবা মরে গেছে। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি।
3: বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার বেলায় বলে যাচ্ছি, যত দূরেই আমি থাকি না কেন, তোমার কথা, মার কথা আমি কখনো ভুলিনি বাবা। সাগরদাঁড়ি আমার জন্মভূমি, যখনই মনে পড়বে তখনই আমি এখানে ছুটে আসব। শত চেষ্টা করেও তাতে তুমি বাধা দিতে পারবে না বাবা। আমি আসি বাবা, আসি।

এতক্ষণ বিষাদিনী জাহ্নবী নাটকের অভিনয় শুনলেন। কাহিনী মোহাম্মদ শাফি, বেতার নাট্যরূপ বিশ্বজিৎ ঘোষ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিধু ভূষণ, শেখ আবিদুল্লাহ, রামলাল, বিমল মজুমদার, বিহারি ইকবাল হোসেন, পিয়ারি খায়রুল আলম, জাহ্নবী হোসনেয়ারা মিনু। শব্দ সংযোজনা করেছেন খন্দকার ওয়াহিদুজ্জামান। সম্পাদনা ও মাইকেল মধুসূদন দত্তের ভূমিকায় রূপদান করেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার এবং রাজনারায়ণ দত্তের ভূমিকায় অভিনয় ও নাটকটি প্রযোজনা করেছেন এস এম গোলাম ফারুক। নাটকটি পুনঃপ্রচারিত হল। শ্রোতা বন্ধুরা, আগামী শুক্রবার বেলা ২:৩০ শুনবেন নাটক প্রতিশোধ, রচনা মুন্সী মোস্তাক আহমেদ বাবু, প্রযোজনা নাসির জবেদ। নাটকটি শোনার আমন্ত্রণ রইল বাংলাদেশ বেতার খুলনা।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশনে 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবকটি সরকার গ্রহণ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দর সেবায় নতুনত্ব, আধুনিকায়ন এবং অবকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা সহ বিদ্যমান সংকট নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আচরণবিধি চালু করার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে তদারকি করছেন। আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব

0: পরিণত করার কাজ চলছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী 16 ডিসেম্বরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের বিকাশ ও উন্নয়নে সহায়তা করার জন্য 2000 কোটি টাকার একটি প্রাক অর্থায়ন স্কিম চালু করেছে। তাই ঋণগ্রহীতারা সর্বোচ্চ 7% সুদে ঋণ পাবেন। নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে 2030 সালের মধ্যে 375 বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যানমেড ফাইবার MMF পোশাক বাজারের 12% দখল করতে পারে বাংলাদেশ। বাংলাদেশের ফরেন ট্রেড ইনস্টিটিউট BFTI এর এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে তৈরি পোশাক রপ্তানিতে তুলার উপর নির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানানো হয়। এই গবেষণা প্রতিবেদনে বাংলাদেশকে MMF পোশাক উৎপাদনে একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার রোডম্যাপও তুলে ধরা হয়েছে। এতে ধাপে ধাপে নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের এক কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে 32 জন শ্রমিক নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরাঞ্চ এলাকার এক কয়লা খনিতে গতকাল এই প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। খনির অভ্যন্তরে মিথেল গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণকালে খনিতে 36 জন শ্রমিক অবস্থান করছিল। এছাড়া শক্তিশালী এই বিস্ফোরণে কাছাকাছি আরও 2টি কয়লা খনি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ভারতের মহারাষ্ট্র প্রদেশের বাণিজ্যিক শহর ভিউরান্ডিতে একটি চারতলা ভবন ধসে অন্তত 9 জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটির মেরামত কাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। খেলার খবর, আর্চারি। উৎসব মুখর পরিবেশে টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে গতকাল থেকে শুরু হয়েছে 4-দিনব্যাপী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। এ আয়োজনে মোট 26টি দেশের খেলোয়াড়, কোচ ও টেকনিক্যাল কর্মকর্তারা অংশ নিচ্ছেন। তবে মূল প্রতিযোগিতায় লড়ছে 17টি দেশ। প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকছে শুধুমাত্র রিকার্ভ, ইন্ডিভিজুয়াল ও মিক্সড ইভেন্টে। ক্রিকেট। লিটন দাসকে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে মেহেদি হাসান মিরাজের পরিবর্তে এ দায়িত্ব দেওয়া হয়। লিটন দাস এরই মধ্যে বাংলাদেশের টি-20 দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি ওয়ানডে ও টি-20 উভয় প্ল্যাটফর্মে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন আল্লাপাকের শানে হামদ এবং নাতে রাসুল। এবারের শিল্পী মোস্তফা জামান আব্বাসি, গীতিকার গোলাম মোস্তফা।

যে পথে ভ্রান্তি চির মনস্তাপ, যে পথে তোমার চির অভিশাপ।

ভালোবেসে দিয়ে।

0: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আল্লাপাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। পরিচালনা করছেন মাওলানা শেখ মাসুদুর রহমান।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলোকিত জীবন লাভের প্রত্যাশায় কাছে ও দূরের বন্ধুরা, যে যেখানে যে অবস্থায় আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। শুরুতেই রয়েছে দৈনন্দিন জীবনে কোরআন ও সুন্নাহ। এ পর্বে আপনারা শুনবেন, জ্ঞানের মূল হল বিনয়, অহংকার নয়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মুফতি মাহফুজুর রহমান।
2: বিনয় ও নম্রতা মানুষের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। বিনয় মানুষকে উচ্চাসনে সমাসীন ও গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত করে। বিনয়ী মানুষদের শ্রদ্ধার সাথে মানুষ স্মরণ করে। যে যত বেশি বিনয়ী ও নম্র হয়, সে তত বেশি মানুষের প্রিয় ও গ্রহণযোগ্য হয়ে ওঠে। এ পৃথিবীতে যারা আজীবন মানুষের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে আছেন, তাদের সকলেই বিনয়ী ও নম্র মানুষ ছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিনয়ী ও নম্র মানুষ ছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন বিনয়ী ও উত্তম আখলাকের মূর্ত প্রতীক। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলেছেন, আর নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের অধিকারী। অন্যদিকে অহংকার মানবতার এক কঠিন ব্যাধি, যা মানুষের ইহকাল ও পরকালকে ধ্বংস করে দেয়। অহংকারী ব্যক্তি আল্লাহর দাসত্বের বিরুদ্ধে অহংকার করে। এজন্য অহংকার থেকে বেঁচে থাকা ফরজ। আর ইলমের আমানত হল বিনয়, যার বিপরীত অহংকার। অহংকারের যত কারণ রয়েছে, তার মাঝে ইলমের অহংকার এক ধাপ এগিয়ে আছে। হাফেজ জাহাবি রহিমাহুল্লাহ বলেছেন, অহংকারের সবচেয়ে নিম্ন ও নিকৃষ্ট প্রকার হল ইলমের অহংকার। কেননা অহংকারী ব্যক্তির ইলম তার কোনো কাজে আসে না। যে ব্যক্তি আখেরাতের জন্য জ্ঞান অর্জন করে, জ্ঞান তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং তার অন্তর আল্লাহর ভয়ে ভীত থাকে। সে নিজেকে হীন মনে করে এবং সর্বদা নিজের হিসেব নিয়ে ব্যস্ত থাকে। একটু উদাসীন হলে ভাবে, এই বুঝি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেলাম এবং ধ্বংস হয়ে গেলাম। আর যে ব্যক্তি এলিম শিখে গর্ব করবার জন্য ও নেতৃত্ব লাভের জন্য, সে অন্যের উপর অহংকার করেও তাদেরকে হীন মনে করে, আর এটিই হলো সবচেয়ে বড় অহংকার। আর ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে। ইলম সঠিক উদ্দেশ্যে অর্জিত হলে এর রয়েছে অনেক মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়, এর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, জ্ঞান অন্বেষণকারীর জন্য আসমান ও জমিনবাসী আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকে, এমনকি পানির মধ্যে মাছও তার জন্য ক্ষমা প্রার্থনা করে। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ব্যতীত রেখে দুনিয়া হাসিলের লক্ষ্যে ইলম অর্জন করে, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলেমদের সাথে তর্ক বা বাহাস করার উদ্দেশ্যে বা নির্বোধদের সাথে তর্কে জড়াবার জন্য অথবা মানুষকে নিজের দিককে আকৃষ্ট করবার লক্ষ্যে ইলম অর্জন করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। যে সকল কারণে মানুষ অহংকার প্রদর্শন করে, তার মাঝে ইলম অন্যতম এবং এটিই সবথেকে নিন্দনীয় কারণ। মানুষের মাঝে বিভিন্ন কারণে যে অহংকারের উৎপত্তি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিকার কল্পেও বিভিন্ন ব্যবস্থা দিয়েছেন। অনেক সময় পরিবারে ছোট ছোট বিষয়ে সহযোগিতা করার দরকার হয়। নিজের ব্যক্তিগত ছোট ছোট কিছু কাজ নিজ হাতে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অনেক সময় নিজের জুতা সেলাই করেছেন, নিজের কাপড় নিজে তালি দিয়েছেন। মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করাতে দুনিয়ার প্রতি আশা আকাঙ্ক্ষা লোপ পায় এবং পরকালীন ভয় অন্তরে জাগ্রত হয়। এতেও অন্তর থেকে অহংকার দূর হয়। যদি কোনো বান্দা গোপনে জনে নিভৃতে একমাত্র আল্লাহর জন্য আমল করেন, তাহলে আল্লাহ তাআলা তার অন্তর থেকে অহংকারকে দূর করে দেন। অহংকার দূর করবার জন্য আরও একটি বড় অবলম্বন হল দোয়া করা। হৃদয়কে অহংকার মুক্ত রাখার জন্য আল্লাহর নিকট অবশ্যই দোয়া করতে হবে, কেননা দোয়াই মুমিনের মূল হাতিয়ার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, সময় যতই আমাকে শিষ্টাচার শেখায়, ততই আমি আমার বিবেক বুদ্ধির ঘাটতি দেখতে পাই। তিনি আরো বলেছেন, যতই আমার জ্ঞান বৃদ্ধি পায়, ততই আমার অজ্ঞতা সম্পর্কে আরো বেশি আমি জানতে পারি। সুবহানাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্বান তার উক্তি কতই না চমৎকার, কতই না বিনয়ী, বিনয়ী ভাব তার কথা থেকে প্রকাশ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
1: প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে রয়েছে ইসলামে পশু পাখি পালনের মূল নীতি। এ সম্পর্কে আলোচনা করবেন মাওলানা মুহাম্মদ খালিদ সিবগাতুল্লাহ।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সৃষ্টির সেবার মাঝেই স্রষ্টার সন্তুষ্টি নিহিত। ইসলাম শুধু মানুষের অধিকারের কথাই বলে না, বরং আল্লাহর সৃষ্টি হিসেবে পশু পাখির প্রতিও দয়া ও সুবিচার প্রদর্শনেও জোর নির্দেশনা দেয়। শখ কিংবা প্রয়োজনে অনেকেই বাড়িতে পশু পাখি পালন করে, কিন্তু ইসলামে এই প্রতিপালনের রয়েছে নির্দিষ্ট কিছু আদব ও মূলনীতি। যথাযথ নিয়মে পশু পাখি পালন করলে তা যেমন সওয়াবের কাজ, তেমনি অবহেলা করলে তা হতে পারে জাহান্নামের কারণ। ইসলামে পশু পাখি প্রয়োজন ও উপকারের স্বার্থে পশু পাখি লালন পালনকে বৈধ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবাই কেরাম আজমাইন উট, ঘোড়া, ছাগল ও ভেড়া লালন পালন করতেন, এমনকি শখের বশে পাখি লালন পালন করেছেন, যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে। তবে এই বৈধতা শর্ত সাপেক্ষে। মূল শর্ত হল তাদের অধিকার বা হক যথাযথভাবে আদায় করা। পশু পাখি পালনের ক্ষেত্রে একজন মুমিনের কয়েকটি বিষয় সবসময় মাথায় রাখা উচিত। প্রথমত, নিয়মিত খাদ্য ও পানীয় সরবরাহ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নারী একটি বিড়ালের কারণে জাহান্নামে গেছে, সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, সে নিজেও তাকে খাবার দেয়নি, আবার তাকে ছেড়েও দেয়নি, যাতে করে সে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে, যেটা বুখারী শরীফের মধ্যে এসেছে। সাধ্যের বাহিরে কখনো পশু পাখির উপর কোনো বোঝা চাপানো উচিত নয়। অসুস্থ বা দুর্বল পশুকে দিয়ে কাজ করানো কিংবা অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া সম্পূর্ণ নিষেধ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেটি ক্ষুধার জ্বালায় তার পেট পিঠ একেবারে লেগে গিয়েছিল। তখন তিনি এসব বোবা প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলেছেন, যেটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। পশু পাখিকে প্রহার করা, মুখে আঘাত করা, এটা সম্পূর্ণ নিষেধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীর মুখে আঘাত করতে নিষেধ করেছেন, এমনকি অহেতুক প্রাণীদের একে অপরের মধ্যে লড়াই লাগিয়ে দেখতেও নিষেধ করেছেন। মানুষের মতো পশু পাখিও অসুস্থ হয়। যখন অসুস্থ হয়ে পড়বে, একজন মুমিন সেই পশু মালিক হিসেবে তার সুচিকিৎসার ব্যবস্থা করা তার জন্য জরুরি। পশু পাখির কাছ থেকে তাদের বাচ্চাদেরকে ছিনিয়ে নিতে নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করতেন। এক সাহাবি পাখির বাসা থেকে ছানায় নিয়ে এসেছিল, সেই অবস্থাতে ওই পাখিটি তার পাখা ঝাপটাচ্ছিল, তার বাচ্চা হারিয়ে গেছে এজন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্দেশ দিলেন, কে তার থেকে তার সন্তান ছিনিয়ে নিয়ে কষ্ট দিচ্ছে, তার সন্তানকে তার কাছে ফিরিয়ে দেওয়া হোক। পশু পাখি পালনের সময় আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সৃষ্টির সেবা করাই যদি আমাদের নিয়ত হয়ে থাকে, তাহলে আমাদের এই পশু পাখি লালন করাটাই আমাদের সওয়াবের কারণ হবে, আবার আমাদের নাজাতেরও কারণ হবে। আবার যদি আমি পশু পাখিকে লালন পালন করতে গিয়ে যদি তাকে কষ্ট দিয়ে দিই, তাহলে এটা আমার জাহান্নামে যাওয়ারও কারণ হতে পারে। প্রসিদ্ধ ঘটনা আমরা সকলে জানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে একটি বাজারি মহিলা সে একটা প্রাণী কুকুর কে পানি পান করানোর কারণে সে জান্নাত পেয়ে গিয়েছিল। তাই আমরা যদি পশু পাখির প্রতি সদাই হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
1: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ইসলামের ইতিহাসের শিক্ষণীয় ঘটনা, আর শিক্ষণীয় ঘটনা শোনাবেন মাওলানা মুহাম্মদ আলমগীর হোসেন।
4: نحمده ونصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم খলিফা রূপে নির্বাচিত হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে উপস্থিত সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, আমি চাইনি তবুও তোমরা আমাকে এই দায়িত্বপূর্ণ পদে আসীন করলে। আমার এ পদে কাউকে বসালে তাতেই আমি বেশি খুশি হতাম, কিন্তু যখন এ পদে বসিয়েছো তখন আমার কয়েকটি কথা রাখতে হবে। আমি সামান্য মানুষ মাত্র, তোমাদেরই দশজনের মতো একজন, সুতরাং আমার উপর নজর রাখবে। আমি যদি ন্যায় কাজ করি তবে তোমাদের কর্তব্য হচ্ছে আমাকে সাহায্য করা, আর যদি আমি কোনো ভুল পথ অবলম্বন করি তবে তোমাদের দায়িত্ব হচ্ছে আমাকে সিরাতুল মুস্তাকিম সোজা পথ প্রতিষ্ঠিত করা। সত্যবাদিতা ও সত্য কথা বলা একটি আমানত এবং মিথ্যা কথা হচ্ছে একটি খেয়ানত। তোমাদের মধ্যে যে দুর্বল সে আমার নিকট শক্তিশালী, যে পর্যন্ত আমি তার প্রাপ্য বুঝিয়ে না দিই, আর তোমাদের মধ্যে যে শক্তিশালী সে আমার নিকট দুর্বল, যে পর্যন্ত আমি তার নিকট থেকে প্রাপ্য বুঝে না নিই। তোমরা ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম অর্থাৎ জিহাদ পরিত্যাগ করবে না। যে জাতি জিহাদ পরিত্যাগ করে আল্লাহ সে জাতিকে অপমানিত না করে ছাড়েন না। আমি যতদিন আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করব ততদিন তোমরা আমার অনুগত্য করবে, আর আমি যদি আল্লাহ তার রাসুলকে অমান্য করি তবে তোমরা আমাকে পরিত্যাগ করবে, কেননা তখন তোমাদের উপর আমার আনুগত্য করা ফরজ নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময় একবার তিনি এক ব্যক্তির সাথে একটি ঘোড়ার দর দস্তর করেন, তারপর পরীক্ষা করে দেখার জন্য সেটায় সওয়ার হয়ে দৌড়াদৌড়ি করেন, হঠাৎ সেটা পড়ে যায় এবং আহত হয়। তিনি ঘোড়া ফিরিয়ে দিতে চাইলেন কিন্তু মালিক ঘোড়া ফেরত নিতে অসম্মতি জানালো। শেষ পর্যন্ত দুজনে মামলা নিয়ে কাজী সুরাইহের আদালতে গিয়ে হাজির হন। সুরাইহ উভয় পক্ষের বক্তব্য শুনে রায় দিলেন, আমিরুল মোমিনিন আপনি যে জিনিস কিনেছেন তা নিয়ে নিন, অথবা যে অবস্থায় এটা নিয়েছিলেন সে অবস্থায় ফেরত দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, একেই বলে ন্যায় বিচার। তারপর তিনি সুরাইহকে কুফার বিচারপতি নিযুক্ত করলেন। এই ছিল ইসলামের ইতিহাসের ন্যায় বিচারকদের উজ্জ্বল দৃষ্টান্ত। অতএব আসুন তাদের জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশ ও সমাজ গঠনে নিজেকে আত্মনিয়োগ করি। হাযা মিন ইনদি ওয়া আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
5: প্রিয় শ্রোতা, এখন জানবো কোরআন ও হাদিসের আলোকে ইমানদার ও ইমানহীনদের চোখে ভূমিকম্প। এ বিষয়ে আলোচনা করবেন হাফিজ মুহাম্মদ নুরুজ্জামান।
6: ভূমিকম্পের কষ্টিক ঘটনা যা হৃদয়কে কাঁপিয়ে দেয়, চোখে এনে দেয় আতঙ্ক এবং মুহূর্তের মধ্যে বহু প্রাণ ও সম্পদ কেড়ে নেয়, ধ্বংসস্তূপে পরিণত হয়। অনেকের চোখে তা শুধু একটি বস্তুবাদী ব্যাখ্যার ঘটনা, তবে এখন ঘটনা শুধু সংখ্যায় নয়, তা যেন হৃদয়ের চোখ দিয়ে দেখা যায়। কিন্তু গাফেল, অজ্ঞ ও অবিশ্বাসীদের বৈশিষ্ট্য হল আল্লাহর নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, তা হোক কোরআনের আয়াত বা মহাবিশ্বে ছড়িয়ে থাকা কুদরতের স্পষ্ট চিহ্ন, কোনো কিছুই তাদের মনকে নাড়া দেয় না। একজন মুমিন কখনো শুধু বস্তুগত কারণের উপর নির্ভর করে না, সে কারণগুলো স্রষ্টা আসমান জমিনের মালিক আল্লাহর দিকে ফিরে যায়। যিনি কোনো বিষয়ের ইচ্ছা করলে কেবল বলেন হও আর তা হয়ে যায়, মুমিন তার কাছে সাহায্য প্রার্থনা করে। ইমানদারদের কাছে ভূমিকম্প হল আল্লাহর কুদরত, গজব, পরীক্ষা ও সতর্কবার্তা, যা তাদের তওবা, জিকির ও দান সৎকা করতে উদ্বুদ্ধ করে, যেমন সূরা জিলজাল। আর ইমানহীনদের কাছে এটি নিছক প্রাকৃতিক ঘটনা বা ভূতাত্ত্বিক বিষয়, যা তাদের গভীর চিন্তা ও আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখে। ইমানদারদের চোখে ভূমিকম্প আল্লাহর অসীম শক্তি ও ক্ষমতার এক স্পষ্ট নিদর্শন, যা মানুষের অহংকার চূর্ণ করে। পাপীদের জন্য গজব এবং মুমিনদের জন্য ধৈর্য, তওবা, অনুশোচনা ও আল্লাহর দিকে ফিরে আসার পরীক্ষা। সূরা জিলজালে বর্ণিত চূড়ান্ত কম্পন, যা পৃথিবীর শেষ ও বিচার দিবসের আগমনী বার্তা দেয়, এই সময় মুমিনরা আল্লাহর স্মরণ, জিকির ও দোয়ায় মশগুল হয়, যেমন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অপরদিকে ইমানহীনদের চোখে ভূমিকম্প শুধুমাত্র একটি প্রাকৃতিক ঘটনা, তারা এটিকে প্লেট টেকটোনিক্সের ফল বা ভূতাত্ত্বিক কারণ দ্বারা ব্যাখ্যা করে, আল্লাহর সাথে সম্পর্কিত করে না। এমনকি অজ্ঞতা ও গাফিলতি বশত তারা এটিকে আল্লাহর নিদর্শন হিসেবে গ্রহণ করে না, বরং আল্লাহর স্মরণ ও আত্মসমালোচনা থেকে মুখ ফিরিয়ে নেয়। সূরা জিলজাল এ আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেছেন, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে এবং পৃথিবী তার বোঝা বের করে দেবে এবং মানুষ বলবে এর কি হল, সেই দিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ আপনার পালনকর্তা তাকে নির্দেশ দেবেন। এটি কিয়ামতের দিনের ভয়াবহতার চিত্র তুলে ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ভূমিকম্প হয় তখন তোমরা আল্লাহকে স্মরণ করো, তওবা করো, দান সৎকা করো এবং ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করো। ভূমিকম্প ইমানদারদের জন্য আল্লাহর স্মরণ, তওবা ও আখিরাতের প্রস্তুতির উপলক্ষ, আর ইমানহীনদের জন্য এটি কেবলই একটি প্রাকৃতিক দুর্যোগ, যা তাদের আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনকে ধরে রেখেছেন যাতে তারা ভেঙে না পড়ে, আর যদি তারা ভেঙে পড়ত তবে আল্লাহ ছাড়া কেউ নেই যে তাদের ধরে রাখতে পারত। সূরা ফাতির আয়াত ৪১। আল্লাহ তাআলা বলেন, কত শহর ছিল যারা তাদের পালনকর্তা ও তার রসুলদের আদেশ অমান্য করেছিল, আর আমরা তাদের কঠোর হিসাবের মুখোমুখি করেছি এবং ভয়াবহ শাস্তি দিয়েছি, ফলে তারা তাদের কর্মের মন্দ ফল ভোগ করেছে এবং তাদের পরিণতি হয়েছে সম্পূর্ণ ধ্বংস। সূরা তলাক আয়াত 89। শাস্তি শুধু জালিমদের উপর আসে না, এটি সামাজিক পরীক্ষাও বটে। আল্লাহ বলেন, আর তোমরা এমন এক ফিতনাকে ভয় করো যা শুধু তোমাদের মধ্যের জালিমদের উপরেই সীমাবদ্ধ থাকবে না, সূরা আনফাল আয়াত 25। মুমিনদের ক্ষেত্রে আল্লাহর রীতি কিছুটা ভিন্ন। মুমিনদের উপর যদি বিপদ আসে তা শাস্তি নয়, বরং শিক্ষা, সতর্কতা ও ফিরে আসার জন্য এক দয়াময় আহ্বান। মুমিন যদি অবাধ্য হয় বা পাপের পথে চলে, আল্লাহ কখনো কখনো দ্রুত আজাব দেন যাতে সে জেগে ওঠে, তওবার দিকে ফিরে আসে এবং সঠিক পথ আঁকড়ে ধরে। আল্লাহ তাআলা বলেছেন, মানুষের হাতের কৃতকর্মের কারণে স্থলে ও জলে বিপর্যয় দেখা দেয়, যাতে আল্লাহ তাদেরকে তাদের কাজের কিছু স্বাদ আস্বাদন করান, হয়তো তারা এতে ফিরে আসবে, সূরা রুম আয়াত 41। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই এসব ঘটনার ব্যাপারে আমাদের সতর্ক করে দিয়েছেন। যারা ভূমিকম্পের মতো বিপর্যয় সম্পর্কে পূর্বাভাস জানতে চান, তাদের উদ্দেশ্যে সহিহ বুখারীতে হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত আসবে না যতক্ষণ না জ্ঞান কমে যায়, অজ্ঞতা ছড়িয়ে পড়ে, ভূমিকম্প বৃদ্ধি পায় এবং সম্পদ প্রচুর পরিমাণে হয়ে যায়, কিন্তু তা কেউ তেমন গুরুত্ব দেয় না, সহিহ বুখারী হাদিস 7121। অতএব সমাজে যখন পাপ, অন্যায়, অশ্লীলতা, দুর্নীতি, দুরাচার সর্বত্র ছড়িয়ে পড়ে, তখন শাস্তি শুধু অপরাধীদের উপর নয়, বরং পুরো সমাজের উপর এসে পড়ে। আল্লাহ যখন কারো প্রতি ক্রুদ্ধ হন, অনেক সময় তার শাস্তি সঙ্গে সঙ্গে আসে না, বরং আল্লাহ তাদেরকে অবকাশ দেন যেন তারা বিভ্রান্তির মধ্যে আরো ডুবে যায় এবং পরিণামে একদিন হঠাৎ করে পাকড়াও করা হয়। এ কারণে আল্লাহর দিকে আন্তরিক প্রত্যাবর্তনই আমাদের পার্থিব ক্ষতি থেকে পরিত্রাণ দিতে পারে। মহান আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন।
5: বন্ধুরা, এখন শুনবেন আপনাদের এই পছন্দনীয় পর্ব বিভিন্ন মাসআলা মাসাইল সহ চিঠিপত্রের জবাবদান। আপনাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন মুফতি আব্দুল কুদ্দুস। প্রথম প্রশ্ন করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম মনিরামপুর যশোর থেকে। তিনি লিখেছেন, আমার হাতে এক জায়গায় ক্ষত হওয়ায় তাতে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়েছি, এই ব্যান্ডেজের উপর মাসেহ করলে কি অজু হবে? মাসেহ না করে সরাসরি ব্যান্ডেজের উপর পানি প্রবাহিত করে দিলে কোনো সমস্যা আছে?
7: শ্রোতা বন্ধু, ব্যান্ডেজ খুলে ক্ষত স্থানে পানি লাগানো বা সরাসরি ক্ষত স্থানের উপর মাসেহ করা যদি ক্ষতিকর মনে হয়, তাহলে ওয়ান টাইম ব্যান্ডেজের উপরও মাসেহ করতে পারবেন। মাসেহ করার ক্ষেত্রে শুধু ভেজা হাত ব্যান্ডেজের উপর ফেরাবেন, ব্যান্ডেজের উপর পানি প্রবাহিত করা জরুরি নয়। অবশ্য পানি প্রবাহিত করলে উজু হয়ে যাবে। আর ব্যান্ডেজ খুলে ক্ষত স্থান ধোয়া বা সরাসরি এর উপর মাসেহ করা ক্ষতিকর না হলে ব্যান্ডেজ

0: স্কুলে সম্ভব হলে ক্ষত স্থানে পানি পৌঁছাতে হবে বা তার উপর মাসেহ করে নিতে হবে।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ দিদার মোড়লগঞ্জ বাগেরহাট থেকে। তিনি লিখেছেন, এক ব্যক্তির কাছে শুনলাম গোসল ফরজ অবস্থায় কবরও জিয়ারত করা জায়েজ নেই, বিষয়টা কি সঠিক?
0: শ্রোতা বন্ধু, নাপাক অবস্থায় কবর জিয়ারত না করাই উচিত। একান্ত কখনো গোসল করতে বিলম্ব হলে জিয়ারতের আগে অন্তত অজু করে নিবে। অবশ্য গোসল ফরজ অবস্থায়ও কবর জিয়ারত নিষিদ্ধ নয়, তবে কেউ এ অবস্থায় জিয়ারাতে গেলে কোরআন মাজিদের কোনো আয়াত পড়তে পারবে না, মৃতের জন্য কেবলমাত্র দোয়া দুরুদ পড়তে পারবে।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ তুহিন কালীগঞ্জ ঝিনাইদহ থেকে। তিনি লিখেছেন, অনেক সময় আমি নামাজে মাসবুক হই, ইমাম সাহেব সালাম ফেরানোর আগ মুহূর্তে গিয়ে জামাতে শরিক হই, তখন আমি তাশাহুদ শেষ না করে উঠে যাই। জানার বিষয় হলো এমত অবস্থায় আমার জন্য কি করা উচিত? তাশাহুদ শেষ করে দাঁড়াবো নাকি তাশাহুদ শেষ না করে ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে দাঁড়িয়ে যাব?
0: শ্রোতা বন্ধু, আপনার বর্ণনা অনুযায়ী ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলেও আপনি তাশাহুদ শেষ করেই দাঁড়াবেন। অবশ্য তাশাহুদ শেষ না করে দাঁড়ালেও নামাজ আদায় হয়ে যাবে, তবে ইচ্ছাকৃত এমনটি করা ঠিক নয়।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ সরোয়ার বরিশাল থেকে। তিনি লিখেছেন, একদিন আমাদের মসজিদের ইমাম সাহেব জোহরের নামাজের প্রথম রাকাতে উচ্চস্বরে সূরা ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করেন, তারপর নিম্নস্বরে অবশিষ্ট কিরাত পাঠ করেন, সর্বশেষ তিনি সাহু সিজদা না দিয়েই নামাজ শেষ করেন। এ নিয়ে মুসল্লিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়, এমনকি তারা পরস্পরে ঝগড়া বিবাদেও লিপ্ত হয়। বিষয়টি নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত, মেহরবানি করে সমাধান জানিয়ে চিন্তা মুক্ত করবেন।
0: শ্রোতা বন্ধু, আপনার বর্ণনা অনুযায়ী ওই নামাজ সহিভাবেই আদায় হয়েছে, ইমাম সাহু সিজদা না করে ঠিকই করেছেন। কেননা নিম্নস্বরে কিরাত বিশিষ্ট নামাজে সূরা ফাতিহার এক দুই আয়াত উচ্চস্বরে পড়লে সাহু সিজদা ওয়াজিব হয় না, তাই ওই ক্ষেত্রে সাহু সিজদা ওয়াজিব হয়নি। দিনী বিষয়ে সংশয় বা মতানৈক্য দেখা দিলে বিজ্ঞ আলেম বা মুফতির শরণাপন্ন হওয়া আবশ্যক, কোনো অবস্থাতেই আপোষে ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া।
1: এবারে প্রশ্ন করেছেন আবু বকর কোটালীপাড়া গোপালগঞ্জ থেকে। তিনি লিখেছেন, জন্মস্থান কি ওয়াতনে আসলি বা মূল বাড়ি? আমি আমার নানা বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমি কি তাহলে নানা বাড়িতে গেলে মুকিম থাকব? আমি আমার পিতামাতার সাথে তাদের বাড়িতেই থাকি, নানা বাড়িতে থাকি না।
0: শ্রোতা বন্ধু, কোথাও জন্মগ্রহণের দ্বারাই ওই স্থান ওয়াতনে আসলি বা মূল বাড়ি হয়ে যায় না, বরং স্থায়ীভাবে বসবাস করলে তা ওয়াতনে আসলি হিসেবে গণ্য হয়। সুতরাং আপনি যেহেতু নানা বাড়ি বসবাস করেন না, বরং পিত্রালয় হচ্ছে আপনার স্থায়ী আবাসস্থল, তাই পিত্রালয় আপনার ওয়াতনে আসলি গণ্য হবে এবং সেখানে আপনি মুকিম হবেন।
1: এবারে প্রশ্ন করেছেন রবিউল ইসলাম বাঘারপাড়া যশোর থেকে। তিনি লিখেছেন, চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরা ফাতিহার পর কখনো কখনো আমি ভুলে সূরা মিলিয়ে ফেলি, এ কারণে নামাজের কোনো অসুবিধা হবে কি? আর এক্ষেত্রে সূরা মিলানোর কারণে কি সাহস সিজদা দিতে হবে?
0: শ্রোতা বন্ধু, চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরা ফাতিহার সাথে ভুলে সূরা মিলিয়ে ফেললে সাহস সিজদা দিতে হবে না, তবে ইচ্ছাকৃত এমনটি করবেন না, কারণ ফরজের শেষ দুই রাকাতে সূরা মিলানো সুন্নাহ পরিপন্থী।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ খায়রুল ইসলাম বোয়ালমারি ফরিদপুর থেকে। তিনি লিখেছেন, আমি ইশার দু রাকাত সুন্নাতের পর সাধারণত দু চার রাকাত নফল পড়ে তারপর বিতির পড়ি, মাঝে মাঝে আবার সুন্নাতের পরই বিতির পড়ে ফেলি, তো কখনো এমন হয় যে সুন্নাত পড়ে আবার নামাজে দাঁড়িয়েছি কিন্তু নফল পড়ব না বিতির পড়ব কোনোটাই মনে স্থির করিনি, এমত অবস্থায় আমার করণীয় কি? আমি কি নফল বা বিতির যেকোনো একটি স্থির করে সে অনুযায়ী নামাজ পূর্ণ করতে পারব?
0: শ্রোতা বন্ধু, আপনার বর্ণনা অনুযায়ী তাকবীরে তাহরিমার আগে যেহেতু সুনির্দিষ্টভাবে বিতিরের নিয়াত করা হয়নি, তাই তা নফল হিসেবে ধর্তব্য হবে। এক্ষেত্রে তাকবীরে তাহরিমার পর বিতিরের নিয়াত করলেও তা ধর্তব্য হবে না।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ বাকিবিল্লা বাগেরহাট থেকে। তিনি লিখেছেন, আমার বোন একদিন চাশতের নামাজ পড়ছিল, আমি তা খেয়াল না করেই ওকে জিজ্ঞাসা করলাম আমার জামাটা কোথায়, পরে ওর দিকে তাকিয়ে দেখি সে নামাজ পড়ছে, কিন্তু নামাজের ভিতরে সে হাতের ইশারা আমাকে বুঝালো জামা আলমারিতে আছে, তাই জানার বিষয় হলো এ কারণে কি তার নামাজ ভেঙে গিয়েছে?
0: শ্রোতা বন্ধু, আপনার বর্ণনা অনুযায়ী নামাজরত অবস্থায় হাত দ্বারা ইশারা করার কারণে আপনার বোনের নামাজ ভাঙ্গেনি, তবে কাজটি মাকরু হয়েছে, নামাজের মধ্যে হাত দ্বারা ইশারা করা মাকরু, তাই বিশেষ প্রয়োজন ছাড়া এমনটি করবে না।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান মাদারীপুর থেকে। তিনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় কেউ যদি সেজদার আয়াত শোনে তাহলে পবিত্রতা অর্জন করার পর তার উপর ওই সেজদা আদায় করা কি ওয়াজিব?
0: শ্রোতা বন্ধু, গোসল ফরজ অবস্থায়

0: তার আয়াত শুনলে তেলাওয়াতে সেজদা ওয়াজিব হয়। তাই পবিত্রতা অর্জনের পর তাকে ওই তেলাওয়াতে সেজদা আদায় করতে হবে। হযরত ইব্রাহিম নাখাঈ রহিমাহুল্লাহ ও সাঈদ ইবনে জুবায়ের রহিমাহুল্লাহ বলেন, গোসল ফরজ অবস্থায় সেজদার আয়াত শুনলে গোসল করার পর সে ওই সেজদা আদায় করবে। মুসান্নাফে ইবনে আবি শাইবা বর্ণনা 4346। তবে মহিলাদের বিশেষ অপবিত্র অবস্থায় সেজদার আয়াত শুনলেও সেজদা ওয়াজিব হয় না, তাই এক্ষেত্রে পবিত্র হওয়ার পর সেজদা আদায় করতে হবে না।
1: সিরাতুল মুস্তাকিমের মাসআলা মাসাইলের উত্তর আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন এবং অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা প্রযোজক সিরাতুল মুস্তাকিম, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। আপনি চাইলে আমাদের কাছে ইমেইলও করতে পারেন। আমাদের ইমেইলের ঠিকানা siratulmustaqim@gmail.com। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে আজকের সিরাতুল মুস্তাকিম অনুষ্ঠান এখানেই শেষ করছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন। পরিচালনা করেছেন মাওলানা শেখ মাসুদুর রহমান, সম্পাদনা করেছেন শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাপাকের শানে হামদ শুনবেন শিল্পী শেখ আবুল বাশার গীতিকার কাজী নজরুল ইসলাম।

সুপ্রিয় শ্রোতা, আল্লাহ পাকের শানে হামদটি শুনলেন। পবিত্রতা ইমানের অঙ্গ। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং অপরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করি। ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলি, যেখানে সেখানে ফেলা ময়লা আবর্জনা। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বাংলা খবর, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দর সেবায় নতুনত্ব, আধুনিকায়ন এবং অবকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা সহ বিদ্যমান সংকট নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আচরণবিধি চালু করার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে তদারকি করছেন। আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার কাজ চলছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী 16 ডিসেম্বরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের বিকাশ ও উন্নয়নে সহায়তা করার জন্য 2000 কোটি টাকার একটি প্রাক অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত স্কিমের মাধ্যমে চামড়া শিল্পকে টেকসই, পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে পরিণত করতে সহায়তা দেওয়া হবে। এই স্কিমের আওতায় কারখানা নির্মাণ ও সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয় এবং পরিবেশ বান্ধব অবকাঠামো স্থাপনে অর্থায়ন করা হবে। স্কিমের আওতায় ঋণ গ্রহীতারা সর্বোচ্চ 7% সুদে ঋণ পাবেন। নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে 2030 সালের মধ্যে 375 বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যানমেড ফাইবার MMF পোশাক বাজারের 12% দখল করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট BFTI এর এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে তৈরি পোশাক রপ্তানিতে তুলার ওপর নির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানানো হয়। এই গবেষণা প্রতিবেদনে বাংলাদেশকে MMF পোশাক উৎপাদনের একটি আঞ্চলিক কেন্দ্র পরিণত করার রোডম্যাপও তুলে ধরা হয়েছে। এতে ধাপে ধাপে নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে 34 জন শ্রমিক নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সুরাঞ্জ এলাকার এক কয়লা খনিতে গতকাল এই প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। খনির অভ্যন্তরে মিথেন গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণকালে খনিতে 36 জন শ্রমিক অবস্থান করছিলেন। এছাড়া শক্তিশালী এই বিস্ফোরণে কাছাকাছি আরও 2টি কয়লা খনি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ভারতের মহারাষ্ট্র প্রদেশের বাণিজ্যিক শহর ভিওয়ান্ডিতে একটি চারতলা ভবন ধসে অন্তত 9 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটির মেরামত কাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। স্পেন উত্তর আফ্রিকায় তার ছিটমহল সিউটায় সীমান্তবর্তী নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সৈন্য পাঠাচ্ছে। গতকাল মরক্কো থেকে কয়েক হাজার শরণার্থী সাঁতার কেটে এই ছিটমহলটিতে যাওয়ার পর স্পেন এই পদক্ষেপ নেয়। এ সময় অন্তত 18 জন ডুবে মারা যান। স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে মাদ্রিদের কাছে আরও সাহায্যের জন্য আহ্বান জানিয়েছে। তারা জানায়, বিগত কয়েক সপ্তাহে সীমান্ত পাড়ি দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। খেলা খবর আটচারে। উৎসবমুখর পরিবেশে টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে গতকাল থেকে শুরু হয়েছে 4 দিনব্যাপী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। এই আয়োজনে মোট 26টি দেশের খেলোয়াড়, কোচ ও টেকনিক্যাল কর্মকর্তারা অংশ নিচ্ছেন। তবে মূল প্রতিযোগিতায় লড়ছে 17টি দেশ। প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকছে শুধুমাত্র রিকার্ভ, ইন্ডিভিজুয়াল ও মিক্সড ইভেন্টে। ক্রিকেট। লিটন দাসকে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে এ দায়িত্ব দেওয়া হয়। লিটন দাস এরই মধ্যে বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি ওয়ানডে ও টি টোয়েন্টি উভয় প্ল্যাটফর্মেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। সবশেষ আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: সুপ্রিয় শ্রোতা, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় ৪:০৫। বাংলাদেশ বেতার খুলনা এখন আপনাদের জন্য আয়োজনে রয়েছে ছায়াছবির গান। প্রথমে শোনাব দূরদেশ ছায়াছবি থেকে, শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

ভালোবাসার মানুষকে একা ছেড়ে দিতে কিন্তু আসলেই একেবারেই ভালো লাগে না। সুপ্রিয় শ্রোতা, এখন শোনাব অচেনা ছায়াছবি থেকে গান। যুগলে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও ইন্দ্রকিশোর। চলুন শ্রোতা, তাহলে গানটি শুনে আসি।

সুপ্রিয় শ্রোতা, ভালোবাসার মানুষ ছাড়া কিন্তু আসলেই কিছু বোঝা খুব মুশকিল। আর শ্রাবণের এই মিষ্টি বিকেলে যারা ছায়াছবির গানগুলো উপভোগ করছেন, সবাইকে আসলে প্রীতি এবং শুভেচ্ছা বারবার জানাতে একদম ভুল করছি না। এখন আপনাদেরকে শোনাব সত্যের মৃত্যু নাই ছায়াছবি থেকে, এবং কণ্ঠ দিয়েছেন আগুন ও তার সঙ্গীরা।

0: করে খালি পকেটে।
1: শ্রমিকের ঝড়ে ঘাম পায় না, শ্রমের দাম ঘুষ আর জালিয়াতি চলছে দিপারাপিন। নেচে নেচে পথ চলে লম্বা চুলে, চায় না সহজে বোঝা মেয়ে নাকি ছেলে। দুধের শিশু কাঁদে মায়ের কোলে, কথা না ফুটিতে বলে ওলে ওলে ওলে।

শুধুই যে সম্বল, অতি চালাক ধরা পড়ে নিজেরই ফাঁদে, পেশাদারি ভিখারি কয় আমায় টাকা দে। আমাদের

এই ছোট জীবনে কে সুখী হতে চায় না বলুন তো? সবাই তো সুখী হতে চায়, তাই তো এখন আপনাদেরকে শোনাব সবাই তো সুখী হতে চায় ছায়াছবি থেকে গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী।

সুপ্রিয় শ্রোতা, গানে গানে ভালোবাসার বহিঃপ্রকাশ খুব সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে। এবারে শোনাব ইতিহাস ছায়াছবি থেকে গান, শিল্পী কুমার বিশ্বজিৎ।

এই গানটির সাথে সাথে শেষ হলো আজকের ছায়াছবির গান। আশা করছি সবার গানগুলো খুব ভালো লেগেছে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাপাকের শানে হামদ। শিল্পী রওশন আরা মুস্তাফিজ, গীতিকার কাজী নজরুল ইসলাম।

0: আল্লাপাকের সানে হামটি পরিবেশিত হল।
1: মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের ওপর দম্প ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিচলনে মধ্যপন্থ অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে কথা বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন সূরা লোকমান আয়াত 18-19। বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দেবেন। তোমরা একে অপরকে উপহার দাও, কেননা উপহার প্রদানে অন্তরের মলিনতা দূর হয়। ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয়, সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতো সওয়াব পায়। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। আল-হাদিস।
3: ইসলামের ওই বাগিচাতে ফুটলো দুটি ফুল, ইসলামের ওই বাগিচাতে

নাতের আসলটি শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ হারুনুর রশিদ, গীতিকার কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. This is Bangladesh Betar, the news read by Sherke Chaman Khan. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said Law Reform Commission's recommendations will be implemented in line with the July Charter. He made the remarks while responding to newsmen after inaugurating a tree fair in Jhinaidah. The minister said that during the tenure of the interim government, the Law Reform Commission issued 133 ordinances. The current government has accepted nearly all of them. State Minister for Civil Aviation and Tourism, M. Rashiduzzaman Millat, was present at the time. Civil Aviation Minister and Tourism Minister Afroza Khanam said that the government is working to bring innovation, modernization and infrastructure expansion in airport services. She said in an exclusive interview with Bangladesh Sangbad Sangstha, the minister said various steps have been taken to resolve the existing crisis, including mismanagement of the airport. She said that a code of conduct has been introduced at the country's three international airports, while executive magistrates are carrying out regular monitoring at the field level under the Prime Minister's leadership. Government is working towards transforming Bangladesh into a regional aviation hub, she said. Afroza Khanam also said the government is working in line with the Prime Minister's directive to make the terminal fully operational by December 16, 2026. Bangladesh Bank has launched a pre-financing scheme of 2,000 crore taka to support the expansion and development of the country's leather and leather goods industry. According to a circular issued yesterday, the fund has been created from the central bank's own resources to help transform the leather sector into a sustainable, environmentally friendly and globally competitive industry. The scheme will finance the construction and expansion of factories, procurement of machinery and installation of environmental facilities such as effluent treatment plants, sewage treatment plants, dumping yards and solid waste management systems under the scheme. Borrowers will receive loans at a maximum interest rate of 7%, while Bangladesh Bank will provide participating banks with refinance at 4%. Bangladesh has the potential to capture 12% of the projected $375 billion global man-made fiber apparel market by 2030 through policy reform, investment promotion and industrial upgrading. This information has emerged in a research report by the Bangladesh Foreign Trade Institute. According to reports, reducing dependence on cotton-based ready-made garment exports and diversifying into a wider range of apparel products will further strengthen Bangladesh's competitive position in the global apparel market. The research report also outlines a roadmap for transforming Bangladesh into a regional hub for MMF apparel production. It emphasizes step-by-step policy reforms, attracting domestic and foreign investment development, developing backward linkage industries, and increasing technological capacity. At least 34 miners have been killed after an explosion tore through a coal mine in Pakistan's southwestern Balochistan province. Officials said the deadly blast occurred yesterday at a coal mine in Sorangi, a remote area near the provincial capital Quetta, and was likely caused by a buildup of methane gas. There were 36 miners inside the mine at the time of the explosion. Two nearby coal miners were also damaged in the powerful blast. At least 9 people were killed when a 4-story building collapsed in Bhiwandi in India's Maharashtra state. Officials said several others are feared trapped beneath the debris. The incident occurred while repair work was being carried out on the building. Spain is sending troops to North African enclave of Ceuta to strengthen border security. The move comes after thousands of migrants swam from Morocco into the territory yesterday. At least 18 people drowned during the crossing. Local officials had already asked Madrid for more support. They said attempts to cross the border had increased in recent weeks. The president's challenge Cup archery tournament and joint training program began yesterday in a festive atmosphere at the Archery Training Academy in Tongi, Ghazipur. The four-day international event will conclude on August 2. A total of 26 countries are participating, two athletes, coaches and technical officials, while 17 nations are competing in the main tournament. The competition is limited to the recurve, individual and mixed events. The registration for the second season of Notun Kuri Sports now underway across the country and will continue until 31st August. Competitions at the union level in football, cricket, swimming, badminton, chess and martial arts for teenagers aged 12 to 14 will begin from September. Finally, weather and focus valid till 1 tonight says there is no inland river post warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamu alaikum, Bangladesh Betar. Banijik Shangbad Purchi Shahriya Zahan. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দর সেবায় নতুনত্ব, আধুনিকায়ন এবং অবকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনাসহ বিদ্যমান সংকট নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আচরণবিধি চালু করার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে তদারকি করছেন। আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে একটি আঞ্চলিক অ্যাভিয়েশন হাবে পরিণত করার কাজ চলছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী 16 ডিসেম্বরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে 2030 সালের মধ্যে 375 বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যানমেড ফাইবার MMF পোশাক বাজারের 12% দখল করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট BFTI এর এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে তৈরি পোশাক রপ্তানিতে তুলার উপর নির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানানো হয়। এই গবেষণা প্রতিবেদনে বাংলাদেশকে MMF পোশাক উৎপাদনের একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার রোডম্যাপও তুলে ধরা হয়েছে। এতে ধাপে ধাপে নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের বিকাশ ও উন্নয়নে সহায়তা করার জন্য 2000 কোটি টাকার একটি প্রাক অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এই স্কিমের মাধ্যমে চামড়া শিল্পকে টেকসই, পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে পরিণত করতে সহায়তা দেওয়া হবে। এই স্কিমের আওতায় কারখানা নির্মাণ ও সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয় এবং পরিবেশ বান্ধব অবকাঠামো স্থাপনে অর্থায়ন করা হবে। স্কিমের আওতায় ঋণগ্রহীতারা সর্বোচ্চ 7% সুদে ঋণ পাবেন। ঋণ স্বর্ণখাতকে একটি সুনির্দিষ্ট শৃঙ্খলায় এনে একে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করার ক্ষেত্রে সরকারের নেওয়া যুগোপযোগী সিদ্ধান্ত ও নীতিগত সহযোগিতার প্রশংসা করেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি। তিনি আজ যশোরে একটি হোটেলে খুলনা বিভাগীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভায় একথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের নানামুখী নীতিগত সহায়তার ফলে স্বর্ণখাত আজ ফরমালাইজড ও শৃঙ্খলবদ্ধ হওয়ার পথে রয়েছে। ভ্যাট, টার্নওভার ট্যাক্স এবং উৎসকর হ্রাসের মতো ব্যবসা বান্ধব সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সরকার এই শিল্পকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম 2216 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,23,074 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম 2,100 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,13,043 টাকা। আজ সকাল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩.৯৫, ক্রয় ১২২.৯৫। সৌদি রিয়াল বিক্রয় ৩৩.২৫, ক্রয় ৩২.৫৮। এবং থাইবাত বিক্রয় ৩.৭১, ক্রয় ৩.৬৪। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা।
3: আসা,
4: হ্যাঁ,
3: আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
4: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
3: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
4: তোকে একটা দারুণ খবর দিই। বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস, তাতে অনেক সুবিধা আছে।
3: আচ্ছা,
5: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
3: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
4: আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম।
3: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
5: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
4: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
3: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
5: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
4: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
5: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
3: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
5: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
4: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
5: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
3: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
5: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
4: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
5: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
3: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
5: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
4: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
5: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
6: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
2: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পাঁচ মিশিরি গান। শুরুতেই দেশের গান, শিল্পী রন্টি দাস, গীতিকার মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন অশোক কুমার পাল, আর গানটি রূপের রানী রূপকুমারী।

আপনারা পাঁচ মিশেলি গান শুনছেন এবারে পল্লীগীতি, শিল্পী বিশ্বজিৎ রায়। এবারের গানের গীতিকার এবং সুরকার রাধারমণ দত্ত।

বন্ধুরা শুনছেন পাঁচমিশালি গান। এবারে শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী লাইসা আহমেদ লিসা।

শ্রোতা বন্ধুরা, পাঁচমিশালি গানের আয়োজনে এবার একটি রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী বুলবুল ইসলামের কণ্ঠে।

0: এই গানটির সাথেই শেষ হল পাঁচমিশালি গান।
1: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। এদেশ আমার আপনার সকলের, তাই এদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবারই। আয় অনুযায়ী ব্যয় করুন, আয়ের অধিক ব্যয় প্রবণতা আপনাকে অসৎ আচরণে প্রলুব্ধ করতে পারে। বেঁচে থাকার জন্য আহার বাসস্থান যেমন, মুক্ত বায়ু আর সুস্থ পরিবেশও তেমনি অপরিহার্য। এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার, গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

কৃষক কার্ডের গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, এখন শুনবেন দেশকে ভালোবেসে দেশের গান, শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া, গীতিকার মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন রাজু আহমেদ।

0: মিরাজুল জান্নাত সোনিয়ার কণ্ঠে দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
1: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সবুজ প্রান্তরে। প্রিয় শ্রোতা, আমরা বর্তমানে সকলেই অনুভব করি যে পৃথিবী আগের চেয়ে অনেক বেশি গরম হয়ে উঠেছে। গ্রীষ্মকাল আরো দীর্ঘ হচ্ছে এবং তীব্র হচ্ছে বর্ষার পরিমাণ, সেই সাথে পরিবর্তিত হচ্ছে সময়কাল অর্থাৎ ঋতুর পরিক্রমা, আর প্রাকৃতিক দুর্যোগের ঘটনাও ঘন ঘন ঘটছে। এই সব কিছুর মূল কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, যা বৃদ্ধির ফলে শুধু বাংলাদেশই নয়, আমাদের পুরো পৃথিবীর জলবায়ু ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন ঘটছে। নির্বিচারে গাছপালা কেটে বন ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এটি এমনই একটি সমস্যা যা চাইলেও আমরা উপেক্ষা করতে পারি না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সুন্দর একটি পৃথিবী রেখে যেতে হলে এই সমস্যাটির সমাধান করার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। প্রিয় শ্রোতা, এবারে সবুজ বাংলায় গ্লোবাল ওয়ার্মিং এর কারণ এবং এর প্রভাব ও সমাধান, এই বিষয়ের উপর শুনবেন একটি সাক্ষাৎকার।
2: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব গ্লোবাল ওয়ার্মিং কারণ প্রভাব ও সমাধান নিয়ে। আর এই নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন কাজী নাজমুল মাহমুদ, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, এই যে আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং, এটা বলতে আসলে কি বোঝায়?
3: গ্লোবাল ওয়ার্মিং বলতে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রার ক্রমাগত বেড়ে যাওয়াকে বোঝানো হয়ে থাকে। এই তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ হল বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের পরিমাণ, যেমন গ্রিনহাউস গ্যাস বলতে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস ইত্যাদি, এই ধরনের গ্যাসের পরিমাণের অস্বাভাবিক বৃদ্ধিকে বোঝানো হয়ে থাকে। পৃথিবীর প্রাকৃতিক গ্রিনহাউস প্রভাব জীবনের জন্য অপরিহার্য, কারণ এটি পৃথিবীর তাপমাত্রাকে জীবনোপযোগী রাখে। কিন্তু মানুষের কার্যকলাপের কারণে এই গ্যাসগুলোর পরিমাণ বৃদ্ধি পেয়ে অতিরিক্ত তাপ আটকে রাখছে, ফলে পৃথিবীর গড় তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি সাধন হচ্ছে। জাতিসংঘের যেটি আমাদের IPCC অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এর প্রতিবেদন অনুযায়ী শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 1.2 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে, যা দ্রুত গতিতে নিয়ন্ত্রণ করা যায় না, এবং 21 শতকের শেষের দিকে যা 1.5 থেকে 2.0 পর্যন্ত বাড়তে পারে, যা মানব সভ্যতার জন্য বিপর্যয় ডেকে আনবে।
2: আপনার কাছে জানতে চাই গ্লোবাল ওয়ার্মিং এর কারণগুলো আসলে কি কি?
3: গ্লোবাল ওয়ার্মিং এর অনেকগুলো কারণই রয়েছে, দুইটি কারণ না বললেই না। যেমন জীবাশ্ম জ্বালানির ব্যবহার অর্থাৎ কয়লা, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন ব্যবহারের ফলে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নিঃসৃত হচ্ছে। তারপর বন উজাড়ের কথা না বললেই না, বন হলো পৃথিবীর ফুসফুস, গাছ পৃথিবীর কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন ছাড়ে, এটা আমরা সবাই জেনে থাকি। কিন্তু নগরায়ন ও কৃষি সম্প্রসারণের ফলে কাঠ ও জ্বালানির জন্য ব্যাপকভাবে গাছ কেটে ফেলা হচ্ছে।

0: ফলে ক্রমাগত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। কৃষি পশুপালন গবাদি পশুর হজম প্রক্রিয়া থেকে মিথেন গ্যাস নির্গত হয়। ধান ক্ষেত্রে জমে থাকা পানির নিচে জৈব পদার্থ পচে মিথেন গ্যাস উৎপন্ন করে, যা আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর অন্যতম কারণ। আর শিল্প নগরায়নের কিছুটা কথা আগেই বললাম, এর বাইরে পরিবহন ব্যবস্থা না বললেই না। যেমন বিশ্বজুড়ে গাড়ি বিমান জাহাজ চলাচলের বৃদ্ধির ফলে প্রতিদিন বিপুল পরিমাণে কার্বন নির্গত হচ্ছে। একক এক একটি বিমানের আন্তর্জাতিক ফ্লাইট থেকে নির্গত কার্বন হাজারো গাছের বছরে শোষণ ক্ষমতার চেয়েও অনেক বেশি। আর বর্জ্য ব্যবস্থাপনা প্লাস্টিকের ব্যাপার, অর্থাৎ পচনশীল বর্জ্য ডাম্পিং গ্রাউন্ড থেকে মিথেন গ্যাস নির্গত হয়, ফলে প্লাস্টিকের উৎপাদন ও পোড়ানোর ফলেও কিন্তু বায়ুতে ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়ছে। এর বাইরে অবশ্যই আরো অনেক কারণ রয়েছে।
1: গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে কি কি ঘটছে?
0: জি, গ্লোবাল ওয়ার্মিং এর পিছনে যেমন অনেকগুলি কারণ রয়েছে, ঠিক একই সাথে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে অনেক ধরনের প্রভাব পরিলক্ষিত হচ্ছে আমাদের পরিবেশে বা তথা মানব সমাজে। যেমন জলবায়ু পরিবর্তন, অর্থাৎ অস্বাভাবিক খরা, অতিবৃষ্টি, অনিয়মিত ঋতুচক্র, ঘূর্ণিঝড় ও বন্যার মতো জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন বিশ্বজুড়ে স্পষ্ট। হিমবাহ গলন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অর্থাৎ অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফখণ্ড দ্রুত গলে যাচ্ছে। বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী যদি বর্তমান হারে বরফ গলতে থাকে, তবে 2100 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার বা তার থেকেও আরো বেশি বেড়ে যেতে পারে। কৃষি উৎপাদন হ্রাস, অতিরিক্ত তাপ, বৃষ্টিপাত, অনিয়ম ও মাটির লবণাক্ততা বৃদ্ধির কারণে ফসলের উৎপাদন কমে যাচ্ছে, যা একটা ফুড সিকিউরিটি অর্থাৎ খাদ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। জলজ স্থলজ প্রাণীর বিলুপ্তি অর্থাৎ তাপমাত্রা ও বস্তুতন্ত্রের পরিবর্তনের কারণে বহু প্রজাতির প্রাণী বিলুপ্তির পথে। প্রবাল প্রাচীর যেমন আপনার গ্রেট ব্যারিয়ার রিফ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানব স্বাস্থ্যের কথা তো না বললেই না, যেমন উচ্চ তাপমাত্রা, দূষিত পানি ও রোগবাহী পতঙ্গের বিস্তারের কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া, হিট স্ট্রোক, শ্বাসকষ্ট সহ নানা রোগের প্রাদুর্ভাব ক্রমশ বেড়ে যাচ্ছে। অর্থনৈতিক ক্ষতি অবশ্যই রয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, যেমন হচ্ছে আপনার প্রাকৃতিক দুর্যোগ ও কৃষি উৎপাদন কমে যাওয়ার ফলে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বব্যাংকের মতে জলবায়ু পরিবর্তনের কারণে 2030 সালের মধ্যে প্রায় 10 কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখোমুখি হবে।
1: গ্লোবাল ওয়ার্মিং রোধে সমাধান কি?
0: জি, আমরা দু একটি সমাধান না বললেই না, যেমন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে, বন সংরক্ষণ ও পুনর্বনায়নের অর্থাৎ বন উজাড় বন্ধ করে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করতে হবে, আন্তর্জাতিক সহযোগিতা ও নীতি বাস্তবায়ন, যেগুলো আমাদের প্যারিস চুক্তি 2015 অনুযায়ী সব দেশকে সম্মিলিতভাবে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণ করতে হবে, ইন্টারন্যাশনাল এই কোঅপারেশন গুলো রান করতে হবে, টেকসই ব্যবস্থাপনা অর্থাৎ প্লাস্টিক কমানো, রিসাইক্লিং করে পুনর্ব্যবহারযোগ্য জিনিসের ব্যবহার বাড়ানো, এই ধরনের অভ্যাস গড়ে তুলতে হবে। আর শিক্ষা ও সচেতনতার কোনো বিকল্প নাই, স্কুল কলেজ ও গণমাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক শিক্ষাদান ও প্রচার বাড়াতে হবে। সচেতন মানুষ এই পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এই পরিবেশকে নিয়েই কিন্তু আমাদের জীবন। আর এখন শুনবেন পরিবেশ বিষয়ক একটি গান, বদলে গেছে পরিবেশ। চমৎকার এই গানটির কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার দে, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি।

0: শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে কিন্তু চলে এসেছি আমাদের আজকের সবুজ প্রান্তরের একদম শেষের দিকে। যাবার আগে বলে যেতে চাই, আমরা যেন পরিবেশের প্রতি যত্নশীল হই, বেশি করে গাছ লাগাই, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই এক সবুজ প্রান্তরে ঢাকা পৃথিবী। আজকের সবুজ প্রান্তরের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি মোসাম্মদ বৈশাখী খাতুন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে ছিলেন খালিদা পারভিন এবং এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি উর্মি আসান। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দর সেবায় নতুনত্ব, আধুনিকায়ন এবং অবকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা সহ বিদ্যমান সংকট নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তিনি আজ বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কোন ধর্মাবলম্বীকে যদি কেউ রাজনৈতিক বা স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করতে চায় কিংবা ধর্মের মাধ্যমে রাষ্ট্রকে গ্রাস করতে চায়, তাহলে সে সৃষ্টিকর্তা, মানবতা এবং ধর্মের মূল মর্মবাণীর বিরোধিতা করছে। তিনি রাজনীতি ও ধর্মের ভিন্নতা ব্যাখ্যা করে বলেন, ধর্মীয় দর্শন আবর্তিত হয় সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে ঘিরে, আর রাজনীতির চিন্তাভাবনা আবর্তিত হয় জনগণের কল্যাণ ও সামাজিক স্বার্থকে কেন্দ্র করে। দেশের মানুষের সমান অধিকার নিশ্চিতে সরকারের অঙ্গীকার ব্যক্ত করে জহিরুদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের বিকাশ ও উন্নয়নে সহায়তা করার জন্য ২০০০ কোটি টাকার একটি প্রাক অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত স্কিমের মাধ্যমে চামড়া শিল্পকে টেকসই, পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে পরিণত করতে সহায়তা দেওয়া হবে। এই স্কিমের আওতায় কারখানা নির্মাণ ও সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয় এবং পরিবেশ বান্ধব অবকাঠামো স্থাপনে অর্থায়ন করা হবে। স্কিমের আওতায় ঋণগ্রহীতারা সর্বোচ্চ ৭% সুদে ঋণ পাবেন। নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যানমেড ফাইবার MMF পোশাক বাজারের ১২% দখল করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট BFTI এর এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে তৈরি পোশাক রপ্তানিতে তুলার ওপর নির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানানো হয়। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন শ্রমিক নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরাজ এলাকার এক কয়লা খনিতে গতকাল এই প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। খনির অভ্যন্তরে মিথেন গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ভারতের মহারাষ্ট্র প্রদেশের বাণিজ্যিক শহর ভিওয়ান্ডিতে একটি চারতলা ভবন ধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটির মেরামত কাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। স্পেন উত্তর আফ্রিকায় তার ছিটমহল সিউটায় সীমান্তবর্তী নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সৈন্য পাঠাচ্ছে। গতকাল মরক্কো থেকে কয়েক হাজার শরণার্থী সাঁতার কেটে এই ছিটমহলটিতে যাওয়ার পর স্পেন এই পদক্ষেপ নেয়। এ সময় অন্তত ১৮ জন ডুবে মারা যান। স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে মাদ্রিদের কাছে আরও সাহায্যের জন্য আবেদন জানিয়েছে। তারা জানায়, বিগত কয়েক সপ্তাহে সীমান্ত পাড়ি দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। খেলার খবর, ক্রিকেট। লিটন দাসকে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে এই দায়িত্ব দেওয়া হয়। লিটন দাস এরই মধ্যে বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি ওয়ানডে ও টি টোয়েন্টি উভয় প্ল্যাটফর্মেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: এতক্ষণ ঢাকা থেকে অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই আসমা আফজাল। ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান হ্যাজ সেড দ্য ল রিফর্ম কমিশনস প্রপোজালস উইল বি ইমপ্লিমেন্টেড ইন দ্য লাইট অব দ্য জুলাই চার্টার। He said this in response to a question from the reporters after inaugurating tree fair at the old DC court premises in Chennai today as chief guest. The law minister said the law reform commission had issued a total of 133 ordinances during the tenure of the interim government. Almost every ordinance has been adopted and their final implementation will be maintained by the main idea of the July charter. At the same event, State Minister for Civil Aviation and Tourism, M. Rashiduzzaman Millat, said an integrated master plan has been taken to attract domestic and foreign tourists. If it is fully implemented, the country's tourism sector will reach a new height and play a major role in economic growth. Presided over by the Deputy Commissioner, the function was attended, among others, by Prime Minister's political assistant Rashid Khan, including the administrator of Jila Purishad, representatives of local administration and leaders of different political parties. State Minister for Power, Energy and Mineral Resources Onito Islam Omid has said Prime Minister Tariq Rahman is working relentlessly to implement the promises made to the people before the elections. The government is committed to bringing the benefits of development to the doorsteps of the general people. He said this at the inaugural function of the 4-kilometer road renovation and widening works of the Chachra RSD to Rajgonj GC road under Sodor Upazila in Joshur today as chief guest. The state minister urged the party leaders, workers and local residents to maintain law and order situation in their respective areas and play an active role in eradicating drugs and terrorism. He also urged all to cooperate with the contractor engaged in road construction work and ensure the quality of work. Deputy Director of Local Government Department Rafiqul Hassan, Executive Engineer of LGED Ahmed Mahbub Rahman, President of District BNP Advocate Soya Sabirul Haq Sabu, General Secretary and Administrator of Chela Purishad Delwar Hussein Khokon, including a large number of party leaders and workers were present at the time. It may be mentioned that LGED is implementing the project at a cost of about 3 crore and 74 lakh taka. The divisional level readers gathering was held at the Divisional Government Public Library Auditorium at Boira in Khulna City today. Divisional Commissioner Mohammad Abdullah Harun attended it as chief guest. Presided over by the Deputy Commissioner Hure Jannat, the function was attended, among other, by Joint Secretary and Project Director of the Ministry of Cultural Affairs Mohammad Bilal Hussein Khan and Director of the Public Library Department Mohammad Maryam Begum as a special guest. Senior librarian Mohammad Saiful Islam delivered the welcome speech. Officials of different government departments, cultural personalities, guardians, teachers and students were present at the function. On the occasion of the readers' gathering, prizes were distributed among the winners of different competitions. Earlier, a colorful rally was brought out from the Divisional Government Public Library premises and ended at the same venue after parading different main roads of the area. A deep tube well was inaugurated at Pabla Shobushongo ground to resolve the long-standing drinking water crisis of the Pabla Shobushongo locality of Daulatpur in Khulna Chere. President of Bangladesh Polish Women Welfare Association, PUNAK, Professor Nasima Ferdowsi inaugurated the tube well as chief guest. Other central and local leaders of the organization were present at the time. 100 footballs were distributed among different clubs and educational institutions of Meherpur. Member of Parliament Maulana Tajuddin Khan distributed this as chief guest. Secretary of District Jamati Islami Mohammad Iqbal Hussain, Sadar Upazila Amir Maulana Sohel Rana, Jamat leader Jabbarul Islam, teachers of different educational institutions and club members were present at the time. The Ministry of Youth and Sports announced it. Football and Sabu Molla Sriti Shongho defeated Torun 11 by 2 goals to 1 in the inaugural match of Aftabuddin Sriti Football Tournament at Abdul Goni Secondary School Ground under Shalika Upazila in Magura today. Meanwhile, Dhwail 11 defeated Gullia 11 by 44 points to 36 in the Anti-Tobacco Kabaddi Tournament at Kashipur Shindail Ball Field Ground under Mohammadpur Upazila in Magura today. Finally, weather and forecast valley till on tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Bitar Khulna. Ekhon shunben desher gaan. প্রথম গানটি শুনবেন মোহাম্মদ খসরুর কণ্ঠে এবং গানটি লিখেছেন কাজী নজরুল ইসলাম।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন প্রজ্ঞা সোমের কণ্ঠে এই গানটির গীতিকার অধীর কুমার দাশ।

কাজী রোজ হাসরে সব প্রশংসা তোমার আল্লাহ তুমি।

কাজীর রোজ হাসরে সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান।

তোমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সঙ্গে কোনো জিনিসকে শরীক করিও না এবং মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করো এবং আত্মীয় স্বজনের সাথেও এতিমদের সাথেও মিসকিনদের সাথেও এবং নিকটবর্তী প্রতিবেশীদের সাথেও দূরবর্তী প্রতিবেশীদের সাথেও এবং নিকটে যারা বসে তাদের সাথেও মুসাফিরের সাথেও এবং ওই গোলামদের সাথেও যারা তোমাদের অধীনে রয়েছে সদ্ব্যবহার করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন লোকদের পছন্দ করেন না যারা নিজেদেরকে বড় মনে করে এবং অহংকার করে। আল কোরআন সূরা নিসা। যে ব্যক্তি দুনিয়াতে নিজ আমলের বদলা চাইবে তাকে দুনিয়াতেই দিয়ে দিব আর আখিরাতে তার জন্য কোনো অংশ থাকবে না, আর যে ব্যক্তি আখিরাতে বদলা চাইবে আমি তাকে আখিরাতে সওয়াব দান করব এবং দুনিয়াতেও দেব। আমি অতি শীঘ্র শুকরগুজার বান্দাদেরকে বদলা দেব, অর্থাৎ ওই সব লোককে অতি শীঘ্র বদলা দেব যারা আখিরাতের সওয়াবের নিয়তে আমল করে। আল কোরআন সূরা আল ইমরান। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কোরআন। এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কোরআন সূরা আল ইমরান। এখন শুনবেন মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: কারো ঘরে প্রবেশ করবার অনুমতি নেওয়ার জন্য দরজার সামনে দাঁড়িও না, হতে পারে ঘরের ভেতর দৃষ্টি পড়ে যাবে। বরং দরজার ডান অথবা বাম পাশে দাঁড়িয়ে অনুমতি নাও। যদি অনুমতি দেওয়া হয় তবে প্রবেশ করো, অন্যথায় ফিরে এসো। তাবরানি। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ ও নাত।

হজর হলে সবাই মিলে পাক কোরআন নাম হাতে।

বাজি রোজ হাসরের দিনেতে খুদে খুদা হবেন কাজী রোজ হাসরের দিনেতে।

0: স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। এপিজে আব্দুল কালাম আজাদ। বাংলাদেশ বেতার খুলনা। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো। এপিজে আব্দুল কালাম আজাদ। বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। এপিজে আব্দুল কালাম আজাদ। ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত বা দিশেহারা না হই, ভবনের নিচতলায় থাকলে দ্রুত বাইরে খোলা জায়গায় বেরিয়ে আসি, ভবনের উপরতলায় থাকলে কক্ষের নিরাপদ স্থান যেমন শক্ত খাট বা টেবিলের নিচে, বিম বা কলামের পাশে অথবা রুমের একপাশে আশ্রয় নিই, বসে পড়ি এবং বালিশ, কুশন, হেলমেট বা নিজের দুহাত মাথার উপরে দিয়ে মাথা সুরক্ষিত রাখার চেষ্টা করি। ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির পর পুনরায় ঝাঁকুনি হওয়ার সম্ভাবনা থাকে, সুতরাং একবার বাইরে বেরিয়ে এলে নিরাপদ অবস্থা ফিরে না আসা পর্যন্ত ভবনে পুনরায় প্রবেশ না করি। বিধ্বস্ত ভবনে আটকা পড়লে শক্ত কোনো কিছু দিয়ে দেয়ালে বা ফ্লোরে জোরে জোরে আঘাত করে উদ্ধারকারীদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করি। ভূমিকম্পকালীন আশ্রয়স্থলে শুকনো খাবার, পানি, ব্যাটারি চালিত টর্চ, বাঁশি ও প্রদর্শনের জন্য লাল কাপড় ইত্যাদি সংরক্ষণ করি। ভূমিকম্প নিজে মানুষকে আঘাত করে না, মানুষের তৈরি ঘর বাড়ি বা দুর্বল স্থাপনা ভেঙে পড়ে মানুষ হতাহত হয়। বিল্ডিং কোড অনুসরণ করে ভবন নির্মাণ করি, ভূমিকম্পের ঝুঁকি হ্রাস করি। ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়ার কোনো যন্ত্র এখনও আবিষ্কৃত হয়নি, সুতরাং সচেতনতা ও পূর্বপ্রস্তুতি উত্তম উপায়। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া। সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান ২০২৬ আজ ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে শুরু হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এবারে শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি।
3: সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে ১৩৩টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্যে থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ করে সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে।
2: সে সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন,
4: হ্যাঁ, আমরা মাস্টার প্ল্যান করছি পর্যটন খাতকে কিভাবে আকৃষ্ট করা যায় জনগণের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছে, সেই ব্যাপারে আমরা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আশা করি যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের দেশে পর্যটনের অনেক ভিড় হবে, বিশেষ করে কক্সবাজারের ১২৮ কিলোমিটার স্যান্ডি বিচ, সেটা পৃথিবীর কোথাও নাই, সেটাকে আমরা যদি সুসজ্জিত করতে পারি, বিদেশিদের সঙ্গেও কথা বলছি, আমরা যদি পিপিপি মডেলেও হয় সেটাকে আমরা আন্তর্জাতিক মানের করব, যাতে করে সারা বিশ্ব থেকে বাংলাদেশের এই স্যান্ডি বিচ দেখতে আসে।
2: এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ থেকে আহসান কবির, বাংলাদেশ বেতার, খুলনা।
1: যশোর সদর উপজেলার চাঁচড়া আরএইচডি হতে রাজগঞ্জ জিসি সড়কের 4 কিলোমিটার সড়কের সংস্কার এবং প্রশস্তকরণ কাজের আজ উদ্বোধন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছেন। উন্নয়নের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। প্রতিমন্ত্রী দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি নিজ নিজ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান এলজিডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সহ দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এলজিইডি প্রায় 3,74,00,000 টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আইনের শাসন ও বিচার ব্যবস্থার মূল লক্ষ্যই হল নাগরিকের অধিকার রক্ষা করা। রাষ্ট্র বা ব্যক্তি কে জিতল তার চেয়ে বড় কথা হল ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল কিনা। তিনি আজ ঝিনাইদহের কোট চাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, যখন সমাজে বিচার ব্যবস্থায় ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়, মামলায় রাষ্ট্র হেরে গেলেও যদি একজন সাধারণ নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত হয়, সেটাই সবচেয়ে বড় স্বস্তির জায়গা। কোটচাঁদপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মুন্সীগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন সহ উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ আজ খুলনার বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন খান ও গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মোসাম্মদ মরিয়ম বেগম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাগত বক্তৃতা করেন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পাঠক সমাবেশ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা, বাকি অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হবে।
5: গাছ লাগাইছিলাম তো, গাছ একটা বিরাট ভুল করে ফেলেছি রাজা ভাই। গাছে যে লাঠিটা যে খুঁটি বলে
6: খুঁটি
5: দেওয়ার কথা, ওড়ে দিছিলাম না আমার গাছ একেবারে
6: বর্ষার পানিতে কাঁচি হয়ে গেছিল।
5: তারপরে আর কি করব, তারপরে খুঁটি টুটি দিয়ে ঠিকঠাক করলাম, করাতে এখন গাছগুলো বেশ এখন ঠিকঠাক আছে। কি যে ভুল করছিল,
7: কেমন একটা শিক্ষা হয়েছে,
5: বিরাট শিক্ষা
7: হয়েছে গাছের সাথে।
5: এই শিক্ষাটা ভালো শিক্ষা হয়েছে।
8: আমি আর আমার সাহেব দুইজনে মিল্লা যে গাছ লাগাইছি, বেড়াও দিছি, আবার খুঁটিও দিছি। আমার গাছগুলি দেখো কি সুন্দর দেখলে।
6: তাহলে শোনো, আমরা যদি ওই যে বুদ্ধি করে যে জরিনাবুর মতো যদি ওই রকম বোকামি না করে যদি আগেই যদি গাছ লাগে, যদি আমরা খোঁটা দিয়ে গাছটা শক্ত করে দেই, তাহলে
8: গাছটা
6: যখন বৃষ্টি হয় ওই গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে, তার জন্য ব্যবস্থা করতে হইব। যাই হোক, আমরা সবাই উপস্থিত আছি, আমাদের সাথে যারা আছে আমাদের কৃষিজীবী ভাই বোনেরা আসো, তাদেরও খবর একটু নেই কি কও। কৃষিজীবী ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাকে আসোটা শুনতেছেন, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এই আপনাদের সবাইরে দেশ আমার মাটি আমার পরিবারের পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো আপনারা ভালো থাকেন, আমাদের আসরের শেষ পর্যন্ত থাকেন, এটাই আমরা আশা করি। তো আসো আমরা এখন একটা বিষয়ে আলোচনা করি। বিষয়টা হলো জানো, আমরা তো আসর করি, আসরের মধ্যে কিন্তু একটা আলোচনা অনুষ্ঠান আছে, কৃষি বুঝছো, তালুন্য কৃষি এই তোমার অংশগ্রহণমূলক একটা আলোচনা। এখানে বিষয়টা হইল নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে বৃক্ষরোপণের গুরুত্ব, এই কথাটা আমরা আলাপ করলাম, এই বিষয়ে একটা অংশগ্রহণমূলক আলোচনা আছে। এই আলোচনায় অংশগ্রহণ করতেছেন ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। তার সাথে আছেন ডক্টর মোহাম্মদ মোয়াল ইসলাম, সাবেক সদস্য পরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, এবং তার সাথে আছেন শাহেদ মাহমুদ, এই হল শিক্ষার্থী শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আসো তাদের এই আলোচনাটা আমরা আগে শুনি।
9: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তারুণ্যের কৃষি বিষয়ক অনুষ্ঠানে, যে অনুষ্ঠান জুড়ে আমরা তরুণদের সম্ভাবনা, আগামী দিনের কৃষি এবং কৃষিতে যে আমাদের সার্বিক অর্থনীতি কিভাবে ভূমিকা পালন করতে পারে সেই বিষয় নিয়ে আমরা কথা বলি। আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবার জন্য আমাদের যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হল যে নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে বৃক্ষরোপণের গুরুত্ব। এবং আমরা প্রায়ই মনে করি যে গাছ শুধুমাত্র আমাদের ছায়া দেয়, পরিবেশ সুন্দর রাখে, কিন্তু বাস্তবতা হল একটি গাছ আমাদের নিরাপদ খাদ্য, পুষ্টি, বিশুদ্ধ বাতাস, সুপেয় পানি এবং সুস্থ জীবনের কিন্তু অন্যতম একটা ভিত্তি। ফলদ, বনদ ও ঔষধি গাছ আমাদের খাদ্য ব্যবস্থা, কৃষি এবং জনস্বাস্থ্যের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এবং এই বিষয়টি নিয়ে আজকে কথা বলার জন্য আমরা একদমই উপযুক্ত আমাদের অতিথি, যে ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক সদস্য পরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, পুষ্টি ও নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ, এবং একই সাথে আমাদের শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী শাহেদ মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমি প্রথমেই যদি ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম আপনার কাছে আসি, যে এই যে আমরা যেটি বলছিলাম যে নিরাপদ ও পুষ্টিকর খাবার এবং এর সাথে বৃক্ষরোপণের যে সম্পর্ক, সে জায়গাটাকে আপনি মানে কিভাবে দেখেন, এবং একই সাথে একটা ফলজ গাছ যে আমরা বলছি যে মানুষের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে কিভাবে ভূমিকা পালন করতে পারে?
10: ধন্যবাদ প্রফেসর তাজুল ইসলাম, আপনি ঠিকই বলেছেন। আসলে বৃক্ষ আমাদেরকে শুধু ছায়া দেয় না, কারণ আমাদের বৃক্ষ হইল বা গাছ আমরা যেটাই বলি এটা হইল মাটির প্রাণ, এবং মাটির পরিবেশ যদি ভালো থাকে তাহলে এখানে কিন্তু আমাদের যে নিরাপদ খাদ্য নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করি এবং ওইটা কিন্তু আমাদের উৎপাদন করা খুবই সহজ হয়। অর্থাৎ যদি আমরা বৃক্ষরোপণ করি তাহলে আমাদের নিরাপদ খাদ্য উৎপাদনও খুবই সহজ হয়ে যায়। এবং জানেন যে ভেজাল মুক্ত এবং বা কেমিক্যাল মুক্ত আমরা যদি খাদ্য পেতে চাই তাহলে বৃক্ষ আমাদেরকে এটা বিভিন্নভাবে সাহায্য করতে পারে। আর আরেকটি বিষয় হলো যে আমাদের একটি গাছ বা ফলদ গাছ আমাদেরকে কিভাবে পুষ্টি যোগান দেয়, এটা অ্যাকচুয়ালি আমরা যদি গভীরভাবে চিন্তা করি যে আমরা যদি একটা ফল গাছ লাগাই, এবং দেখেন আমি আর আগে একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই যে আমরা হিডেন হাঙ্গার আমরা শব্দটা জানি, যে অর্থাৎ আমরা এখন স্টাপলবুট খেয়ে হয়তো আমরা শর্করা পূরণ করতে পারতেছি, অর্থাৎ ক্যালোরি পাচ্ছি, কিন্তু আমাদের যে দেহের জন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রয়োজন সেই জন্য কিন্তু আমাদের যে ফলজ গাছ অত্যন্ত প্রয়োজন। এই জন্য বাড়ির আঙ্গিনায় যদি আমরা একটা ফলদ গাছ লাগাই তাহলে আমাদের এটা শুধু খেলে আমাদের যে পারিবারিক যে আপনাদের পুষ্টি চাহিদা মিটাবে তা না, নারী শিশুর থেকে শুরু করে আমাদের পরিবারের সবাই কিন্তু পুষ্টি চাহিদা মিটাবে, এবং এটা বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে, এবং আমরা কিন্তু বাজার থেকে আবার যে অতিরিক্ত সবজি বা ফল
9: যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা কিন্তু কিনে
10: দেখ থেকে কিন্তু আমরা
9: লাভবান হতে পারি। আপনি একদমই সুন্দর করে বলছিলেন যে আমরা একসাথে আমরা ভেজাল মুক্ত এবং রোগ প্রতিরোধী, অর্থাৎ দুইটা জায়গাতেই কিন্তু আমরা মানে লাভবান হতে পারি। আমি যদি শাহেদ মাহমুদ আপনার কাছে আসি, এই যে আমাদের ডক্টর মনির তিনি যেটি বলছিলেন যে আমাদের এই যে আমরা পারিবারিক চাহিদা মেটানো এবং আবার একইভাবে আমাদের পুষ্টির চাহিদাটা মেটানো, আমরা সুস্থভাবে বেড়ে ওঠা, এই জায়গায় কিন্তু গাছের একটা বিশেষ গুরুত্ব কিন্তু আছে। তা আপনারা তরুণরা, যে আপনি শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ শিক্ষার্থী হিসেবে, এই যে এই নিরাপদ পুষ্টিকর খাবারের জায়গাটা আপনাদের দৃষ্টিভঙ্গির জায়গাটা আপনি কিভাবে দেখেন?
11: ধন্যবাদ আপনাকে। প্রথমত এখন কিন্তু তরুণরা বেশ স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে, এবং ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এগুলোর জন্য কিন্তু তরুণরা আসলে বুঝতে পারে যে কোন খাবারটা কিভাবে আসছে, উৎপাদন প্রক্রিয়াটা কেমন, অর্থাৎ তাদের নিজের স্বাস্থ্যের বিষয়ে যে কোন খাবারগুলো আসলে ডায়াবেটিসের কারণ হইতে পারে বা স্থূলতার কারণ হতে পারে সেগুলো কিন্তু এড়িয়ে চলে এবং তারা পুষ্টিকর খাবারের দিকে কিন্তু আসলে এখন যাচ্ছে। এবং শুধুমাত্র তরুণরা এটা করে না যে আমি একটা খাবার খেয়ে নিলাম, বরং তারা কিন্তু চেষ্টা করে যে খাবারটা আসলে কোথা থেকে উৎপাদন হচ্ছে সেটাও জানার। এর ফলে তরুণরা আসলে আরও বেশি এর আগের থেকে আরও বেশি স্বাস্থ্য সচেতন হচ্ছে এবং একই সাথে তারা কিন্তু সেই তথ্যগুলো পাচ্ছে যে ফসলটা আসলে কিভাবে আসছে বা ইয়া হচ্ছে এটা। যেমন আমরা এখন কিন্তু তরুণরা অনেক জৈব খাবারের দিকে, যেগুলো অর্গানিকভাবে তৈরি হচ্ছে সেগুলো কিন্তু সেগুলোর দিকে ঝুঁকছে, যেন তাদের স্বাস্থ্য সচেতন হয় এবং সামনের জীবনটা যেন ভালোভাবে চালাইতে পারে। সুতরাং আমি মনে করি যে আসলে তরুণরা আগের থেকে এখন একটু নিরাপদ এবং পুষ্টিকর খাবারের দিকে বেশি ঝুঁকছে।
9: দৃষ্টিভঙ্গির জায়গাটা কিন্তু
11: পরিবর্তন হচ্ছে,
9: যে এক সময় যে শুধুমাত্র আমাদের একটা যে আমরা উন্নত দেশগুলির সাথে চিন্তা করে যখন আমাদের তরুণরা এরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধুমাত্র যে মানে শর্করা বেসড যে খাবার সেখান থেকে কিন্তু তারা একটু পরিবর্তনের জায়গাটা কিন্তু আসছে।
11: এখন কিন্তু অনেকেই এমন আছে যে যারা একটু সুযোগ পেলেই একটা কমলা বা একটা ফ্রুটস কিনে খাচ্ছে, এটা কিন্তু তার ওই ভাইটামিন, যেটা স্যার বলছিলেন ভাইটামিন এর সমস্যাটা পূরণ করে।
9: তার মানে যে মানে আমাদের খাদ্য গ্রহণে আসলে আমাদের এই জায়গাটাই গুরুত্ব দেওয়াটা কিন্তু যে আমাদের পুষ্টিকর এবং নিরাপদ
11: খাদ্য,
9: এবং সেখানে কিন্তু আমাদের এই যে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে। আমি যদি জনাব ডক্টর মনির আপনার কাছে আবার আসি, এই যে মানে আমরা যেটি বলছিলাম, আপনিও যেটি বলছিলেন যে বাড়ির আঙ্গিনায় আমরা একটা পরিবার যদি তার একটা ফলদ গাছ লাগায় সেখান থেকে কিন্তু একটা খাদ্য পুষ্টির একটা নিরাপত্তা পেতে পারে। তো সেখানটায় আমরা যদি একই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যে বৃক্ষরোপণ, এই যে আমাদের কৃষির যে জায়গাটি বা আমাদের একটা বিশাল সেক্টর, যে এই কৃষি উৎপাদনে কিভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে,
10: এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আপনাদের দেখেন আমাদের দৈনিক 100 গ্রাম শাক, 200 গ্রাম অন্যান্য সবজি এবং 100 গ্রাম ফল খাওয়া উচিত। কাজেই আমরা এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা কিন্তু সেটা অনেকটাই পূরণ করতে পারি। তবে আমি এখানে একটি কথা প্রাসঙ্গিকভাবে বলতে চাই, আমাদের যে বিশেষ করে যে বৃক্ষরোপণ কর্মসূচিতে এখানে আমার মনে হয় একটা দিকে নজর দেওয়া উচিত। আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে আমাদের ফলজ গাছ অনেক ক্ষেত্রে আমরা আসলে রোপণ করি না, বিশেষ করে আমি বলবো যে আমাদের হাইওয়ের পাশে বা রাস্তাগুলোর পাশে, গ্রামীণ রাস্তার পাশে। আমি মনে করি যে এখানে যখন আমরা গাছ নির্বাচন করব অন্তত 30% আমাদের ফলজ গাছ লাগানো উচিত। এখন প্রশ্ন হইল যে এটা গরিব মানুষ খাক বা অন্য মানুষ খাক, ইটস নট এ ম্যাটার, অর্থাৎ আমাদের একজন আমাদের একজন নাগরিক এটা সহজেই পুষ্টি পেতে পারে এবং পশু পাখিকে কিন্তু আপনার এই ফলটা খেয়ে, কারণ প্রাকৃতিক যে একটা ইকোসিস্টেম যে আমাদের এটাকে সে নিরাপদ রাখার জন্য সে কাজ করতে পারে। আর বিশেষ করে বাড়ির আঙ্গিনায় আমরা অনেক ধরনের গাছ লাগাইতে পারি, তবে আমাদের বিশেষ করে আমাদের যে মাইক্রোনিউট্রিয়েন্ট বিশেষ করে যেটা আমাদেরকে যোগান দিবে, যেমন আমার সাজনা গাছ, হ্যাঁ ইট ইজ ফর্টিফাইড উইথ ক্যালসিয়াম আয়রন, হ্যাঁ দেখা যায় সাজনা একটা অত্যন্ত মূল্যবান আপনার গাছ হইতে পারে। তারপরে আমলকি আছে, হ্যাঁ তারপরে এখানে লেবু আছে। তবে এখানে আমি একটি প্রাসঙ্গিক একটি কথা বলতে চাই, এই আমাদের ভিটামিন সি খাওয়ার ব্যাপারে একটা আসলে মিথ আছে যে ভিটামিন একসাথে কখনই বেশি পরিমাণে খাবেন না। 20 গ্রাম যদি খান সেটা 98 ভাগ অ্যাবজর্ব হবে, যদি 1000 গ্রাম খান তাহলে এটা 50 গ্রাম অ্যাবজর্ব হবে, আর যদি 1200 মিলিগ্রাম খান সেটা মাত্র 16 গ্রাম ভাগ অ্যাবজর্ব হবে। তো কাজেই আমি যখন খাবারটা গ্রহণ করবো এটাও কিন্তু আমার একটা
9: শুধুমাত্র যেন আমরা ভিটামিন সি এর উপর গুরুত্ব না দিই, আমরা সার্বিক যে একটা
10: পেঁপে আমরা এটা আমরা সহজে বিক্রোপণ করতে পারি, কারণ এটা আমাদের
9: বাড়ির আঙ্গিনে আমাদের সহজে বেড়ে ওঠে।
10: বা আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা যেখানে সব স্কুলে সম্ভব না স্কুল গার্ডেনিং করতে পারি, হ্যাঁ যেটাতে আমরা কিন্তু পুষ্টিটা আমরা সহজে
9: মানে স্কুলের বাচ্চাদের আমরা সেই পুষ্টিটা কিন্তু সেখান থেকে পেতে পারি। আমি যদি শাহেদ যদি আপনার কাছে আবার আসি, আমাদের এই যে স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু এক ধরনের এই যে তরুণদেরকে সম্পৃক্ত করে এই যে নিরাপদ খাদ্যটা নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের এক ধরনের বৃক্ষরোপণ আন্দোলন আমাদের করা যেতে পারে
11: গড়ে তোলা।
9: তো সেই জায়গাটায় যে এটাকে কিভাবে আপনি এটাকে নিশ্চিত করা যায় বা তরুণদেরকে আরো বেশি সম্পৃক্ত করা যায় এই জায়গাটা আপনি মনে করেন?
11: জি, প্রথমত হচ্ছে আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু সামাজিক বনায়নের একটা আন্দোলন দেখেছি। আসলে বৃক্ষরোপণ এটা আসলে একটা সামাজিক আন্দোলন হওয়া উচিত, যে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে বৃক্ষরোপণের জন্য এগিয়ে যাবে। এবং এখন যেহেতু ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আগে যেমন এই ব্র্যান্ডিং করাটাই কঠিন ছিল, কিন্তু এখন কিন্তু অনেক সহজেই একজন স্কুলের শিক্ষার্থী সেও এই ব্র্যান্ডিংটা করতে পারে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা একজন নারী সেও কিন্তু ইজিলি এই ব্র্যান্ডিংগুলো করতে পারে, যে আমরা একটা সামাজিক বনায়নের একটা আন্দোলন করলাম, হলো যে প্রত্যেক জন্মদিনে একটি করে গাছ, অথবা এরকম সুন্দর সুন্দর
9: খুবই খুবই ভালো কথা যে আমরা শুধু জন্মদিন না, আমরা বিয়ে বা অন্য এরকম সামাজিক অনুষ্ঠানেও মানে গাছকে আরো বেশি
11: প্রমোট করতে পারি,
10: পুরস্কার হিসেবে আমরা দিতে পারি,
11: পুরস্কার হিসেবেও এই গাছকে দেওয়া যায়। এইভাবে কিন্তু আসলে বৃক্ষগুলো আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারবো। এবং যদি আমরা বাংলাদেশের ইয়া দেখি, আমাদের কিন্তু বনায়ন মানে আমাদের কিন্তু বৃক্ষের পরিমাণ অনেক কম, 16-17%, যেটা আমাদের পরিবেশের উপরে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করে। কারণ আমাদের যদি ঢাকায় দেখি, ঢাকার বাতাসের প্যারামিটার কিন্তু অনেক ডাউন, কিন্তু যদি বৃক্ষগুলো থাকতো তাহলে কিন্তু এই জীবাণুগুলা বা মাইক্রোপলিউটেন্টসগুলো ওরা কিন্তু বৃক্ষতেই অ্যাবজর্ব করতে পারত। সব থেকে মজার বিষয় হলো প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণের কিন্তু ছোট বাচ্চাদের মাধ্যমেও কিন্তু এটা ছড়িয়ে দেওয়া যায়, এবং প্রাথমিক বিদ্যালয়ে যে বাচ্চারা পড়ে তারা কিন্তু বাড়িতেও বৃক্ষরোপণ করে, যদি আমরা এটাকে ছড়িয়ে দিতে পারি।
9: মানে একই সাথে তার স্কুল, স্কুল থেকে বাড়িতে, রাস্তার মানে এরকম বিভিন্ন রাস্তার পাশে এই কাজগুলো কিন্তু আমাদের এই আমাদের স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে।
10: এই ক্ষেত্রে আমি মনে করি সরকারের পলিসির একটু চিন্তা করা উচিত। আমি মনে করি যে আমাদের দেখেন বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রির জন্য একটা স্পেশালিস্ট টিচার আছে। তা আমরা যদি আসলে এই আন্দোলনটাকে আরো বেগবান করতে চাই, আমি মনে করি যে সরকারের উচিত হবে ইমিডিয়েটলি প্রত্যেকটা প্রাইমারি লেভেলে একজন নিউট্রিশনিস্ট নিয়োগ দেওয়া। তাইলে কিন্তু
9: একদমই গুরুত্বপূর্ণ কথা যে আমরা শুধু নিউট্রিশনের উপর গুরুত্ব দিলাম তা না, যে সেই আঙ্গিকে আমাদের একজন শিক্ষকও যদি মানে আমাদের এই প্রাইমারি স্কুলগুলোতে নিয়োগ দেওয়া যায় তাহলে কিন্তু এই
10: কার্ডটা অত্যন্ত কার্যকরী হবে বলে মনে করি
9: আমি। আমি যদি আপনার কাছে আসি, একদমই আপনি যেটি বলছিলেন যে এই জায়গাটা গুরুত্ব দেওয়া, এবং আপনি এই জায়গাটাতে যে কোন কোন এই যে ফলদ এবং ঔষধি গাছ যে মানে মনে করেন যে আমাদের স্কুলের আঙ্গিনায় বা আমাদের বাড়ির আঙ্গিনায় লাগানো উচিত বলে?
10: যেমন আমি যদি স্কুলের আঙ্গিনায় বলি, আসলে নিম গাছ আমরা লাগাইতে পারি। হ্যাঁ, যে এটা কিন্তু আমাদের নানাভাবে উপকার দেয়, এটা কিন্তু আসলে মেডিসিনাল ভ্যালু আছে। তারপরে থানকুনি গাছ আছে, হ্যাঁ, তো অ্যালোভেরা আছে, এইগুলো কিন্তু আমরা আসলে আঙ্গিনায় লাগাইতে পারি। আর তাছাড়া আমাদের যে আগে বলছি লেবু গাছ, হ্যাঁ, এখন আমাদের মাল্টা হাইব্রিড গাছ পাওয়া যায়, খুব সহজেই আমরা এটা করতে পারি। তারপরে লেবু, আমলুকি, হ্যাঁ, সাজনা, পেঁপে, ইভেন ইন অনেক জায়গা আছে, অনেকের বাড়ি যাদের একটু প্রশস্ত জায়গা আছে, আমাদের হাইব্রিড ভ্যারাইটির আম কিন্তু গাছ অনেক ছোট, তাই না? ঠিক আছে, আমরা দু একটা আম গাছও লাগাইতে পারি, তাহলে আমাদের যে ভিটামিন এ, আমাদের রাতকানা রোগ, এইগুলা কিন্তু দেখে আমরা মুক্তি পেতে পারি, তাই না?
9: জি, তুমি সুন্দর করে বলছিলেন যে আমাদের টোটাল অনুষ্ঠান থেকে কিন্তু আমরা কয়েকটি মেসেজ কিন্তু আমাদের শ্রোতাবৃন্দদেরকে দিতে পারি। একটি হলো যে বাড়িতে অন্তত 3-5টি আমরা ফলদ গাছ লাগাইতে পারি, যে আমাদের অন্যান্য গাছের পাশাপাশি আমাদের জন্মদিন বা বিশেষ কোনো দিনে আমরা একটা গাছ উপহার দিতে পারি, আমাদের শিশুদেরকে আমাদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে পারি, আমাদের এই যে বিদ্যালয়ে যে বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সেখানে অন্যান্য গাছের পাশাপাশি আমরা ফলদ বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের অংশগ্রহণকে নিশ্চিত করতে পারি, এবং একই সাথে আমাদের যে স্থানীয় বা দেশীয় যে ফলগুলি আছে সেই মৌসুমি বা এই লোকাল ফলগুলিকে আমরা আমাদের খাদ্যাভ্যাসে আনার জন্য কিন্তু গুরুত্ব দিতে পারি। প্রিয় শ্রোতা, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে এই যে শুধু কৃষকের নয়, আমাদের প্রত্যেকের ভূমিকা কিন্তু রয়েছে। একটি গাছ মানে শুধু একটি সবুজ চারা গাছ নয়, এটি ভবিষ্যতের খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য, নিরাপদ পরিবেশের প্রতীক। মনে রাখবেন, আজ একটি গাছ লাগান, আগামী প্রজন্মকে দিন নিরাপদ খাদ্য, সুস্থ জীবন এবং একটি সবুজ বাংলাদেশ। আপনাদের সকলকে ধন্যবাদ।
6: হ্যাঁ জরিনাবু, হ্যাঁ ওই যে সাধু ভাবি, হ্যাঁ, এই শুনলাম তো, সব
8: শুনছি,
6: বললো যে একটা গাছ, গাছের গুরুত্ব কতখানি, এই একটা যদি তোমার বাসায় কেউ যদি একটা সন্তান জন্মগ্রহণ করলো, সেই তার যেদিন সন্তান জন্মগ্রহণ করলো সেদিন যদি তুমি একটা গাছ লাগাও, তোমার ওই সন্তানটা বড় হবে, গাছ যখন বড় হবে সন্তানের বিবাহ যখন এসে হবে ওই গাছ তোমাকে টাকা দেবে।
8: আসলে
6: এই জন্য আমরা প্রত্যেকদিন
8: সঞ্চয়
6: 3টা করে গাছ লাগাবো, একটা হলো তোমার বনজ
8: ঔষধি,
6: এই 3টা করে গাছ লাগাইলে দেখবা তোমার আর কোন সমস্যা হবে
8: না। গাছ লাগানোর কথা কইলা, এই যে নিজের সন্তানের মতো গাছ রোয়াবার এইভাবে,
6: না ওই যে ভুলটা করছিল, ওই ভুল না কইরা একবারে যখন গাছ লাগবে তখন শক্ত করে গাছটা খাড়া করে রাখ।
8: শোনো, ওই যে গাছই লাগাক, উপজেলায় যে অফিসার আছে তার কাছে শুনে নিলে উন্নত জাতটা, উন্নত গাছটা তারা দেয়।
6: তাহলে আসো আমরা এই বিষয়টা শুনলাম, নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ে একটা অংশগ্রহণমূলক আলোচনাটা শুনলাম, আলোচনা কিন্তু ভালো
8: লাগলো।
6: আসো আমরা এখন একটা গান শুনি, গণ অভ্যুত্থান বিষয়ক গান, বৈষম্যহীন সমাজ গড়ি, শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মহিন ও সঙ্গীরা, আর গীতিকার হল এস এম নাসিরুদ্দিন, আর সুরকার হলো মকসুদ জামিল মিন্টু। আসো আমরা গানটা শুনি।
8: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, আমরা গণ অভ্যুত্থান বিষয়ে গানটা শুনলাম। শিল্পী ছিলেন কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মহিন ও সঙ্গীরা, গীতিকার এস এম নাসিরুদ্দিন, সুরকার মকসুদ জামিল মিন্টু। গানটা খুব ভালো
1: লাগে,
0: দেখো গণ অভ্যুত্থানের গানটা, এই যে চলতেছে কিন্তু জুলাই মাস, বৈষম্য বিরোধী একটা মাস এই চলতেছে, পালন করতেছে এরা। তো আমরাও কিন্তু সবাই সবার সাথে কিন্তু বৈষম্য করবো
1: না,
0: সবার সঙ্গে সবাই মিলে চলবো, আমরা দেশ গড়ার কাজে আমরা এগিয়ে যাবো, আমাদের আমরা কিভাবে আমাদের ফসলের বিষয়টা কিভাবে আমরা ফসল করবো, তো এই জমি থেকে পানি নিষ্কাশন করতে হবে, যদি যেখানে দেখো যে জমির মধ্যে পানি আটকে গেছে, নালা কেটে ড্রেন পরিষ্কার করে জমে থাকা পানিগুলি বাইর করে
1: দিতে হবে।
0: তারপরে কি করতে হবে, গাছগুলি, ওই যে তুমি কইলা গাছ সুযোগ করে দিতে হবে, বৃষ্টিতে হেলে পড়া গাছ বাঁশ বা ওই যে তুমি কইলা ভুলে গেছিলা,
2: আমার ওই দিন কইলা না যে মরা পাতা মরা ডাল কাইটা ফলন
1: লাগবে,
2: যেটা নষ্ট হয়েছে সেটা কাইটা ফলন লাগবে।
0: তারপরে শুনো, আবার আর একটা জিনিস আছে, অতিবৃষ্টির পর ছত্রাক জনিত রোগের ঝুঁকি বাড়ে, বুঝছো? এই লক্ষণ দেখা দিলে কৃষি কর্মকর্তার এই পরামর্শ
1: নিতে হবে।
0: হ্যাঁ, আমি যদি না বুঝি যে কি করুম কি করুম, হাইতাস
1: না,
0: হ্যাঁ, যা যা কৃষি কর্মকর্তার সাথে আলাপ করতে হইব যে আমার গাছের এই সমস্যা প্রয়োজনে মাটির অবস্থা অনুযায়ী পরিমিত মাত্রায় সার প্রয়োগ করতে
2: হবে,
0: তাজা
1: হয়ে গেছে। এবার আমি এই ভুলটা করছি না, বেশি ফলন পাইবার লাগে সার বেশি দিছি আর সব
0: মরে গেলে যে পানিতে ফেলাইয়া যায় কিংবা ফেলাইয়া যায়, এটা কিন্তু ঠিক না,
2: ছড়ায় যায়
0: ওই রোগে, যে তোমার যে মারা গেল হাঁস মুরগি, ওই হাঁস মুরগির রোগের থেকে আরো রোগ ছড়াতে পারে,
1: বুঝছো?
0: সেজন্য আমাদের এই যে
2: দেখলাম তুমি গরুর খাবার সব উঁচু জায়গায়, খড় খুড় সব
0: জায়গায়, বর্ষার সময় তো শুধুমাত্র আমরা খালি ফসল করুম না, আমাদের যে গবাদি পশু আছে, হাঁস মুরগি আছে,
1: নিরাপদ পানি খাওয়াইতে,
0: হ্যাঁ,
1: বর্ষাকালে তোমার এই বন্যার পানি খাওয়ানো যাইব না।
2: জরিনা বুড়ে যে মাছের খামার আছে, বর্ষায় কি করছিল তাই কও,
1: দিছিল দেখছি তো,
0: আমরা আসরে আসি, আসরে আসে কিন্তু এই যে সবার কথা শুনি, সবার শিখি, এটা কিন্তু আমাকে মধ্যে রাখলো, এটা সবাই আমাকে আশপাশে যারা আছে অনেকে তো জানে না, তাগো এই বিষয়টা আমাকে জানে,
1: মাঝে মাঝে উঠান বৈঠক হয় না, ওই উঠান বৈঠকে আমরা আবার কথা কই সব।
0: শোনো, এখন তো আমরা কিন্তু কথায় কথায় আমরা আসলে প্রায় শেষ প্রান্তে চলে আসি, বুঝছো? তো কৃষিজীবী ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাকে আসর শুনলেন, আশা করি আসরটা আপনাদের ভালো লাগছে, এই ভালো মন্দ কিন্তু আপনাদের উপর, এই ভালো লাগা মন্দ লাগা জানে আপনারা আমাকে চিঠি দিতে পারেন অথবা ইমেল করে জানাইতে পারেন, আমাদের আসর আমরা সেভাবে সাজাইতে পারব। তো চলো, যাওয়ার সময় হয়ে গেল, যাওয়ার আগে জানিয়ে দিই, আজকের আসরে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তো চলো আমরা উঠি,
2: চলো।

0: বিষবেতার স্টুডিও ঘড়িতে এখন সময় সন্ধে 7:30। শ্রাবণ সন্ধ্যায় আপনাদের সবাইকে এ প্যানেল আয়োজনে স্বাগতম। অনুষ্ঠানের আয়োজন প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙ্গামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় জুবায়ের আল মাহমুদ, শিরিন বানু, সুরাইয়া সুলতানা, মোহাম্মদ আলমগীর হোসেন এবং আহসান হাবিব বাপ্পি। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনানৌক ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আজকে দূরপার অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আকাশ প্রীতিময় শুভেচ্ছা।
1: আজ দূরপারে শুনবেন দেশের জনের
2: অনুষ্ঠান উদ্দীপন। অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী রহমান ইসলাম, গীতিকার আহমেদ ফরিদ, সুরকার ফিরোজ খান।

0: দুর্বারে আপনারা শুনছেন দেশের গানের অনুষ্ঠান
1: উদ্দীপন। এবারের গানটির শিল্পী স্থানীয় সুলতানা লিজা। গানটি লিখেছেন এবং সুর করেছেন কবির বকুল।

আপনারা দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন শুনছেন। এবারের গানটির শিল্পী জিনিয়া জফরিন লুইপা, গানের গীতিকার মাহমুদ জাহাজ উদ্দিন, সুরকার মকসুদ জামিল মিন্টু।

0: দুবারে আজ শুনলেন দেশে গানের অনুষ্ঠান উদ্দীপন।
1: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, সবাইকে আবারও প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের দুরবার অনুষ্ঠান থেকে। আমরা জুবাইর আল মাহমুদ এবং সুরাইয়া সুলতানা। দুরবার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে। দুই দফার প্রথম দফায় আজ এবং আগামী রোববার দ্বিতীয় দফায় দলটি অস্ট্রেলিয়া সফর করবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্টের আগে বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এদিকে টেস্টে অংশ নিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি ইতিমধ্যে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। আগামী রোববার পোর্ট অব স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। হাঙ্গেরি রাজধানীতে অনুষ্ঠিত 6-দিনব্যাপী জুলাই গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নির 4.5 পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। পঞ্চম রাউন্ডে তিনি হাঙ্গেরিয়ান গ্র্যান্ডমাস্টার ডেভিড বেরচেসকে পরাজিত করেন। তিনি সাদা গুটি নিয়ে খেলেন এবং জিএম ডেভিড বেরচেসের মুখোমুখি হন, যিনি ফ্রেঞ্চ ডিফেন্স কৌশল ব্যবহার করেছিলেন। ইউরোপীয় লীগকে সামনে রেখে আজ রাতে দুটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় রাত 10টায় জুভেন্টাস নাইচের বিপক্ষে এবং রাত 12:45 বার্মিংহ্যাম সিটি বার্সেলোনার মুখোমুখি হবে। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এর বেশি ইউনিয়নে খেলাগুলি অনুষ্ঠিত হবে। এদিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দে নতুনকুড়ি স্পোর্টসের 8 জন নারী খেলোয়াড়কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে বাইসাইকেল দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে আসা দৌলদিয়া মডেল হাইস্কুল ও প্রপার হাইস্কুলে অধ্যয়নরত 8 জন খেলোয়াড়কে উপহার দেওয়া হয়। নবনিযুক্ত বাংলাদেশ জাতীয় হকি দলের প্রধান কোচ পিটার্স গেরহার্ড দলের দায়িত্ব নিতে আজ ভোরে ঢাকায় পৌঁছেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বাংলাদেশের হকির মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মঞ্চে জাতীয় দলের পারফরম্যান্সকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই অভিজ্ঞ জার্মান কোচকে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে গেরহার্ড অবিলম্বে এশিয়ান গেমসের প্রশিক্ষণ শিবিরে থাকা খেলোয়াড়দের সাথে কাজ শুরু করবেন। 14 দল নিয়ে আগামী 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। গতরাতে জোহানেসবার্গে আনুষ্ঠানিকভাবে আগামী 14 বিশ্বকাপের 12টি ভেন্যুর নাম চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। তবে বিশ্বকাপের 54টি ম্যাচের বেশিরভাগ খেলাই হবে দক্ষিণ আফ্রিকার 8টি শহরে। জিম্বাবুয়ের 3টি ভেন্যুতে এবং নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসেবে রাখা হয়েছে রাজধানীর উইন্ডকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড। জিম্বাবুয়েতে 7 থেকে 10টি এবং নামিবিয়ায় অন্তত 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে হারমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। আগামী মাসে স্বাগতিক আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের 1 দিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই দলের নাম ঘোষণা করেছে। আগামী মাসের 5 তারিখে দুদলের মধ্যে প্রথম 1 দিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। 7 আগস্ট দ্বিতীয়, 10 আগস্ট তৃতীয়, 12 আগস্ট চতুর্থ এবং 15 আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ 1 দিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা প্রেস রুটে এখন শুনবেন নির্বাচিত ছায়াছবির গান অনুষ্ঠান ছায়ারং। অনুষ্ঠানের প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন এর কিশোর ও কলাপ চাপা। ছায়াছবি বিপজ্জনক।

আপনারা শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। এবারের গানটি গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও তার সঙ্গীরা। চলচ্চিত্র হৃদয়ের আয়না।

0: বাচ্চাদের ছায়া ছবির গান নিয়ে অনুষ্ঠান ছায়ার অংশ শুনছেন। এর বাকি অংশ শুনবেন পবিত্র ঈশার নামাজের আজানের পর। যা আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র ঈশার নামাজের আজান।
1: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: আমরা আবার ফিরে এলাম আমাদের স্টুডিওতে নির্বাচিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠানে। গান শিল্পী রায় চৌধুরী ও লিপা, গানটি পরে ছায়াছবি থেকে নেওয়া হয়েছে।

0: গানটির সাথে শেষ হয়ে গেল ছায়ারং নির্বাচিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার একটু পরেই শুনতে পাবেন বাংলা সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আলাইকুম রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শরীফ বাজিদ মাহমুদ শুরুতে শিরোনাম রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিন দেখতে বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দেশে মানুষের মধ্যে বিভেদ বিভাজনের কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বললেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে অস্ত্র ত্যাগে সম্মত হয়েছে হামাস জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত অন্তত 34 এবং 23 বছর পর টেস্ট সিরিজ খেলতে আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল শিরোনাম
1: স্মার্ট কৃষক কার্ড যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে প্রয়োজন হবে এনআইডি পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নম্বর জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ
0: এখন শুনুন বিস্তারিত বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং ঢাকাকে পরিচ্ছন্ন রাজধানীতে রূপান্তরের সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে শহরের পরিচ্ছন্নতা পরিস্থিতি সরেজমিন দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান বিকেল 4টার দিকে প্রধানমন্ত্রী তাঁর গুলশানের বাসভবন থেকে বেরিয়ে নিজেই গাড়ি চালিয়ে পরিদর্শনে বের হন প্রদর্শনকালে তিনি শ্যামলী বিজয় সরণি রোকেয়া সরণি মিরপুর 10 কচুক্ষেত ও শেওড়াপাড়া সহ বিভিন্ন সড়কে যান মাগরিবের নামাজের সময় গুলশানের বাসভবনে ফিরে আসার আগে তারেক রহমান 2.5 ঘণ্টারও বেশি সময় ধরে বিভিন্ন সড়ক পরিদর্শন করেন পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান
2: আমরা একই মায়ের সন্তান বাংলাদেশের সন্তান আমরা তো একই বৃন্তের ফুল আমরা অবশ্যই আমরা আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতিকে সামনে রেখে আমাদের 1975 সালে যুদ্ধকে সঙ্গে রেখে আমরা 24টা সামনে রেখে আমরা এগিয়ে যাবো আমরা কোনটাকে বাদ দিতে চাই না ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই
0: ফ্যাসিস্ট শেখ হাসিনার 15 বছরের শাসনামলে গণতান্ত্রিক প্রতিবন্ধকর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সকল নাগরিকের সমান অধিকার উপাসনার স্বাধীনতা এবং জীবন ও সম্পত্তি সুরক্ষার একমাত্র নিশ্চয়তা একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন বর্তমান প্রশাসন 31 দফা রাষ্ট্রীয় সংস্কার কর্মসূচিতে রাষ্ট্রীয় কার্যক্রমে সনাতন সম্প্রদায় নৃতাত্ত্বিক সংখ্যালঘু সমতল ভূমির জনগোষ্ঠী এবং পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরেছে অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন পাহাড়ি সমতল কিংবা ভাষা বর্ণ লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশের মানুষের মধ্যে কোন ধরনের বিভেদ বিভাজন তৈরি করার প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষ কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তিনি আজ বরিশাল জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলার বরিশাল জেলার দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কোন ধর্মাবলম্বীকে যদি কেউ রাজনৈতিক বা স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করতে চায় কিংবা ধর্মের মাধ্যমে রাষ্ট্রকে গ্রাস করতে চায়, তাহলে সে সৃষ্টিকর্তা, মানবতা এবং ধর্মের মূল মর্মবাণীর বিরোধিতা করছে। তিনি রাজনীতি ও ধর্মের ভিন্নতা ব্যাখ্যা করে বলেন, ধর্মীয় দর্শন আবর্তিত হয় সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে ঘিরে, আর রাজনীতির চিন্তাভাবনা আবর্তিত হয় জনগণের কল্যাণ ও সামাজিক স্বার্থকে কেন্দ্র করে।
3: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব কোন ধর্ম অবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, কোন রাষ্ট্রকে কোন ধর্মের মাধ্যমে গ্রাস করবে, বুঝতে হবে সে সৃষ্টিকর্তার বিরোধিতা করে, সে মানবতার বিরোধিতা করে এবং সে ধর্মের মূল মর্মবাণীর বিরোধিতা করে।
0: বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের সুপারিশগুলো জুলাই সনদের সঙ্গে সঙ্গতি রেখে বাস্তবায়ন করা হবে। আজ ঝিনাইদহে পুরানো ডিসি আদালত চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
4: আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্যে থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব।
0: শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তিনি ফিরলে সরকার সব প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। তিনি বলেন, শেখ হাসিনাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং সরকার আইনের আওতায় কাজ করবে। হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দ জড়িত হামলা মামলা প্রসঙ্গে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরে নিঃশেষ হওয়া নয়, বরং জটিলতা এড়িয়ে কম সময় ও কম খরচে আইনি বিবাদ মেটানোর কার্যকর উপায় বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর। দেওয়ানি, পারিবারিক ও ব্যবসায়িক বিরোধে বিবাদের বদলে আপোষ সমঝোতার এই পদ্ধতি কতটা কার্যকর ভূমিকা রাখছে তা নিয়ে শুনুন প্রতিবেদনে।
5: আইনগত সহায়তা প্রদান বা লিগাল এইড সংক্রান্ত সংশোধিত আইন বা অধ্যাদেশ এবং এর সেবা সম্প্রসারণে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবছরের এপ্রিলে সংসদ অধিবেশনে লিগাল এইড আইন সংশোধন ও বিল উপস্থাপন করলে এভাবে তার কণ্ঠ ভোটে পাশ হয়।
6: আইনগত সহায়তা প্রদান সংশোধন বিল 2026 পাশ করা হোক।
7: যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন।
5: দেশে বিচারাধীন বিপুল মামলার চাপ কমাতে মধ্যস্থতা, সালিশ বা আপোষ মীমাংসার মাধ্যমে পরিচালিত হয় বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর প্রক্রিয়া, যেখানে কোন পক্ষ পরাজিত হয় না, বরং উভয় পক্ষই পৌঁছায় উইন উইন বা সম্মানজনক একটি সমাধানে। লিগাল এইডের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে আইনি সহায়তা পাবেন বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
6: আপনারা যদি কখনো আইনে কোনো জটিলতায় পড়েন এবং টাকার কারণে আপনার সেই জটিলতা নিরসন করতে পারছেন না, সরকারি খরচে আপনার পাশে সেই আইনি জটিলতা নিরসনের জন্য ব্যবস্থা করবে। আপনারা নির্ভয়ে সত্যের পক্ষে সাহসের সাথে লড়াই করেন, আইন মন্ত্রণালয়ের লিগাল এইড টিম আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবে। ন্যায় বিচার পাওয়ার অধিকার আপনার একটি শাশ্বত সুন্দর মৌলিক অধিকার।
5: পারিবারিক বিরোধ, জমিজমা কিংবা দেওয়ানি মামলার ক্ষেত্রে সরকারি লিগাল এইড অফিস বিনামূল্যে এই সেবা দিচ্ছে। এতে মামলার জট কমার পাশাপাশি বজায় থাকছে সামাজিক ও পারিবারিক সুসম্পর্ক। বিনামূল্যে এই সেবা পেয়ে খুশি ভুক্তভোগীরাও। সরকারের এমন উদ্যোগে মামলার জট যেমন কমবে, তেমনি সমাজে পারিবারিক কলহ কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নেক্সট রিপোর্ট বাংলাদেশ বেতার।
0: দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গৌরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কক্সবাজারে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয় সূত্র জানায়, প্রতিনিধি দলটি ওখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, সফরকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের জীবনযাত্রা এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করে। পরে তারা কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এবারে জুলাই 24 গণঅভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 31 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, শিক্ষার্থী হত্যা, গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তিসহ নয় দফা দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়। কোটা সংস্কারের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলি, নির্যাতন ও গণগ্রেফতারে গভীর উদ্বেগ জানায় জাতিসংঘ মানবাধিকার কমিশন। আর শুনুন প্রতিবেদনে।
1: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে 2024 সালের 31 জুলাই বুধবার সারাদেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে এদিন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কিন্তু কর্মসূচিতে বিভিন্ন স্থানে পুলিশ ব্যাপক হামলা চালায়। নির্বিচারে গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। এতে হতাহত হন অসংখ্য মানুষ, আটক করা হয় বহু ছাত্র জনতাকে। এদিন শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শিক্ষক ও আইনজীবীরাও আন্দোলনে যোগ দেন। দুপুরে হাইকোর্ট এলাকায় জড়ো হওয়া শিক্ষার্থী ও শিক্ষকদের কয়েকজনকে আটক করা হয়, কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করে প্রায় 3 ঘন্টা ধরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। হাইকোর্টের ভেতরে আইনজীবীরাও স্বৈরাচার সরকারের মানুষ হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মিছিল করেন। এদিকে 1 আগস্ট নতুন কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোজ ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতের স্মৃতিচারণ ও সেসব ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন, ডিজিটাল পোর্ট্রেট তৈরির ঘোষণা দেওয়া হয়। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে রিফাত রশিদ বলেন,
2: আমরা তো প্রতিদিনই একটা স্ট্র্যাটেজি মেইনটেইন করতাম, যে স্ট্র্যাটেজি ছিল আমাদের যে আগের রাতে কর্মসূচি ঘোষণা করি, পরদিন সারাদিন সেই কর্মসূচি বাস্তবায়ন করে আবার রাতে কর্মসূচি ঘোষণা করি। সেই জিনিসটা থেকে আমরা বাধাপ্রাপ্ত হয়েছিলাম। ইন্টারনেট ব্ল্যাক আউট থেকে শুরু করে শেখ হাসিনা সেই ফ্যাসিবাদী রিজিম তখন একদম সকালে ব্ল্যাক আউটে ফেলেছিল, অবরোধে ফেলেছিল, 144 এর মাঝে ছিল। সেই জায়গা থেকে আবারও সেন্ট্রাল কমান্ডের মধ্যে দিয়ে মুভমেন্ট যায়, সো এই দিনটা সিগনিফিকেন্ট।
1: আন্দোলন দমনে নির্বিচার গুলি, গণগ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় এদিন গভীর উদ্বেগ জানায় জাতিসংঘ মানবাধিকার কমিশন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। দালাল ও মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে পবিত্র হজ ও উমরা সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য ও সেবা এখন মিলছে এক ছাদের নিচেই। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে 3 দিনব্যাপী জাতীয় হজ ও উমরা মেলা। বিভিন্ন এজেন্সি মেলায় নিয়ে এসেছে আকর্ষণীয় প্যাকেজ, বিশেষ নগদ মূল্য ছাড় সহ নানা অফার, আর এক জায়গায় সব সুবিধা পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরাও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ পবিত্র হজ, সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ ইবাদত, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পাপমুক্ত জীবনের আশায় প্রতি বছর লাখো ধর্মপ্রাণ মুসলমান পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। আল্লাহতালার এই মেহমানদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার পথ সহজ করতে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছে 3 দিনব্যাপী জাতীয় হজ ও উমরা মেলা 2026। মধ্যস্বত্বভোগী বা দালালের ঝামেলা ছাড়াই সরাসরি এজেন্সির সাথে যোগাযোগের এক অনন্য মাধ্যম হয়ে উঠেছে এই আয়োজন। সাধারণত হজের খোঁজ খবর নিতে একেক দিন একেক এজেন্সির অফিসে ঘুরে হওয়া হতে হতো ধর্মপ্রাণ মুসল্লিদের, তবে এই মেলায় এক ছাদের নিচে দেশের শত শত বৌদ্ধ এজেন্সি চলে আসায় দর্শনার্থীদের শারীরিক শ্রম যেমন কমেছে, তেমনি এক স্টলের সাথে অন্য স্টলের প্যাকেজ তুলনা করার সুযোগ তৈরি হয়েছে বেশ সহজেই।
6: যারা উমরা বা হজ করতে যায় এখানে আসলে প্যাকেজ সম্পর্কে জানা যায়, বিশেষ করে কম বেশি কোন সময় যেতে পারি না যেতে পারি, বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি তারা ধরেন অনেক বিষয় জানি, এখানে আসলে একজন সময় জানানো যায় ধরেন ক্ষমা করতে পারে না, এটাই মনে করি আর কি।
5: মেলা উপলক্ষে স্টল মালিকরাও দর্শনার্থীদের টানতে মেলা প্রাঙ্গণ জুড়ে সাজিয়েছেন নগদ মূল্য ছাড় ও প্রাক নিবন্ধনের নানা আকর্ষণীয় অফারের পসরা। এজেন্সির প্রতিনিধিরা বলছেন, কেবল মেলা উপলক্ষেই মিলছে এই বিশেষ আর্থিক সুবিধা।
7: লং টাইমের জন্য সময় দিয়ে হস্ত করতে পারে না, ওনাদের জন্য আমাদের এখানে বিশেষ ব্যবস্থা আছে, 13-15 দিনের মধ্যে ওনারা হজ সম্পূর্ণ করে চলে আসতে পারবে। হাজি সাহেবের সাথে যখন কথা বলি, আমরা আমার অবস্থা বোঝার চেষ্টা করি যে আসলে উনি কোন ক্যাটাগরি বা কি পছন্দ করছেন। একজন হাজি যদি সে যেতে চায় একদম লো থেকে নিয়ে হাই পর্যন্ত আমাদের প্যাকেজ আছে, প্রায় 6টার মতো প্যাকেজ আছে।
5: শনিবার শেষ দিনে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উপলব্ধ থাকবে এই মেলা।
4: স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, থ্যালাসেমিয়া রোগীরা আর্থিক সহযোগিতা চাইলে যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে। তাই আজ রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদাতা সম্মাননা 2026 অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা জুবাইদার রহমান দেশে থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের জন্য দেশব্যাপী ডাটাবেস তৈরি করার আহ্বান জানান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দর সেবা নতুনত্ব আধুনিকায়ন ও অবকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা সহ বিদ্যমান সংকট নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী 16 ডিসেম্বরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে পূর্ণাঙ্গভাবে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহটির এবারই প্রতিপাদ্য হচ্ছে জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান, শিশু স্বাস্থ্য রক্ষা, মায়ের দুধের উপকারিতা প্রচার ও জনসচেতনতা তৈরি সপ্তাহটি পালনের মূল উদ্দেশ্য। এদিকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আগামীকাল রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামলার উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1,085 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
4: আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের সঙ্গে দলটি সম্পূর্ণ নিরস্ত্রীকরণের একটি চুক্তির ঘোষণা দিয়েছেন এবং এই চুক্তিকে গাজায় নতুন ফিলিস্তিনি সরকার গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে

যুদ্ধবিরতির পূর্ব পরবর্তী পর্যায়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে হামাসের সিনিয়র কর্মকর্তা গাজী হামাদ বলেছেন, হামাস গাজার জন্য একটি রোডম্যাপে সম্মত হয়েছে, কিন্তু নিরস্ত্রীকরণ নির্ভর করছে ইসরায়েলের পূর্ণাঙ্গ প্রত্যাহারের উপর। তিনি বলেন, ইসরায়েল তার প্রতিশ্রুতি পূরণ না করলে হামাস অগ্রসর হবে না, তবে হামাস এ ব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে 34 জন শ্রমিক নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম

0: দুর্গম সোরাজ এলাকার এক কয়লা খনিতে গতকাল এই মারাত্মক বিস্ফোরণের ঘটনাটি ঘটে। খনির অভ্যন্তরে মিথেন গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। 23 বছর পর দুই ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর তার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে বিভিন্ন সড়ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর। দেশের মানুষের মধ্যে বিভেদ বিভাজনের কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে অস্ত্র ত্যাগে সম্মত হয়েছে হামাস জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত অন্তত 34। এবং 23 বছর পর টেস্ট সিরিজ খেলতে আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। খবর শেষ হল।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি জসিন্তা জিনিয়া। সমাজের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে প্রতিবন্ধীদের কল্যাণ ও তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে নির্বাচনে ওয়াদা করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের প্রতিশ্রুতি পূরণে সরকার ইতোমধ্যে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল 3 প্রতিবন্ধীর হাতে চাকরি নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত 3 জন হলেন গাইবান্ধার সাঘাট উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদের জন্য দিনটি ছিল নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নেরও সূচনা। উল্লেখ্য, আয়েশা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই দুই হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানী মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়েশা আক্তারও পা দিয়ে লিখে সম্পন্ন করেন স্নাতকোত্তর। হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। তাকে গাইবান্ধার বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশেও প্রতিবন্ধিতা একটি উদ্বেগের বিষয়। সাম্প্রতিক একটি জরিপে দেখানো হয়েছে দেশের জনসংখ্যার প্রায় 6% মানুষ বিভিন্নভাবে প্রতিবন্ধী। বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অনেক এগিয়ে গেল, প্রতিবন্ধী ব্যক্তিরা এখনও অবহেলিত, নানা ধরনের বৈষম্য ও হয়রানির শিকার এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। আমাদের সংবিধানে মানবাধিকারের নিশ্চয়তা দিয়ে স্পষ্ট ভাষায় বলা হয়েছে রাষ্ট্র প্রতিবন্ধীদের প্রতি কোন ধরনের বৈষম্য করবে না, কেননা রাষ্ট্রের কাছে লিঙ্গ, ধর্ম, বর্ণ, গোত্র বিশেষে সবাই সমান। সংবিধানে আরও বলা আছে প্রতিবন্ধী ব্যক্তিরা কর্মক্ষমতা অনুযায়ী কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা এবং সামাজিক নিরাপত্তা পাবে, কিন্তু বাস্তবে প্রতিবন্ধীরা সুষম বিচার পান না। সব ক্ষেত্রে তারা অবহেলার শিকার, এর মধ্যে শোচনীয় অবস্থা নারী ও শিশু প্রতিবন্ধীদের। প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে উচ্চ মাধ্যমিক স্কুল পর্যন্ত যায় না 75%-এরও বেশি। তাদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন ব্যবস্থাও অপ্রতুল। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে দলীয় নির্বাচনী ওয়াদা পূরণে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা এবং অপ্রতুল সুযোগ সুবিধার সমাধান কল্পেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে বলেছেন। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উপর জোর দিয়েছেন তিনি। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো প্রাথমিকভাবে 10 জেলার 10 উপজেলা

0: জেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে শিশু স্বর্গ প্রকল্প চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রতিবন্ধীদের সমাজে মূল স্রোতের বাইরে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নিজ হাতে তিনজন শারীরিক প্রতিবন্ধীকে চাকরি নিয়োগপত্র হস্তান্তর করার মাধ্যমে প্রধানমন্ত্রী এই বার্তা দিলেন যে সরকার প্রতিবন্ধীদের পাশে আছে এবং তারা যেন নিজেদের বঞ্চিত বা উপেক্ষিত না ভাবেন। প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের পরিকল্পনা ও পদক্ষেপ তাদের প্রতি সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করছে। প্রধানমন্ত্রী এই মহতি উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সমাজের সচ্ছল ও বিত্তবানদের তাদের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহ যোগাবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, গানটিতে কণ্ঠ দিয়েছেন বশির আহমেদ।

দেশাত্মবোধক গানটি শুনলেন আপনারা বশির আহমেদের কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এরই মাধ্যমেই শেষ হলো আমাদের মিডিয়া ওয়েভের আজকের দ্বিতীয় অধিবেশন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় শুভরাত্রি।

দেশাত্মবোধক গানটি শুনলেন আপনারা বশির আহমেদের কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এরই মাধ্যমেই শেষ হলো আমাদের মিডিয়াম ওয়েভের আজকের দ্বিতীয় অধিবেশন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় শুভরাত্রি।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন আপনারা বশির আহমেদের কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এরই মাধ্যমেই শেষ হলো আমাদের মিডিয়াম ওয়েভের আজকের দ্বিতীয় অধিবেশন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় শুভরাত্রি। 8.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে।
1: এখন শুনবেন দেশের গান। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমাতুল্লাহ।

0: বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 3:30। মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সন্ধে 6:10। এবার জানিয়ে দেব সঙ্গীত অনুষ্ঠানের প্রচার সময়। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15। আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী প্রচারিত হবে সকাল 8:30 ও বিকেল 3:05। এছাড়াও আধুনিক গান শুনবেন শিল্পী মলিনা দাসের কণ্ঠে দুপুর 12:30 এবং গাজী সালাউদ্দিন বাপ্পির কণ্ঠে বেলা 2:40। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী শুনবেন সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। নজরুল সঙ্গীত প্রচারিত হবে দুপুর 12:20। শুনবেন শিল্পী তরুণ কুমার মজুমদারের কণ্ঠে এবং সংযুক্তা রায়ের কণ্ঠে শুনবেন বেলা 2:30। পল্লীগীতি শুনবেন পপি খাতুনের কণ্ঠে দুপুর 12:40। সুশান্ত ব্যানার্জির কণ্ঠে বাউল গান শুনবেন বেলা 2:50। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: FM সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون

বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জুলাই 36 প্রচারিত হবে সকাল 8:15। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান প্রচারিত হবে বেলা 1:05। ইসলাম ও জীবন মাসলা মাসাইল ভিত্তিক

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে, তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের FM 88.8 মেগাহার্জের দ্বিতীয় অধিবেশনের সকল আয়োজন। শেষ করছি আজকের মতো FM 88.8 মেগাহার্জের আয়োজনমালা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।